আকাশবাণী শিলিগুড়ি, আজ সোমবার, 8ই আষাঢ়, 1948 শতাব্দ, 29শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 14ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, ঘড়িতে সময় 5টা বেজে 58 মিনিট। আমাদের প্রভাতী অধিবেশন শুরু হলো।

শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলিগুড়ি, এখন বন্দনা। প্রথম গানটি শুনবেন পৃথ্বীজিৎ ঘোষাল, দেবব্রত চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন ভক্তিগীতির অনুষ্ঠান বন্ধুটা আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি, ছাগল বা গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কিছু সতর্কবার্তা নিয়ে বলছেন ডক্টর রাকেশ রায়।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়,
1: ছাগল বা গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কিছু সতর্কবার্তা, বলছেন ডক্টর রাকেশ রায়, সিনিয়র সায়েন্টিস্ট, কেভিকে, মালদা।
2: ছাগল বা যে কোনো প্রাণীকে রোগ মুক্ত রাখতে গেলে বা রোগ হওয়া থেকে বাঁচাতে গেলে আমাদের কিছু জরুরি জিনিসের উপরে সচেতন হওয়া উচিত, যেমন ভ্যাকসিনেশন বা নিয়মিত টিকাদান, নিয়মিত কৃমিনাশক বা যেটা আমরা বলি ডিওয়ার্মিং, বাসস্থান পরিষ্কার রাখা, বিশুদ্ধ খাবার জলের যোগান, ও নতুন ছাগল কিনলে সেটাকে আমরা কোয়ারেন্টাইন বা একটা আলাদা জায়গায় রেখে 15 দিন তাকে দেখা যে সেই ছাগলটার মধ্যে কোনো অসুখ এর কোনো জীবাণু আছে কি না, সেটা যদি থাকে তাহলে সেই 15 দিনের মধ্যেই সেই রোগটার আবির্ভাবটা হবে এবং সেই নতুন ছাগলকে আমরা যদি ফার্মে যদি ঢুকিয়ে নিই তাহলে সেই রোগটা থেকে আমাদের পুরো ফার্মটা যে ক্ষতি হয়ে যেতে পারে সেটাকে আমরা সেই পৃথকভাবে রেখে সেটাকে আমরাকে বাঁচাতে পারি। এবার আমরা যদি ছাগলের কথা বলি তাহলে ভ্যাকসিনেশনের, যেমন আমরা এখানে বলছি PPR, গোট কলেরা, গোট পক্স, এগুলো আছে। তাছাড়া আরও কিছু কিছু ভ্যাকসিনেশন আছে যেটা আমরা করতে পারি, আমরা FMD করতে পারি, সেগুলোতে আমরা যেমন বাঁচাতে পারি, সেই একইভাবে আমরা ডিওয়ার্মিং বা কৃমিনাশক দিয়ে

0: আমরা ছাগলের উৎপাদন ক্ষমতা, যেমন মাংসের জন্য যদি করি, তাহলে শুধু ডিওয়ার্মিং দিয়েই দেখা গেছে কোনো এক ছাগলকে যদি নিয়মিত ডিওয়ার্মিং করা যায় বা কৃমিনাশক দেওয়া যায়, তাহলে দেখা গেছে তার ওজনটা, যেটাতে কৃমিনাশক দেওয়া হয়নি, একইভাবে পরিচর্যা করা সত্ত্বেও যেটাকে কৃমিনাশক দেওয়া গেছে তার ওজনটা অনেক বেশি এবং কৃষকরা তাতে বেশি লাভ পেতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

Shun Lin. ছাগল বা গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কিছু সতর্কবার্তা এ নিয়ে বললেন ডক্টর রাকেশ রায়।

কৃষি পরামর্শ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যা পাওয়া গিয়েছে তাতে বলা হচ্ছে, ডলি খরসানি এই সময়ে মাটিতে অতিরিক্ত আর্দ্রতা নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং উচ্চ আর্দ্রতার কারণে ডাম্পিং অফ বা চারা ধসা রোগ, মূল পচা রোগ এবং গোড়া পচা রোগের প্রকোপ দেখা দিতে পারে। জমিতে কোনোভাবেই জল জমতে দেবেন না। জমে থাকা জল বা বৃষ্টির দ্রুত বের করে দেওয়ার জন্য প্রতি এক মিটার পরপর পরিধির দিকে 10 থেকে 15 সেন্টিমিটার গভীরতায় ভি আকৃতির নিকাশি নালা তৈরি করুন। টমেটো চারাগাছের বৃদ্ধির জন্য জমিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না। জমে থাকা জল বা বৃষ্টির জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আদা এই সময়ে জমিতে জল জমে থাকা রোধ করতে এবং রোগের পরবর্তী সংক্রমণ বা রাইজোম বা কন্দ পচে যাওয়া এড়াতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আরোগ্য।

0: আজকের আরোগ্য অনুষ্ঠানে আমরা শুনব বৃদ্ধ বয়সের সমস্যা, এই বিষয়ে বলছেন ডাক্তার পার্থ প্রতিম রায়।
1: পৃথিবীর বয়স বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে পৃথিবীতে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা। বিশেষত উন্নত দেশগুলিতে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলিতে এই শতাব্দীতে 65 বছরের উপর বয়স্ক ব্যক্তির সংখ্যা শতকরা 5 ভাগ থেকে বেড়ে 15 ভাগ হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে কিছু অবশ্যম্ভাবী শারীরিক পরিবর্তন আসে এবং তার ফলে যেমন শারীরিক তেমনই মানসিক অসুখ হবার সম্ভাবনাও বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে মানুষের মনের সংবেদনশীলতাও বৃদ্ধি পায়। শারীরিক অসুস্থতা, একাকিত্ব, প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ বৃদ্ধ বয়সে মনের উপর বেশি প্রভাব বিস্তার করে। বৃদ্ধ বয়সে মৃত্যুর অন্যতম কারণগুলি হল হৃৎপিণ্ডের বা রক্তচাপজনিত অসুখ, ক্যান্সার, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাসযন্ত্রের অসুখ যেমন নিউমোনিয়া, অ্যালজিমার নামক অসুখ, যাতে বিস্মৃতির সাথে কম্পন ও চলাচলে অসুবিধা দেখা দেয়, বিভিন্ন রকমের স্নায়ুরোগও হয়। বৃদ্ধ বয়সে প্রায় শতকরা 40 জনের উচ্চ রক্তচাপ থাকে এবং তারা এই জন্য নিয়মিত ঔষধ খায়। উচ্চ রক্তচাপ মানুষের নানা স্নায়বিক রোগের কারণ হতে পারে।

0: বিস্মৃতি হলো মস্তিষ্কের ক্রমবর্ধমান সার্বিক অবক্ষয়। বিস্মৃতির নানা কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে বিস্মৃতির কারণগুলি চিকিৎসার দ্বারা আংশিক বা পুরোপুরি দূর করা যায়, যেমন থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা কম হওয়ার জন্য যে বিস্মৃতি, উইলসন ডিজিজ, যেখানে সেরুলোপ্লাজমিন বলে একটি উৎসেচক শরীরে কম থাকে যা কপার বা তামা বিপাকে সহায়তা করে। বিস্মৃতিজনিত আরও নানা অসুখ হয়, যেমন অ্যালজিমার ডিজিজ, ভাস্কুলার ডিমেনশিয়া, পিক্স ডিজিজ, ক্রুসফেল জ্যাকব ডিজিজ, অধিক মদ্যপানজনিত বিস্মৃতি ইত্যাদি। বিস্মৃতির কারণ যদি জানা যায় তো অনেক ক্ষেত্রে তার যথাযথ চিকিৎসা করা যায়। বিস্মৃতির সাথে সাথে অনেক সময় বিকার বা প্রবল উত্তেজনা দেখা দেয়, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাই ভালো। মানসিক অবসাদ বা ডিপ্রেসিভ ইলনেস, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মানসিক অবসাদ আসতে পারে, বা মানসিক অবসাদের ফলে বৃদ্ধ বৃদ্ধাদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে পারে। 65 বছরের উপর বয়স্কদের প্রায় শতকরা 10 ভাগ মানসিক অবসাদে ভোগে, যদিও অনেক ক্ষেত্রেই তা ধরা পড়ে না। মানসিক অবসাদের সঙ্গে প্রায়শই বিস্মৃতিও থাকতে পারে এবং অনেক ক্ষেত্রেই মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তি নিজের জীবন সংশয় ঘটাতে পারে। কম বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যেরকম ঔষধ ব্যবহার করা হয়, বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রেও সেগুলি ব্যবহার করা যেতে পারে। তবে ঔষধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া ও হৃদযন্ত্রের উপর প্রভাব অধিক বয়স্কদের ক্ষেত্রে বেশি হয় এবং এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। ঔষধ ছাড়াও যথাযথ দৃষ্টি দেওয়া ও পরামর্শ দানও চিকিৎসার অঙ্গ। উদ্বেগ বা অ্যাংজাইটি, উদ্বেগ সব বয়সেই থাকে। অধিক বয়স্করা ব্যথা, শারীরিক অক্ষমতা, পরনির্ভরশীলতা এবং মৃত্যু ভয়ে ভীত থাকে এবং এইসব উদ্বেগের ফলে অনিদ্রায় ভোগে ও ঘুমের ঔষধের প্রতি নির্ভরশীল হয়। তাদের জীবন ধারণের পরিধিও সংকুচিত হয়ে পড়ে। এক্ষেত্রে দেখা দরকার লক্ষণগুলির কোনটা উদ্বেগের শারীরিক প্রকাশ আর কোনটা সত্যি সত্যি শারীরিক অসুখের ফলে সৃষ্ট। অন্যান্য মানসিক অসুখ যেমন সিজোফ্রেনিয়া, হাইপোম্যানিয়া ইত্যাদি অসুখের প্রথম প্রকাশ বৃদ্ধ বয়সে কম হয়। বাইপোলার ডিসঅর্ডারের পুনরাক্রমণের প্রবণতা বেড়ে যায়। মদ্যপানের প্রতি আসক্তিজনিত অসুখও দেখা দেয়। অধিক বয়সে শারীরিক ও মানসিক রোগ বেশি হয়। তার উপর সমাজের উপেক্ষা ও অবহেলা তাদের জীবন আরও অসহনীয় করে তোলে ও রোগ ভোগ দীর্ঘায়িত হয়। একটু সহানুভূতি, একটু মনোযোগ ও সময়োচিত চিকিৎসা তাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।
1: বৃদ্ধ বয়সের সমস্যা বললেন ডাক্তার পার্থপ্রতিম রায়। আরোগ্য আজ এখানেই শেষ হল।
2: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন ভাওয়াইয়া শুনবেন অর্পিতা বর্মণের কণ্ঠে।

ভাবাইয়া শুনলেন অর্পিতা বর্মনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুচিত্রা মিত্রর কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছেন সুচিত্রা মিত্রর কণ্ঠে। তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুচিত্রা মিত্রর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। বিশিষ্ট শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1864 সালের আজকের দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দৃঢ় চেতা মন ও মহান কর্মকাণ্ডের জন্য তাঁকে বাংলার বাঘ আখ্যায় আখ্যায়িত করা হয়। আজ আশুতোষ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানাই বিনম্র শ্রদ্ধা। ভারতে আধুনিক রাশিবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশের আজ পূর্ণ জন্মদিন। তিনি ছিলেন একাধারে একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ। তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। আজ তাঁর পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণকে শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণী, শিলিগুড়ি থেকে। তিনি লিখছেন, প্রতি বছর সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে ও জুনের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হয়। এবছর ফাদার্স ডে 21 জুন। আমরা সন্তানরা মা বাবার অঙ্গজ। আমরা ভূমিষ্ঠ হবার মুহূর্ত থেকেই মা বাবার কাছে ঋণী। এই অপার্থিব ঋণ কোনোভাবেই পরিশোধ করা যায় না। সন্তান ভূমিষ্ঠ হবার পর প্রায় 6-7 মাস মাতৃদুগ্ধ একমাত্র পানীয় বা খাদ্য। শিশু ক্রমশ বড় হলে দাঁত বেরোতে আরম্ভ করলে ভাত জাতীয় নরম গলা খাবার এক আধটু খাওয়ানো, হামাগুড়ি দেওয়াতে, দাঁড়াতে, হাঁটাতে, কথা বলতে, অক্ষর পরিচয় করাতে, ছড়া বলতে শেখানো ইত্যাদি মা বাবা করেন। বাড়ির অন্য সদস্যরা যে করেন না এমনটা নয়। কাজেই মা বাবা আমাদের প্রথম শিক্ষাগুরু। সেদিক থেকে এ ঋণও মা বাবার কাছে চির অপরিশোধনীয়। প্রসঙ্গত মনে আসে কবি

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত কবিতার কিয়দংশ। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুল নারে মন। পরিশেষে স্মরণ করি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, এবং জননী জন্মভূমিশ্চ স্বর্গাদুপি করিয়সি। ধন্যবাদ আন্তে। সুকুমার দাস, পূর্ব নেতাজি পল্লী, রবীন্দ্র সরণী, শিলিগুড়ি। এবারে ভাবনা লিখছেন ধূর্যটি চট্টোপাধ্যায়, সমন্বয় পল্লী, শিউড়ি, বীরভূম থেকে। প্রিয় প্রদ্যোতময় প্রত্যুষা, এই মহাবিশ্বে ক্ষুদ্র প্রাণরূপে যখন আমরা জন্মগ্রহণ করি, তখন থেকেই মা বাবার নিঃস্বার্থ স্নেহধারা নিরন্তর আমাদের ওপর বর্ষিত হয়ে চলেছে। তাঁরাই প্রকৃতপক্ষে আমাদের সাথে জগৎ সংসারের পরিচয় ঘটান। মধুময় স্থল, জল, বায়ু, নীল আকাশ এবং আর যা কিছু আছে এই পৃথিবীতে, সবই তাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের চিনিয়েছেন। বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা উপলব্ধি করি জীবন সুখসজ্জা নয়, কষ্ট আছে, দুঃখ আছে, আছে শোক যন্ত্রণা। দুঃখ শোক কিংবা বিপদে আপদে কিভাবে ধৈর্য ধরে সেই অন্তর শক্তিকে জাগ্রত করে পথ পাড়ি দিতে হয় তা মা বাবার কাছে শিখি। বস্তুত প্রথামাফিক প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের সর্বদা জীবন সংগ্রামের পাঠ দিতে পারে না। জীবনের ব্যবহারিক পাঠ লাভ হয় সর্বপ্রথম মা বাবার কাছে। সকল শিক্ষার ঊর্ধ্বে নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, এই শিক্ষা আমাদের মানুষ করে। নালন্দা মহাবিহারের লক্ষ্য ছিল আনো ভদ্রা প্রতোব জন্তু বিশ্বত, অর্থাৎ সকল দিক হতে মহান চিন্তাধারা আমাদের কাছে আসুক। আচার্যদের ছাড়া মা বাবা মহান চিন্তাধারা জাগ্রত করতে পারেন আমাদের মধ্যে, তাঁরাই আমাদের জীবন্ত দেবতা। দেব দেবীরা কৃপাময়, কৃপাময়ী, মা বাবারাও তাঁদের মতো। তাঁদের ক্ষমা ধর্ম স্বতঃস্ফূর্ত, তাঁদের কাছে আমাদের কর্য কিছুই নেই যা পরিশোধযোগ্য। স্নেহ অনুশাসন যোগে তারা আমাদের প্রস্তুত করে দিয়ে যান বন্ধুর জীবন পথের পথিক হয়ে উঠতে। স্বীকার্য তাঁদের অবদান, সেই অর্থে তাঁদের ঋণ অপরিশোধযোগ্য। মেনিত ধূর্যটি চট্টোপাধ্যায়, সমন্বয় পল্লী, শিউড়ি, বীরভূম। এবারে ভাবনা লিখছেন কোচবিহার জেলার খাগড়াবাড়ি থেকে মৃণাল কার্জি। প্রিয় প্রত্যুষা, জীবনে একসময় অনুভূত হয় মা বাবার ঋণ কি শোধ করা যায়? বেশিরভাগ মানুষই এর উত্তর দেন না। আবার অন্য ধারণায় বলা হয় মা বাবার কাছে যা পাই তা কি নিখাদি ঋণ নাকি অন্য কিছু। মানুষ ব্যতীত অন্যান্য জীবেরা তাদের পিতামাতার কাছে যা পায় সেখানে ঋণ ধারের কোনো প্রশ্ন থাকে না, আছে শুধু জৈব ধর্ম পালনের কর্তব্য ও আত্মতুষ্টি। কাক, শালিক, শেয়াল, সিংহ থেকে সরীসৃপ কেউই কোনো প্রত্যাশায় অপত্যের জন্মদান ও সেবা শুশ্রূষা করে না। শাবক সাবালক হলে জনিত্র অপত্যের সম্পর্ক থাকে না। মনুষ্য সমাজে অনেকজন জাতির মধ্যেও মা বাবার সঙ্গে পরিণত সন্তানের সম্পর্ক শিথিল হয়, স্বভাবতই সেখানে ঋণী উত্তমর্ণের কোনো জায়গা নেই। মনোবিদ্যার নিগূঢ় ব্যাখ্যানুসারে কোনো মা বাবা তাঁদের সন্তানের জন্ম, লালন পালন, শিক্ষাসহ সমস্ত দায়িত্ব পালন করেন নিজেদের আত্মতৃপ্তির জন্য, সন্তানকে ঋণী করার জন্য নয়। এটি পরম্পরাগত বংশানুক্রমিকভাবে চলমান শাশ্বত ধারা। পিতামাতার কাছ থেকে যা পায় পুরোটাই ফিরিয়ে দেয় ঠিক পরের প্রজন্মকে, এখানে কোনো স্বার্থ বা শর্ত নেই। নোবেলজয়ী মালালা মা বাবার এই ভালোবাসাকে বলেছেন আনকন্ডিশনাল লাভ। এরপরেও সত্যি মা বাবার কাছে নিজেকে কেন জানি ঋণী মনে হয়। এজন্য আমাদের উচিত তাঁদের জীবদ্দশাতেই তাঁদের পূর্ণ প্রশান্তি দেওয়া। সন্তানের জন্য কোনো পিতামাতা পূর্ণ তুষ্টি নিয়ে লোকান্তরিত হলে সেটাই হবে প্রকৃত ঋণ শোধ। নমস্কার আন্তি। মৃণাল কার্জি, খাগড়াবাড়ি, কোচবিহার। এবারে ভাবনা এসেছে কোচবিহার জেলা থেকে, পাটাকুড়া পাড়া থেকে। লিখছেন তাপস কুমার ভট্টাচার্য। প্রিয় প্রত্যুষা, রূপে রসে গন্ধে ভরা এই পৃথিবীর আলো জানা দেখার সুযোগ করে দিয়েছেন তাঁরা হলেন সন্তানের মা আর বাবা। প্রতিদিনের অসংখ্য যন্ত্রণা কষ্ট সহ্য করে তাঁরা সন্তানকে বেড়ে উঠতে সাহায্য করে চলেন। জীবনের প্রতিদিনের পথ চলায় মা বাবার আশীর্বাদ আর তাঁদের অকৃত্রিম সাহচর্য তার সবচেয়ে বড় পাথেয়।
শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সন্তানকে তিলে তিলে উপযুক্ত করে গড়ে তুলতে সব

সবচেয়ে বড় ভূমিকা নেয় সন্তানের পিতামাতা। সদ্যজাত থেকে শৈশব, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, জীবনের এই এক একটি অধ্যায় পেরিয়ে সন্তানকে এগিয়ে নিয়ে যায় মাতা পিতার নিঃস্বার্থ সান্নিধ্য, ভালোবাসা, সহানুভূতি, মমতা, ত্যাগ, তিতিক্ষা। আজকের শিশু আগামী দিনের সমাজ, রাষ্ট্র গড়ার কারিগর। মা বাবা, শিক্ষক, গুরুজনেরাই তার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার কাণ্ডারী। আধুনিক জীবনের প্রতিযোগিতায় ইঁদুরদৌড়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জটিলতা, বৈষম্যের শিকার হয়ে কোনো কোনো সন্তান হয়ে ওঠে মমতাহীন, স্বার্থপর। এর জন্য শুধুমাত্র সামাজিক অবক্ষয় দায়ী নয়, পিতা মাতাদের পরামর্শ অনেক সময় সন্তানকে তার সহপাঠীদের সঙ্গে সহজভাবে মেলামেশায় অন্তরায় হয়ে দাঁড়ায়, যার বিস্ময় ফল হয় সুদূরপ্রসারী। বৃদ্ধ বাবা মায়ের অনেককেই পরিশেষে একাকিত্বের মধ্যে কাটাতে হয়। তবুও এটা নিশ্চিতভাবে বলা যায় যে পিতামাতার সম্মিলিত অংশ নিয়ে যে সন্তানের এই পৃথিবীতে জন্ম, তার জীবনের সমস্ত পথ চলাতেই রয়েছে মা বাবার অকৃপণ আশীর্বাদ, মমতা, অনুপ্রেরণা। মা বাবা তাঁদের সন্তানের জন্য যেটা করেন সেটা তাঁদের দান, সেটা কোনো বিনিময় আশা করে না। সন্তানের উপর তার জন্মদাতা, জন্মদাত্রী কখনো কোনো ঋণের বোঝা চাপিয়ে দেয় না, তাই ঋণের শোধের কোনো দায়ভার সন্তানের উপর বর্তায় না। শুধুমাত্র থেকে যায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, কর্তব্যবোধ। আর দান সে তো সবসময় অপরিশুদ্ধ। আন্তরিক শুভকামনায়, তাপস কুমার ভট্টাচার্য, পাটাকুড়া পাড়া, কোচবিহার। এবারের ভাবনা প্রফুল্ল কুমার সিংহের, লিখছেন নারায়ণজ্যোত রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ কি শোধ করা যায়? এই জগতে কেউই শোধ করতে পারে নাই। দস্যু রত্নাকরের পাপের ভাগিদার মাতাপিতা নেয়নি। রত্নাকরের মাতাপিতা বলল, তোমাকে জন্ম দিয়েছি, দুধ ভাত খাইয়ে বড় করেছি, এখন আমরা দুইজন মা বাবা সন্তানের সমান, তুই আমাদের খাওয়াবি, সেবা যত্ন নিবি। সেই কথা শুনে রত্নাকরের দিব্য চক্ষু খুলে যায়। সত্যযুগের পর ত্রেতাযুগে রচিত হল রামায়ণ, সেই থেকে হলেন মহামুনি বাল্মীকি। শ্রীরামচন্দ্র 14 বছর বনবাস পিতার আদেশ পালনে, সৎমায়ের 2টি বর রক্ষা করলেন রামচন্দ্র। মা বাবার ঋণ শোধ করা যায় না, শুধু আদেশ এবং দায়িত্ব পালন করা যায় শ্রদ্ধা সহকারে। তাই আমি সেই পথ অনুসরণ করে চলি, আমার মা বাবার আদেশ পালন করার চেষ্টা করি। বাংলা বিশে অগ্রহায়ণ 1400 সনে সোমবার ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে গমন করেন আমার বাবা। তার আগের রাতে বাবা আমাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তোকে 2টি শর্ত দিলাম, তোর গর্ভধারিণী মাকে সেবা যত্ন করিস, তোর ভাই বোনদের কর্ম করে দিতে পারলাম না এই কর্তব্য পালন করিস। আমরা 7 ভাই বোন নাবালক ছিলাম, মা আমার জীবিত আছেন। বাবার মৃত্যুর পর 33 বছর ধরে বাবার এক চালা টিনের ঘরখানি আগলে ধরে আছেন। মা বলেছেন, এই ভিটেতে আমি মরব, তোমরা দুধে ভাতে খাও, সুখে থাকো, 2 নয়ন ভরে দেখি যেন। জীবিত মা আছেন, মৃত বাবার আশীর্বাদ সঙ্গে আছে, আমি সচ্ছল আছি। পিতা স্বর্গপিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৌরি প্রীতিমাপন্নী, প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। নমস্কার, অন্তে প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত, রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি। এবারে ভাবনা লিখছেন বিনা বল, শ্রীপল্লী রোড নম্বর 5, শিলিগুড়ি বাজার, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবা ঋণ শোধ করার সাধ্য কারো নেই। কী দিয়ে শোধ করব মায়ের প্রসব যন্ত্রণা, মায়ের বয়ে যাওয়া রক্তধারা, মায়ের তিল তিল খয়ে যাওয়া? যে বক্ষ সুধায় জীবন পুষ্ট হল, সে ঋণ কি শোধ হয়? নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে যে বাবা সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন, তাঁর ত্যাগের ঋণ কোনো দিন শোধ করা যায় না। তাঁদের নিঃস্বার্থ, নিখাদ, পুঙ্খানুপুঙ্খ প্রতিপালন, তাঁদের দিবারাত্রির প্রচেষ্টা, ব্যস্ততা, উদ্বেগ, ক্লান্তি, তন্দ্রাবিহীন জাগরণের কোনো বিনিময় নেই। বাবা মা রূপী গুরুর শিক্ষা দীক্ষা সন্তানের পাথেও, তাঁদের ক্ষমার দৃষ্টিতে সন্তান হৃদ্ধ। এই যে পরিণত আমি অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করি, অসহায়ের হাত ধরি, একটি জীবনের জন্য লড়াই করি, এ তো তাঁদেরই ঋণের উদযাপন। তোমরাই তো জীবনের সংকটময় মুহূর্তে নিজেকে আত্মবিশ্বাসে বলিয়ান হতে শিখিয়েছিলে। অবিরত প্রেরণার উৎস বাবা মায়ের কাছে আমি চিরন্তন ঋণী, একজন গর্বিত সমৃদ্ধশালী ঋণী, যে ঋণের তাড়নায় ব্যাকুল হয়ে আমি সেই মহাজনদের দাঁড়ে দাঁড়ে বার

আর ফিরে ফিরে আসি, প্রতিদান দেবার সাধ্য নেই, তাই অবসরে সাধি। জেনে নি ব্যথা কষ্টের কথা, শুনি কতদিনের কত অগোছল গল্প, অভিমান আবদার, কত স্মৃতিচারণে চোখের কোল ভেজে চিবুক বেয়ে বুকের কাছে নেমে আসে ফেলে আসা সময়। অনুভব অনুভূতির বিনিময়ে বাবা মায়ের গাল ভরা হাসিতে, মন উজাড় করা খুশিতে আমি সুখী হই, সুখী হয় পৃথিবীর সব সন্তান। নমস্কার আন্তে, বীণা বল, শ্রীপল্লী রোড নম্বর 5, শিলিগুড়ি বাজার, জলপাইগুড়ি। এবারের ভাবনা জয়ন্তী মণ্ডলের, লিখছেন শরৎ সেন কম্পাউন্ড, আমটিহা, পুরুলিয়া থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক সব থেকে সুন্দর, সব থেকে পবিত্র। মা বাবার কারণেই আমাদের এই সুন্দর পৃথিবীতে আসা। সেই ভ্রূণাবস্থা থেকে শুরু করে নারীর টান যেন আজন্ম অমর। তাঁদের ঋণ আবার শোধ করা যায় নাকি? কোনো প্রশ্নই ওঠে না, কোনোভাবেই এই ঋণ শোধ করা সম্ভব নয়। সন্তানের জন্য মা বাবার উৎকণ্ঠা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার উষ্ণ রক্তস্রোত যেভাবে প্রতিটি রোমে রোমে বয়ে চলে, তার ব্যাখ্যা দেওয়া ধৃষ্টতাস্বরূপ। মা বাবার মতো বুকে আগলে রাখার মানুষ আর কেউ হয় না। স্বাভাবিক জীবন যাপনে আমরা কতটুকুই তা বোঝার চেষ্টা করি, কিন্তু তাঁদের অনুপস্থিতিতে হাহাকার করে ওঠে অন্তর। তখন ভীষণ একা লাগে, অসহায় লাগে, কারণ মা বাবা আমাদের মুশকিল আসান। কিন্তু তাঁদের ঋণ শোধ না করা গেলেও তাঁদের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে। যে আঙুল ধরে ছোট থেকে বড় হয়েছি, সেই আঙুলগুলিকে আরও সুদৃঢ়ভাবে ধরতে হবে আমাদের। তাঁদের বয়সকালে কখনো যেন তাঁদের অনুভূত না হয় যে তাঁরা একা। তাঁদের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতি সম্মানার্থে নিজেদেরও কিছু করে দেখাতে হবে, কারণ তাঁদের ভালো রাখার দায়িত্ব আমাদেরই, এবং তখনই তাঁদের সন্তান সুখ পূর্ণতা পাবে। প্রতিটি মা বাবারা চান তাঁর সন্তানের সাফল্য, সমৃদ্ধি, কিন্তু একজন সন্তানের সাফল্য অবশ্যই তার মা বাবার চওড়া হাসিতে, কারণ মা বাবাই হলেন সন্তানের জীবনের সেরা উপহার। নমস্কার আন্তে, জয়ন্তী মণ্ডল, শরৎসেন কম্পাউন্ড, ডামডিহা, পুরুলিয়া। এবারের ভাবনা পরিমল ভৌমিকের, লিখছেন দ্বিতীয় খণ্ড ভাঙনি, আমবাড়ি, দিনহাটা, কোচবিহার থেকে। চিরসাথী প্রত্যুষা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। বিষয়টির মাধ্যমে মা বাবার প্রতি সন্তানদের গুরু দায়িত্বের কথা যেমন স্মরণ করানো হয়েছে, তেমনই বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে কিছু সামাজিক সংকটও সামনে এসেছে। মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একটি সুন্দর সংসার পাতার তাগিদে। মা বাবারা তাঁদের অপূর্ণ স্বপ্নগুলোকে সন্তানদের মাধ্যমে বাস্তবায়িত করার চেষ্টা করেন। এজন্য তাঁরা সন্তানের স্বার্থে নিজেদেরকে উজাড় করে দেন, প্রয়োজনে ঋণ করতেও পিছপা হন না। এই সন্তানরা যখন উপার্জনক্ষম হন, নতুন পারিবারিক বৃত্ত রচনা করেন ও সন্তানের জনক জননী হন, মা বাবার প্রতি তাঁদের টান ক্রমশ শিথিল হতে থাকে। মা বাবা ঋণের কথা বেমালুম ভুলে গিয়ে তাঁরা নিজ সন্তানকে অর্থ উপার্জনকারী রোবটে পরিণত করার কাজে সর্বশক্তি বিনিয়োগ করেন। পূর্বের ঋণের কথা ভুলে যাওয়া ও নতুন প্রজন্মকে ঋণগ্রস্ত করার সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বার্ধকে মা বাবারা যখন শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন, তখন অধিকাংশকেই চরম অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। এই জ্বলন্ত সমস্যাটির সমাধান খুঁজতে গিয়ে মনে পড়ে বৈদিক যুগের চতুরাশ্রমের কথা। এই যুগে ষাঠর্থ প্রত্যেক নাগরিককে সংসার থেকে ছুটি নিয়ে বানপ্রস্থ অবলম্বন করার সুযোগ সৃষ্টি করা হোক। সরকারি উদ্যোগে দেশের স্বাস্থ্যকর স্থানগুলোতে বার্ধক্যের বারাণসী নির্মিত হোক, যেখানে রচিত হবে মন প্রাণ জোড়ানো উদ্বেগবিহীন মনোরম পরিবেশ, থাকবে চিত্ত বিনোদনের যাবতীয় সম্ভার। লিখেছেন পরিমল ভৌমিক, দ্বিতীয় খণ্ড ভাঙনি, আমবাড়ি, দিনহাটা, কোচবিহার থেকে। এবারের ভাবনা লিখছেন মুকুল সর্দার, তিলডাঙ্গা, কাছাড়িপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। প্রিয় প্রত্যুষা, ঋণের পাতা খুললে সংখ্যার হিসাব মেলে, কিন্তু কিছু ঋণ আছে যার কোনো অঙ্ক হয় না, কোনো পরিমাপ নেই। সেই অদৃশ্য অসীম ঋণের নামই মা বাবার ঋণ। মায়ের কোলের উষ্ণতা আর বাবার নিরলস পরিশ্রমে ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের ছোট্ট পৃথিবী। নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে তাঁরা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করেন। আমাদের একটুখানি হাসির জন্য তারা সহ্য করেন অজস্র কষ্ট।

আমাদের নিরাপদ রাখতে নির্ঘুম কাটান অসংখ্য রাত, তাই মনে প্রশ্ন জাগে, এই অপরিসীম ভালোবাসা আর ত্যাগের ঋণ কি কখনো শোধ করা সম্ভব? উত্তরটি যেন হৃদয়ের গভীর থেকে ধ্বনিত হয়, না, এই ঋণ শোধের নয়, কারণ মা বাবার ভালোবাসা কোনো হিসাবের খাতায় বাঁধা পড়ে না। এটি এক অন্তহীন স্রোত যা শুধু দিয়েই যায়, কিছুই প্রত্যাশা করে না। তাই বলে সন্তানের কর্তব্য শেষ হয়ে যায় না, তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক যত্নই হতে পারে সেই অশেষ ঋণের প্রতি আমাদের ক্ষুদ্র কিন্তু গভীর শ্রদ্ধাঞ্জলি। মা বাবা আমাদের জীবনের প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসা, তাঁদের ছায়াতেই লুকিয়ে থাকে আমাদের সত্যিকারের স্বর্গ। লিখেছেন মুকুল সর্দার, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। এবারের ভাবনা লিখছেন মনীষা কর, বাগচি, 459/20, কাতরা, ধনপত রাই, আজাদপুর, দিল্লি থেকে। খর রোদে উত্তপ্ত মেঠো পথে হাঁটতে হাঁটতে পা যখন ক্লান্ত হয়ে যায়, গলা শুকিয়ে যখন কাঠ হয়, তখন দূর থেকে একটা বটবৃক্ষ দেখে চলার গতি যেমন বেড়ে যায়, মনে যেমন শান্তি আসে, শরীরে যেমন শক্তি আসে, মা বাবাও ঠিক তেমনই বটবৃক্ষের মতো। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় আমরা যখন কুঁকড়ে থাকি, তখন মা বাবাই আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, ভরসা করতে শেখায়, আশার প্রদীপ জ্বালিয়ে দেয়। মায়ের কোলে মাথা রাখলে যন্ত্রণা হালকা হয়, বাবা পাশে না থাকলে আমরা ছাদহীন হই, ঢালহীন হই। মায়ের শরীরে অঙ্কুরিত হওয়া থেকে পুরো 9 মাস শিশুকে আদর দিয়ে, অনুভূতি দিয়ে আগলে রাখে মা। সেই চরম কষ্টের দিনে খেতে পারে না, ঘুমোতে পারে না, বমি পায়, জ্বর হয়, তবু চোখে মুখে তাঁর আনন্দ উপচে পড়ে। প্রসব বেদনার কথা কী আর বলি, তারপরের গল্প সবাই জানে। ছোট্ট শিশুকে লালন পালন করা, কত অসংখ্য বিনিদ্র রজনী কাটে, অসুখে বিসুখে মা কেমন আঁচল দিয়ে ঢেকে রাখে, সে কথা নাই বা বললাম। মায়ের প্রার্থনায় অসাধ্য সাধন হয়, মা বাবার আশীর্বাদ ছাড়া কিছুই করা সম্ভব নয়। তাঁদের ঋণ শোধ করা যায় না, কারণ তাঁরা যে প্রেম আমাদের দিয়েছেন, আমরা সেই প্রেম তাঁদের দিতে পারি না। সুতরাং যেটুকু সম্ভব তাঁদের প্রতি যত্নশীল হতে হয়, শেষ বয়সে তাঁদের যেন চোখের জল ফেলতে না হয়, এটুকু খেয়াল রাখতে হয়। লিখেছেন মনীষা কর, বাগচি, 459/20, কাতরা, ধনপত রাই, আজাদপুর, দিল্লি থেকে। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন আমিও জনতার আদালতে জানতে চাই, খুবই ইচ্ছে করে জানতে। তখন যখন দেখি স্বাধীন ভারতবর্ষের বুকে অসংখ্য মা বাবার পরাধীনতার আর্তনাদ, হাহাকার, গুমড়ে গুমড়ে বোবা কান্নার ভেসে আসা চিত্রপট, কেন তাদের এই করুণ দৃশ্য? তিল তিল করে গড়ে তোলার সুখের সংসার কেন পড়ে বিনামেখে বজ্রপাত? অনেক পুত্র পুত্রবধূদের নির্মম অকথ্য দুর্ব্যবহারে অতিষ্ঠ সমাজে অকাল বোধন। ভুলে যায় কেন ছেলেমেয়েরা মা বাবার অতীত জীবন? অক্লান্ত পরিশ্রমে মা বাবা ছেলেমেয়েদের আগলে রেখে তুলে দেয় সুখের স্বর্গ, গড়ে দেয় নতুন ভবিষ্যৎ। বাবার অকৃপণ পরিশ্রম মায়ের অফুরন্ত যত্নের ফসল ভেবে আদর স্নেহ ভালোবাসায় তৈরি করে সংসার। মা বাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, এটা কীভাবে সম্ভব? কাদের অবদানে বড় হলো আজ তারা? বিবাহ বন্ধনের পরেই হঠাৎ আবহাওয়ার মতো বদলে যায় ছেলেমেয়েদের মন। মনে মনে ভেবে নেয় বাবা মা বোঝা, এটাই কি মা বাবার ঋণ শোধ না প্রতিশোধ? হেমুর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান তাদেরও যে হতে হবে সবার সমান। 7 কোটি সন্তান এড়ে রেখেছ বাঙালি করে, মানুষ করনি। কবির এই উক্তি আজ সবার কর্ণকুহরে, মা হলেন গর্ভধারিণী, বাবা জন্মদাতা, আমরা তাঁদের উত্তরাধিকারী, তাঁদের স্মরণ করাই কাম্য। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমাকে দেখে শিখবে আগামী প্রজন্ম। পাথর মন্দিরে একদিন গিয়ে ভগবান হয়ে যায়, মানুষ সারা জীবনভর মন্দিরে গিয়ে ভগবান হতে পারে না। লিখেছেন অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রত্যুষাকে এখনই ঘরে ফিরতে হবে, প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শ্রোতাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। নজরুলগীতি শুনবেন ধীরেন্দ্র চন্দ্র মিত্রর কণ্ঠে সকাল 7:45। সকাল 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফুডির অনুষ্ঠান। ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30। 9:45 হিন্দি ভাষা শিক্ষার আসর। শ্যামাসঙ্গীত শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে সকাল 10:00। রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 10:20। বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল 10:30। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথা কিছু গান বিদ্যার্থীদের জন্য বেলা 11:30। বেলা 12:00 শুনবেন কথায় সুরে। দুপুর 1:00 মহিলা মজলিস। 1:45 ভাওয়াইয়া শুনবেন অর্পিতা বর্মনের কণ্ঠে। গান পরম্পরা অনুষ্ঠানে পণ্ডিত কুমার গন্ধার্বের পরিবেশনায় ভীমপলশ্রী রাগে খেয়াল শুনবেন বেলা 3:00। 3:30 যুব অনুষ্ঠান। বিকেল 4:00 গ্রামে গঞ্জে জীবন ও জীবিকা। 4:30। 4:50 বাংলা দেশাত্মবোধক গান জওয়ান ভাইদের জন্য। বিকেল 5:00 5:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। মেঠো সুর শুনবেন সন্ধ্যে 6:05। ভাওয়াইয়া শুনবেন অষ্টমী রায়ের কণ্ঠে সন্ধ্যে 6:40। হিন্দি ছায়াছবির গান সন্ধ্যে 7:05। আধুনিক গান শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে সন্ধ্যে 8:30। গজল শুনবেন রোশন ভারতীর কণ্ঠে রাত 9:15। শ্রোতাদের আজ আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এথেন্স সফরে পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে ট্রাইবেকারে 3-2 হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
2: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল আপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা और हम भारत सेशेल राजनयिक संबंधों की भी 50वीं वर्षगांठ मना रहे। इन 50 वर्षों की यात्रा में हमने मित्रता को विश्वास में, विश्वास को सहयोग में और सहयोग को जन कल्याण में बदला है। हिंद महासागर ने भारत और सेशेल

0: के संबंधों को सींचा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশবান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
2: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয়পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয়পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি।

আজ ভারী বর্ষণে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দু তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1.5 কোটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। আসছি বিস্তারিত সংবাদে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনি জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এই বিলে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি তদন্তের কমিশন প্রয়োজনে মূল্য নির্ধারক, বিশেষজ্ঞ বা সরকারি আধিকারিকদের সাহায্য নিতে পারবে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,
1: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের

0: লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
1: এদিকে রাজ্য সরকার আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা নিয়েও জল্পনা তুঙ্গে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল আনা হলে তাতে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই বিষয়টি দলের নির্বাচনী ইস্তাহার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির অঙ্গ। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও কর্তব্য সুনিশ্চিত হওয়া প্রয়োজন। তবে সংবিধান অনুযায়ী স্বীকৃত তপশিলি উপজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি এবং বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে বলে রাজ্য সভাপতি জানিয়েছেন। ইউসিসি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। ইউসিসি বিল নিয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত বহুত্ববাদের দেশ, কাজেই বিলটি নিয়ে সরকারের মানুষের কাছে যাওয়া উচিত। দেশের ফৌজদারি ব্যবস্থার কাঠামোর মধ্যে থেকে বিলের প্রয়োগ করা উচিত বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন।
2: মানুষের নিরাপত্তা এই ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নেই। আপনি দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তায় অন্যত্র দোকান বাজার সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অথচ সরকার নাকি এখন নতুন করে সেফটি বিল আনবে, হঠাৎ করে অভিন্ন দেওয়ানি বিধি তার ব্যবস্থা দরকারটা কেন হচ্ছে? এ নিয়ে কোর্টের একাধিক পর্যবেক্ষণ হয়, ফলে সে সমস্তগুলো বাদ দিয়ে মানুষকে বিভাজিত করার জন্য এরকমের ব্যবস্থা হওয়াটা সমীচীন না। আমি শুধু মনে করিয়ে দেবো,
1: রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট বা হাইস্পিড ডিজেল বিক্রির নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতে এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্যচাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গেছে। রাজ্যে সরকার বদলের পর কলকাতায় জিএসটি পরিষদের বৈঠক বসবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বাংলা যাতে তার পুরনো গুরুত্ব আবার ফিরে পায় তা নিশ্চিত করা হবে।
3: সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে, তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন অধ্যায় আরম্ভ করেছে, তো তারা কিরমভাবে করবে, সবাই সহযোগিতা করতে চায়। আর জিএসটি কাউন্সিলের এটা একটা, আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে একটা বিরাট সৌভাগ্য, কেন আমার অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার আই উইল বি দ্য হোস্ট, তো আমি ওনাদের সবাইকে আনতে চাই আর সেই সময় দেখাতে চাই, চলো পশ্চিমবঙ্গ ভুলে যান, ইতিহাসটা যাই হয়েছিল, এখন একটা আবার আমরা যেন আমাদের পুরনো গুরুত্বটা ফেরত পাই। এটা একটা বড়, এটা প্রথম বড় কনফারেন্স হবে সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গে। আশা করি আমরা উই উইল বি এবল টু ইমপ্রেস।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে গতকাল মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে।
4: হাল হি মে মুঝে কলকাতা মে নৌসেনা সে জুড়ে এক কার্যক্রম মে শামিল হোনে কা অবসর মিলা। ওয়াহা INS দুনাগিরি, INS সংশোধক ওর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন ওর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়।
1: তারাতলের নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়া নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওয়েস্টি খালিচ

0: অরুণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারে জেরায় সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। গতকাল কালীচরণের চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালিয়েছে। তারাতলার ঘটনায় প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা উচিত বলে পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন।
1: জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার, তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল এক বছরের মধ্যে, এটা হতে পারে না, আপনাকে জবাব দিতে হবে। এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক।
0: আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রা স্নান যাত্রাও সম্পন্ন হবে। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মহাঅভিষেক ও স্নানযাত্রা উৎসব। হুগলির মাহেশ্বর স্নানযাত্রা উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং পাঁচটি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন নজরুলগীতি শুনবেন, তার আগে বিজ্ঞাপনের বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন নজরুলগীতি শুনবেন ধীরেন্দ্র চন্দ্র মিত্রর কণ্ঠে।

নজরুলগীতি শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। আর একটু পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও তারপরে ইংরেজিতে সংবাদ।

0: বড় বৌমা, এটা তোমার জন্য।
1: এত তাড়া কিসে ছিল মা?
0: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
2: কিন্তু ঠাম্মি, হ্যাঁ, তোমার কোনটা?
3: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
0: ও সব কি বলছো? যা,
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: প্রথম গানটি শুনবেন সিলসিলা, এই ছবি থেকে লতা মঙ্গেশকর ও কিশোর কুমার এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

0: আমাদের ফোন লাইনে এক শ্রোতা বন্ধু।
1: হ্যালো,
2: হ্যাঁ, হ্যালো দিদিভাই, নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ, আপনি কে বলছেন?
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: আচ্ছা, বলুন,
2: হ্যাঁ
0: আজকের
2: হ্যাঁ
0: বিষয় বৃষ্টি।
2: হ্যাঁ বৃষ্টি। হ্যাঁ দিদিভাই, দেখুন, বৃষ্টি বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু বৃষ্টি আমাদের একদম পুরো মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে। দেখুন, আপনাদের ওইদিকে উত্তরবঙ্গে পুরো বৃষ্টিতে জলে জলাকার করে দিয়েছে, কিন্তু আমাদের এদিকে এখনো পর্যন্ত না কোনো বৃষ্টির দেখা নাই। মানে ওই ঝিরঝির করে আসছে, চলে যাচ্ছে, মানে আমরা যে কি পাপ করেছি আর কি, সেই বৃষ্টিটা আজকে আষাঢ় মাসের আপনার 12-13-14 তারিখ হয়ে গেল, তো তার মধ্যেও দেখুন এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। চাষিরা বীজ ফেলবে, হ্যাঁ, এবং মাঠে যে বীজ ফেলে তার কাদা করে বীজটা ফেলবে সেটারও কোনো অবকাশ নেই। ধুলোতে সব বীজ ফেলছে, মানে মানুষ কবে এবারে বৃষ্টি হবে, তার উপরে এবারে ক্যানেলে যদি জল দেয় তাহলেই চাষাবাদ হবে আমাদের। মানে আমরাই কিন্তু এর জন্য দায়ী, মানে
0: একদম ঠিক।
2: পৃথিবীর কাছে তো।
0: প্রকৃতিটাকে আমরা যদি লালন পালন করতে পারতাম,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তাহলে পরে আজকে এরকম আবহাওয়ার খামখেয়ালিপনা আসতো
2: না।
0: না।
2: এবারে দেখুন, সব সময় আমাদেরকে ওই নিম্নচাপের উপরে নির্ভর করে থাকতে হচ্ছে। কোনো বর্ষার সময় আমাদের যে 6টা ঋতু, 6টা ঋতুর মধ্যে কোনো সময় কিন্তু আমরা ঠিকভাবে সেই ঋতুগুলোকে পাচ্ছি না, এবং সেই না পাওয়ার জন্য আজকে কিন্তু আমরা মানে পুরোপুরি দেখুন, আজকে জল যদি বৃষ্টি যদি না হয় চাষাবাদ কি করে হবে, চাষ না
0: ঠিক
2: হলে
0: ঠিক ঠিক
2: আমরা
0: ঠিক
2: খাবো কি পাই, তো সেইগুলো সব দিক থেকে আর কি আমরা কিন্তু সব মানে হারিয়ে ফেলছি। আর
0: ঠিক
2: মানুষের
0: ঠিক ঠিক
2: হানাহানি,
0: আপনি আমাদের সঙ্গে থাকুন।

0: জি ভাই, ভালো থাকবেন, সুস্থ
1: হ্যাঁ
0: থাকবেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: নমস্কার,
1: আমরা
0: নমস্কার
1: পরের
0: নমস্কার জি
1: গানে
0: ভাই।
1: যাচ্ছি। পরের গানটি ঘর ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: ফোন লাইনে আমাদের এক শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যালো,
1: নমস্কার
0: নমস্কার নমস্কার,
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি কলকাতা থেকে সৌভিক সরকার বলছিলাম।
0: আচ্ছা আচ্ছা, বলুন, আপনাকে বোধহয় এর আগের দিন এর কোন এর আগেও মানে বোধহয় আপনি আমাদের এখানে ফোন করেছেন।
1: একদম,
0: হ্যাঁ
1: জি জি,
0: হ্যাঁ
1: তবে
0: হ্যাঁ,
1: আপনার সাথে কথা হয়েছে দেখছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো আমাদের অনুষ্ঠানগুলি শোনেন। আজকে
1: আপনি বর্ষাকাল,
0: আজকে বিষয় কিন্তু বৃষ্টি,
1: হ্যাঁ শুনি,
0: কলকাতায় তো খুব বৃষ্টি হচ্ছে।
1: কলকাতায় বৃষ্টি তো হচ্ছেই, কিন্তু কালকে এবং গতকাল, গত মানে শনিবার আর কি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: সেভাবে না দিদি বৃষ্টি দেখা যায়নি। এখন মুখ গম্ভীর করে রয়েছে, জানি না
0: না
1: কিছুক্ষণ পর
0: কিন্তু
1: বৃষ্টি হবে
0: আমাদের
1: না।
0: কিছুক্ষণ আগে এক শ্রোতা বন্ধু বুদবুদ থেকে বলছিলেন, মানে
1: হুম
0: বুদবুদ মানে ধরুন মধ্য পশ্চিমবঙ্গ, মানে ডাড়বঙ্গ যেটা,
1: হ্যাঁ
0: মানে মধ্য বাংলা, উনি তো বলছেন যে একেবারে বৃষ্টিরই দেখা নেই, ধুলোর মধ্যে চাষি ভাইরা বীজ ছড়াচ্ছে, বীজ বপন করছে, এরকম অবস্থা। কলকাতা তো আবার সেরকম না, কলকাতা তো আমরা যেটা খবরে শুনছি বা জানছি যে মাঝখানে ভাসিয়ে দিচ্ছিল প্রায়।
1: একদম দিদি, মানে মাঝখানে প্রায় একদম ভাসিয়ে দিচ্ছিল, এখন সেটা এখন সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু ওয়েদার রিপোর্ট যেটা বলছে আজ হয়তো বৃষ্টি হলেও হতে পারে, মানে বিশেষ করে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: 11টা 12টার দিকে বৃষ্টি হতে পারে। এখন থেকে মেঘ মেঘ দেখতে পাচ্ছি আর কি, মানে
0: আসলে
1: মানে মেঘলা।
0: আমাদের বড় বিপদ,
1: হুম
0: আমরা বেশি
1: একদম,
0: বৃষ্টি হলেও অসহিষ্ণুতা জানাই, কম বৃষ্টি হলেও অসহিষ্ণুতা জানাই। এবার ঠিক মাপে মাপে যে জিনিসটা, সেই মাপে মাপে যে পরিমাণে বৃষ্টি, রোদ, গরম হওয়া উচিত, সেগুলো আমরাই নষ্ট করে ফেলেছি।
1: একদম, মানে আমরা আসলে দিদি কোনো কিছুতে না সন্তুষ্ট হতে পারি না। হ্যাঁ, কারণ কম বৃষ্টি হলেও আমরা অভিযোগ করি, আর বেশি বৃষ্টি হলেও বিরক্ত হই, মানে কতটুকু কোন পরিমাণে যে বৃষ্টি হবে সেটা আমরা নিজেরাও কিন্তু জানি না, মানে নিজেদের যে কিসে যে সন্তুষ্ট আমরা নিজেরাও আসলে জানি না। মাঝারি মাপে বৃষ্টি হলো, যদি জল জমে
0: না
1: বা
0: কিন্তু প্রকৃতি ঠিক যখন যেরকম সেইটুকু যে দিত আগে, অকৃপণ দান ছিল, আমরাই তো খামখেয়ালিপনা করে প্রকৃতিকে লালন পালন না করে একেবারে মানে প্রকৃতির আবহাওয়াকে একেবারে তছনছ করে দিয়েছি।
1: একদম ঠিক কথা বলেছেন, বিশেষ করে আমরা যদি কলকাতা শহরে যারা থাকি, গাছপালা আপনি সেভাবে হয়তো দেখতেও পাবেন না, আপনি হয়তো হাতে ধরে কয়েকটা গাছ আছে বলে দিতে পারবেন, আসল গাছপালা আপনি হয়তো কেটে দিচ্ছেন এবং সেখানে কমপ্লিটেড বড় বড় বিল্ডিং তৈরি করছেন, বড় বড় হয়তো ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, সেখানে হয়তো একতলা হয়তো জং, খুব সুন্দর সুন্দর গাছ গাছ ছিল, বট গাছ বা অশ্বত্থ গাছ, আম গাছ, যাই লেবু গাছ হয়তো ছিল,
0: ঠিক
1: সেইগুলো
0: ঠিক
1: কেটে দিয়ে আপনি আমাদের প্রকৃতির যে বৃষ্টিটা, বৃষ্টিটা তার জন্যই তো হয়, সেই জিনিস আমরা কি করছি, বাস্তুতন্ত্রটাকে পুরো একেবারে নষ্ট করে দিচ্ছি, পুরো আবহাওয়াটাকে একটা ক্লাইমেক্স
0: আবার
1: থেকে পুরো
0: আমাদের
1: চেঞ্জ।
0: সভ্যতারও সংকট আছে, যত আমরা এগোচ্ছি তত ইলেকট্রনিক্স গেজেট, তার যে রিয়াকশন, রেডিয়েশন,
1: একদম, এই
0: ঠিকই
1: রেডিয়েশন গুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আপনার বড় বড় ওই যে আপনি যদি বলেন টাওয়ার গুলো, নানা কোম্পানির নানা টাওয়ার, বড় বড় ফ্ল্যাটে আপনি দেখতে পারবেন উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর কি। এই জিনিসগুলোর জন্য কোথায় জানি আস্তে আস্তে কিছুটা হলেও মানে আবহাওয়ার উপর চাপ পড়ছে, শুধু আবহাওয়া কেন, নানা প্রাকৃতিক যারা পশু পাখি আছে তাদের উপরে চাপ পড়ছে।
0: ঠিক ঠিক
1: এই
0: ঠিক
1: জিনিসগুলোর জন্য না আপনি দেখবেন চড়াই পাখি সেভাবে দেখতে সেরময় পাই না। এই যে সভ্যতা আপনি বললেন না পাল্টে যাচ্ছে,
0: ঠিক
1: সভ্যতাটা
0: ঠিক
1: এই
0: ঠিক
1: কারণের জন্য আস্তে আস্তে কোথায় নি চেঞ্জ হয়ে যাচ্ছে।
0: ঠিক
1: আপনি
0: ঠিক
1: হয়তো
0: ঠিক
1: হাতে হয়তো স্মার্টফোন নিয়ে রয়েছেন, একদিক থেকে একদিকে সব খবর পাচ্ছেন, কিন্তু বাইরের যে বৈচিত্র্যময় যে আবহাওয়াটা কখন কোথায় পাল্টে যাচ্ছে,
0: ঠিক
1: এবং
0: ঠিক ঠিক
1: বৃষ্টি যে সময় না হওয়ার কথা হয়তো ওই সময় হয় না বৃষ্টি, শীতকালে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, গরমে আমার
0: ঠিক
1: হাঁফ
0: ঠিক
1: নিঃশ্বাস
0: ঠিক
1: করছি,
0: ঠিক
1: চাতক
0: ঠিক
1: পাখির মতন কোথায় যেন বৃষ্টি হবে।
0: ঠিক
1: আসলে এই জিনিসগুলো না আমাদের মানে কোথায় জানি এখনো একটু হলো সময় আছে, আমাদের এখন গাছ একটুখানি বাড়ানো দরকার
0: ঠিক
1: আস্তে
0: ঠিক
1: আস্তে,
0: ঠিক ঠিক
1: যেটুকু জায়গা বেঁচে রয়েছে সেইটুকু জায়গা, একটা ফ্ল্যাট বাড়ি আমরা তৈরি করছি, ফ্ল্যাট বাড়ির আশেপাশেও যদি অন্তত ছাদের মধ্যেও যদি কিছু যদি গাছ লাগানো যায়, পরিবেশটা কিছুটা হলেও
0: ঠিক আছে,
1: পরিবর্তন হবে
0: আমরা
1: আর কি।
0: বৃষ্টি থেকে এখন পরিবেশে চলে এসেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন।

0: ফোন লাইনে আমাদের এক শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রশান্ত কুমার রায় বলছি, ময়নাগুড়ি থেকে,
0: আচ্ছা
1: সাতটিবাড়ি।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: তো আজকে তো যে বিষয় নিয়ে কথা হচ্ছে, বৃষ্টি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বৃষ্টি কিন্তু সৃষ্টির এই সমার্থক শব্দ বলা যায়। এই
0: আচ্ছা
1: বৃষ্টির জন্যই যেমন এখন চারপাশ সবুজে ভরে উঠেছে এবং
0: হুম
1: মাটি সিক্ত হয়েছে,
0: হুম
1: কৃষকের মনে খুশির জোয়ার এসেছে
0: আচ্ছা, ঠিক ঠিক ঠিক,
1: বলা যায়। মানে একটা সংকেত পাচ্ছি যে অন্নপূর্ণার হাসির,
0: ঠিক। বৃষ্টি তো
1: তার
0: আমাদের
1: পাশাপাশি
0: পৃথিবীকে
1: যারা,
0: শস্য শ্যামলা উর্বর করে তোলে।
1: পাশাপাশি যারা সৃষ্টিশীল মানুষ, লেখার মাধ্যমে আমাদের যে বিভিন্ন সাহিত্য সম্ভার উপহার দেন, তাদেরও একটা রসদ পেয়ে যাচ্ছে বৃষ্টির গান, বৃষ্টির কবিতা, বৃষ্টির উপর
0: ঠিক,
1: বিভিন্ন
0: একদম
1: লেখালেখির
0: ঠিক,
1: একটা। আর পাশাপাশি তো সবকিছুরই একটা মন্দ দিক থাকে, সেটাকেও আমরা যদি একটু ইয়ে করে নিই,
0: ঠিক ঠিক ঠিক। ফোন লাইনটি কেটে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ, সংযোগ। আমরা পরের গানে চলে যাই। পরের গানটি অভিমান ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর ও মোহাম্মদ।

0: শুনলেন হ্যালো আকাশবাণী, আপনাদের কথা আর তার সঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন আধুনিক গান শুনবেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। স্থায়ী শান্তির লক্ষ্যে কাতারের দোহায় আগামীকাল ফের আলোচনায় বসছে আমেরিকা ও ইরান। আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। এফআইএইচ হকির প্রতিযোগিতায় ভারত ইংল্যান্ডকে পেনাল্টি শুট আউটে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকশাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের ভিক্টোরিয়ায় সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সেসেলসের প্রতিরক্ষা ও নিরাপত্তা একে অপরের পরিপূরক। ভারত মহাসাগরকে অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর নিরাপত্তা স্থায়িত্ব সমৃদ্ধি সকলের যৌথ দায়িত্ব, যা ভারতের মহাসাগর দূরদর্শিতার মূল ভিত্তি।
1: মেরি যাত্রা ऐसे ऐतिहासिक अवसर पर हो रही है जब सेशल अपनी स्वतंत्रता के 50 वर्ष पूरे कर रहा है और हम भारत सेशल राजनयिक संबंधों की भी 50वीं वर्षगांठ मना रहे। इन 50 वर्षों की यात्रा में हमने मित्रता को विश्वास में, विश्वास को सहयोग में और सहयोग को जन कल्याण में बदला है। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধ কো সিঞ্চা হ্যায়।
0: এই সফরে কৃষি, অর্থ, মহাকাশ গবেষণা এবং স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেসেলসে ভারতের ইউপিআই ব্যবস্থা চালুর বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে গতকাল তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
2: কিসি ভি রাষ্ট্র কি আত্মা উসকে লোক হতে হ্যায় আর জব উস দেশ কে লোক কোই সংকল্প লেতে হ্যায় তো কোই ভি শক্তি উনে আপনে লক্ষ্য সে ডিগা নাহি পাতি। রাষ্ট্র নির্মাণ মে জন ভাগিদারি কি ইয়ে তাকত ভারত কি বহুত বড়ি পুঁজি হ্যায় और इस जनभागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার।

0: সাক্ষাৎ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের 8 তারিখ রাষ্ট্রপতি ভবনে প্রথম পর্বের অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। গুজরাটের ভাদোদরায় জিএসএফসি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চতুর্থ ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে। আঞ্চলিক আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা শীর্ষক এই দুদিনের সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মনোহরলাল খট্টর, মনসুখ মান্ডাভিয়া, পাশাপাশি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাশোয়ান বলেছেন, ভারতের সামগ্রিক উন্নয়নের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এর মাধ্যমে কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং যুব সমাজের জন্য সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন। শ্রী পাশোয়ান বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য ছাত্র, কৃষক ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের করাচিতে সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত থাকার পাকিস্তানের তোলা অভিযোগ ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যদিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত আত্মসমালোচনা করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ রাজ্য বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি ও বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এতে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন,
1: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ভেনেজুয়েলায় 2টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হোর্হে রড্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার এই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এই পর্যন্ত 430টির বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। সরকারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে রড্রিগেজ বলেন, এই বিপর্যয়ে এ পর্যন্ত 3,238 জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত 3,000-এর বেশি পরিবার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অসমে বড় ধরনের বন্যার আশঙ্কায় ধেমাজি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের পাহাড়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিশাল ভূমিধসে গাই নদীর উজানে অস্থায়ী কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। সেখানে জমে থাকা জল যেকোনো মুহূর্তে তীব্র গতিতে পাহাড় বেয়ে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। নদী তীরবর্তী এলাকা, বাঁধ ও নিচু অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি, চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে

0: সর্বোচ্চ তাপমাত্রায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1000 জনের মানুষের মৃত্যু হয়েছে সেখানে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার স্নানযাত্রা আজ সম্পন্ন হবে। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে পেনাল্টি শুটআউটে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুই দলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। বেলফাস্টে গতকাল দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আয়ারল্যান্ডের কাছে 1 রানে পরাজিত হয়েছে। এর ফলে আয়ারল্যান্ড সিরিজ 2-0 জিতে নিল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস এই ম্যাচে একমাত্র গোলটি করেন স্টিফেন ইউস্তাকুলিও। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, প্রান্তিকতার উপাখ্যান বনাম আইন। লিখেছেন অনুপম কাঞ্জিলাল। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আইন তৈরি হয় নাগরিকদেরই স্বার্থে। নাগরিক জীবনযাপনকে শৃঙ্খলা ও নিয়মের আওতায় বেঁধে সামগ্রিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করাই তো আইনের লক্ষ্য। কিন্তু সমস্যা হচ্ছে, আইন প্রযুক্ত করার দায়িত্ব যাঁদের, সেই আমলা ও সরকারি আধিকারিকদের একাংশ হয়তো মনে রাখেন না আইন নিছকই কিছু নির্দেশ বাক্য নয়, আইন আসলে সাধারণ নাগরিককে তাঁর অধিকার তুলে দেওয়ার অঙ্গীকারও। আর এই অঙ্গীকার বাস্তবায়িত করতে সরকারি নির্দেশনামার শর্তগুলি যান্ত্রিকভাবে অনুসরণ করলে হয় না, আমাদের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তা কিভাবে প্রযুক্ত হতে পারে তার অনুশীলন ও শিক্ষাটাও দরকার। অথচ কখনো দেখা যায় সরকারি আদেশনামা সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করার পরিবর্তে হয়ে ওঠে তাদেরই নিপীড়নের অস্ত্র। এই যেমন কিছুদিন আগের একটা খবরে গোটা দেশ তোলপাড় হয়ে গেল। ওড়িশার কেওনঝাড়ের এক জনজাতি সম্প্রদায়ের মানুষ জিতু মুন্ডা তাঁর দিদির বস্তাবন্দি কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন দিদির গচ্ছিত টাকা উদ্ধার করতে। জিতু মুন্ডার অভিযোগ, তিনি বারবার ব্যাংক আধিকারিকদের বলেছিলেন তাঁর দিদির সন্তান ও স্বামী দুজনই মৃত, এখন তাঁর জমা রাখা 19,402 টাকার উত্তরাধিকারী সে নিজে। কিন্তু ব্যাংক জানায় দিদির মৃত্যুর ও তার উত্তরাধিকারের প্রমাণপত্র না হলে টাকা ফেরত দেওয়া যাবে না। জিতু মুন্ডা জনজাতি গোষ্ঠীর প্রান্তিক মানুষ, তিনি কাগজপত্র পাবেন কোথায়? মুন্ডা সম্প্রদায়ের মধ্যে যেহেতু মৃতদেহ মাটি খুঁড়ে চাপা দেওয়াই রীতি, তাই কোনো উপায় না পেয়ে জিতু মুন্ডা কবর খুঁড়ে বের করেন 3 মাস আগে মারা যাওয়া দিদির কঙ্কাল। তারপর সেই পচা দেহ বস্তাবন্দি করে সটান ব্যাংকে হাজির হন। টনক নড়ে ব্যাংক আধিকারিকদের। উচ্চ আধিকারিকের নির্দেশে জিতু মুন্ডার বাড়িতে যান এক ব্যাংক কর্মী, সরজমিনে রিপোর্ট জমা পড়ে। অবশেষে গচ্ছিত টাকা ফেরত পান জিতু মুন্ডা। প্রশ্ন হল, এই কাজটাই তো আগে করা যেত, করা হল না কেন? আধিকারিকরা কেউ আইনকে যান্ত্রিকভাবে অনুসরণ করলে তো এমনই হওয়ার কথা। এদেশের প্রান্তিক মানুষজনদের মর্মান্তিক জীবন উপাখ্যান পড়তে না শিখলে আইনের নির্দেশ শোনানোর ক্ষেত্রে মানবিক হওয়া যাবে কী করে? সর্বত্র প্রতিযোগিতার রেশ ছিনিয়ে নিয়েছে আমাদের সংবেদনশীলতা। তাই তো জিতু মুন্ডার কাহিনীতেই আধিকারিকদের হৃদয়হীনতার গল্প শেষ হয় না, মুহূর্তেই আবার সমাজমাধ্যমে ভাইরাল আরেক কাহিনী। দেখা যায়, 90 বছরের এক অথর্ব বৃদ্ধাকে কাঁধে চাপিয়ে মাইলের পর মাইল হেঁটে সরকারি ব্যাংকে হাজির হচ্ছেন এক মধ্যবয়সী মহিলা। এই মধ্যবয়সী মানুষটিও আদিবাসী সম্প্রদায়ের, বাস ছত্তিশগড়ের এক প্রত্যন্ত গ্রামে, নাম সুখমনিয়া রায়। বৃদ্ধা সম্পর্কে সুখমনিয়া রায়ের শাশুড়ি, সরকারি পেনশন পান তিনি। আর সেই পেনশনের টাকা আদায় করতেই সুখমনিয়া তার বৃদ্ধা শাশুড়িকে প্রতি মাসে কাঁধে চাপিয়ে মাইলের পর মাইল কাঁকুড়ে পথ হেঁটে হাজির হন ব্যাংক আধিকারিকদের সামনে। এদের তো কাগজপত্র থাকে না, তাই কখনো মৃতের কঙ্কাল, কখনো অথর্ব অশক্ত শরীরের উপস্থিতিকেই এরা প্রমাণ হিসেবে সামনে আনেন। আমাদের আইন এসব ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখেছে, কিন্তু আইনের প্রয়োগকারী হিসেবে আধিকারিকদের কেউ কেউ সেই বিকল্প প্রয়োগ করতে পিছপা হন। হয়তো তাতে অনেক হ্যাপা, কাজের পরিধি বাড়ে, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু সাম্প্রতিক এই ঘটনাগুলি

0: যেন আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। শুধু আমলা আধিকারিকরাই নয়, সমাজের সর্বস্তরের মানুষকেই ভাবতে হবে। দিদির কঙ্কাল নিয়ে জিতু মুন্ডা, শাশুড়ির অশক্ত দেহ নিয়ে সুকমনিয়া রায়, কিংবা স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে দিনমাঝিরা যেভাবে হাঁটতে থাকেন, তা কি মানবিকতা, মনুষ্যত্বের খুব ভালো বিজ্ঞাপন? ভাবুন, অন্তত ভাবা প্র্যাকটিস করুন। হ্যাঁ, সমাজের ছবিই ফুটে উঠেছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। এই যে সমাজের মানবিকতার ঘাটতি আজকাল বারবার আমাদের চোখে পড়ে, স্বভাবতই প্রশ্ন ওঠে, আমাদের মানবিকতা আজ কোথায়? আমলা আধিকারিক এরা সমাজেরই অঙ্গ, তাই সার্বিকভাবে মানুষের এবং সমাজের সুস্থ সংবেদনশীল মন ফিরুক, এটাই চাওয়া। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন ভজন শুনবেন।

0: ভজন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন হিন্দি ভাষা শিক্ষার আসর। আসর পরিচালনায় ডক্টর বিবেকানন্দ দেব।
1: আজকের আসরে আমরা হিন্দি সাহিত্যিক জয়শঙ্কর প্রসাদে একটি গল্প পড়ব। গল্পটির নাম ভিখারিণী। আমরা গল্পটি সংক্ষেপে পড়ব। আজ হাম জয়শঙ্কর প্রসাদ কি কাহানি পড়েঙ্গে। কাহানি কা শীর্ষক হে ভিখারিন। হাম ইস কাহানি কো সংক্ষেপ মে পড়েঙ্গে।
2: আপনি বাংলায় বললেন ভিখারিণী, কিন্তু হিন্দিতে ভিখারিন বললেন কেন?
1: ঠিকই ধরেছ, বাংলায় আমরা বলি ভিখারী, ভিখারিণী। তুমি একটা শব্দ বলতে পারবে?
3: মালি, মালি থেকে মালিন,
1: মালিনী, মালিনী। হ্যাঁ, মালি থেকে মালিনী। ঠিক এইভাবেই হিন্দিতে কিন্তু আমরা যখন প্রয়োগ করি, আমরা বলি ভিখারী, ভিখারিন, মালি, মালিন।
3: জাহ্নবী আপনে বালু কে কম্বল মে সো রহি থি।
1: জাহ্নবী আপনে বালু কে কম্বল মে সো রহি থি। জাহ্নবী নদী বালির কম্বলের উপর ঘুমুচ্ছিল। জাহ্নবী মানে কোন নদীটা? গঙ্গা নদী।
2: আচ্ছা
1: আচ্ছা, আগে পড়ো।
3: চারো ওর কুহাসা ফেলা থা।
1: চারদিকে কুয়াশা ছড়িয়েছিল। কুয়াশা,
3: কুয়াশা।
1: আচ্ছা।
3: ধীরে ধীরে পূর্বাকাশ মে স্বর্ণিম কিরণো কি আভা উভর রহি থি।
1: ঠিক হ্যায়, ধীরে ধীরে পূর্বাকাশ মে, ধীরে ধীরে পূর্বাকাশে স্বর্ণিম কিরণো কি আভা, সোনালী আভা। উভর রহি থি মানে?
3: মানে সোনালী আভা ফুটে উঠছিল।
1: ঠিক বলেছ।
3: ধার,
1: ধীরে ধীরে পূর্বাকাশে সোনালী আভা ফুটে উঠছিল। আচ্ছা বলো।
3: ধার্মিক লোক স্নান করনে আনে লাগে।
1: ধর্মবান ব্যক্তিরা স্নান করবার জন্য আসতে শুরু করলো।
3: জাহ্নবী নদী তীরে আসতে শুরু করলো।
1: আচ্ছা আচ্ছা, জয়িতা এবার তুমি।
2: নির্মল কি মা স্নান কর রহি থি। নির্মল বৈঠে বৈঠে ধর্মে ভিড়ু লোগো কা, লোগো কো দেখ রাহা থা।
1: নির্মল কি মা স্নান কর রহি থি। এখানে দেখো, মা শব্দটা আমি এখানে লেখা আছে চন্দ্রবিন্দু দিয়ে, তাই না?
3: হ্যাঁ
1: হ্যাঁ। আচ্ছা, বাংলাতে মা যখন লিখি কিভাবে লিখি?
2: শুধু মা, চন্দ্রবিন্দু,
3: চন্দ্রবিন্দু ব্যবহার হয় না।
1: তাহলে এখানে এই অনুনাসিক ধ্বনিটা, এই চন্দ্রবিন্দুটা, আমরা যখনই হিন্দিতে মা শব্দ লিখি একটা চন্দ্রবিন্দু দিই, এবং উচ্চারণের সময়ও ঠিক মা,
2: মা
1: ঠিক এই অনুনাসিক ধ্বনিটা সেখানে আছে, বুঝতে পারছো? কিন্তু বাংলায় আমরা শুধু মা লিখি, এখানে অনুনাসিক ধ্বনিও নেই। কিন্তু হিন্দিতে যখন আমরা মা শব্দ প্রয়োগ করছি, তখন একটা অনুনাসিক ধ্বনি আছে। আর হিন্দিতে যখনই যে ধরনের আমরা লিখি, যে ধরনের উচ্চারণ করি, ঠিক সেইভাবে লিখি, সেই জন্য এই অনুনাসিক ধ্বনি আছে বলেই মা, এই মায়ের মায়া, মা আঁকি মাত্র উপর চন্দ্রবিন্দু ইয়ে দিই। ঠিক আগে পড়ো।
2: ওই মনি মন মে হাস রাহা থা।
1: ও মন হি মন হাস রাহা থা। ইহাঁ পর দেখ রহে হ্যাঁ, বেঠে বেঠে ধর্ম ভীরু, মানে ধর্ম ভীরু, এটা অর্থটা কি হবে? নির্মল বেঠে বেঠে ধর্ম ভীরু লোগো কো দেখ রাহা থা। অনিন্দ তুমি বলো।
3: মানে এর অর্থ হচ্ছে নির্মল বসে বসে ধর্ম ভীরু লোকেদের দেখছিল।
1: ঠিক। আর মন হি মন হাস রাহা থা,
3: সে দেখে মনে মনে হাসছিল,
1: মনে মনে হাসছিল। আচ্ছা আগে পড়ো।
2: আপনি চাদর আপনি
1: আপনি চাদর ওড়তে হুয়ে
2: ওড়তে হুয়ে সান
3: স্নেহ সে
2: স্নেহ মা সে পুছা। হ্যাঁ, কহা তুম সান
3: কে তু স্নান ন করেগা।
1: শুনো শুনো, মে পড়তা হুঁ, শুনো। পেলে আপনি চাদর ওড়

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শুনলেন রজনীকান্তের গান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজকে শুনবেন পর্ব ১৩১৬।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের সাথে। বেশ কিছু কথা আদান প্রদান করবার জন্য আমি রয়েছি দেবলীনা। আর আমরা আজ হাজির হয়েছি আষাঢ়ের আবহ নিয়ে। জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির শব্দ যেমন মনকে ছুঁয়ে যায়, তেমনি এই বর্ষাই আবার কখনো কখনো নিয়ে আসে বন্যা, জলবদ্ধতা আর নানা দুর্যোগ। প্রকৃতির এই দুই রূপ, সৌন্দর্য আর শক্তি, দুটোকেই আমরা উপলব্ধি করব আজ কিছু কথায় কিছু গানে। পরবর্তী কিছুটা সময় আমরা থাকব আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। আপনারা আমাদের সাথে জুড়ে যান 9434076705 এই নম্বরে। ইতিমধ্যেই আমাদের মধ্যে কোনো এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে
0: প্রবীর বাবু বলছেন। কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি, কিন্তু খুব দাউদাউ গরম দিদি ভাই।
0: খুব গরম, বৃষ্টির মাঝেও গরম?
1: না, বৃষ্টি নেই আমাদের দিকে, একদম বৃষ্টি নেই, শুকনো, একদম মানে মরুভূমির মতন আর কি, সেই রাজস্থানের মতন হয়ে আছে দিদি।
0: আচ্ছা, চারিদিকে বন্যা পরিস্থিতি প্রায়। আর আপনার,
1: আপনাদের আপনাদের উত্তর মানে
0: উত্তরবঙ্গে?
1: হ্যাঁ, উত্তরবঙ্গতে একদম বৃষ্টিতে বৃষ্টি, বৃষ্টিকাল, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গটা একদম পুরো শুকনো, খটখটে দিদি ভাই।
0: আচ্ছা।
1: এবং এই যে আপনারা বৃষ্টির টপিক দিচ্ছেন, কিন্তু আমাদের দুঃখ লাগছে যে আমরা শুকনো হলে ভালো হতো বৃষ্টি, আপনারা বৃষ্টি
0: না না, বৃষ্টি হবে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, চারিদিকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
1: আমাদের একটা গুমোট ভাব মানে দিদি ভাই।
0: হ্যাঁ, বৃষ্টি কমে গেলে সব জায়গাতেই এরকম একটা গুমোট, একটা গরম ভাব রয়েছেই।
1: হ্যাঁ, এবারে খেয়ে দেয়ে কিছু মানে ভালো লাগছে না, মানে এত গরম, আর কোথাও যেতেও বেরোতেও মানে হচ্ছে ফ্যানের তলায় বসে থাকি। হ্যাঁ, আর এসি তো মানে সেই না চালিয়েই ভালো, কারণ এসিতে না থাকাই ভালো।
0: হ্যাঁ,
1: মানে প্রকৃতির দান আর এসির দান,
0: আরামের থেকে ক্ষতিটাই বেশি।
1: হ্যাঁ, সেই জায়গাতে আপনার বৃষ্টি তো একদম নেই, আপনারা উপভোগ করছেন বৃষ্টিটা এবং বন্যার পরিস্থিতি চলছে, কিন্তু আমাদের এইখানে আর কি না, চাষিরা এখনো বীজ ফেলতে পারে নাই দিদি ভাই।
0: আচ্ছা, চাষেরও ক্ষতি হচ্ছে?
1: হ্যাঁ, চাষের ক্ষতি হচ্ছে না, টাইম তো পেরিয়ে যাচ্ছে, আজকে আপনার আষাঢ় মাসের 12-13 তারিখ হয়ে গেল, তো তার মধ্যে বৃষ্টি নেই, এর মধ্যে দেখুন আমরা কিন্তু সেই দিকে তাকিয়ে আছি যে চাষিরা ওই যে বীজ ফেলে, তারপরে বীজটাও তো তৈরি হতে 15-20 দিন টাইম লাগে,
0: সেই
1: কিছু লোক ধুলোতে বীজ ফেলেছে, কিন্তু ধুলোর বীজ আর জলের বীজের মধ্যে তফাৎ হয়, তো সেই জায়গাটা দিদি ভাই আমরা খুব মানে কষ্টে আছি, আপনাদের ওই দিকটাতে তো হচ্ছে, তো আপনারা এবারে ঠেলে আমাদের দিকে পাঠিয়ে দেন দিদি ভাই, আপনাদেরকে।
0: ঠিক আছে, আপনি আমাদের নিয়মিত শ্রোতা। ঠিক আছে, আজ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এবারে বৃষ্টির একটি গান শুনতে থাকুন। দেখুন, গানের সাথে সাথে যদি আপনার এলাকাতেও বৃষ্টি শুরু হয়ে যায় আর কি। ঠিক ঠিক আছে, ভালো থাকবেন। এবারের গানটি শ্রোতা বন্ধুদের জন্য, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

0: শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলেন এ গানটি। বৃষ্টি শুধু ভিজিয়েই দেয় না, অনেক না বলা কথাও যেন পৌঁছে দেয় প্রিয় মানুষদের কাছে। কখনো সে অভিমান ধুয়ে দেয়, কখনো স্মৃতির দরজায় নীরবে কড়া নাড়ে। আষাঢ়ের এই স্নিগ্ধ আবহে বৃষ্টিকে যেন এক আন্তরিক উপহার হিসেবেই ভাবা যায়। সেই অনুভূতির সুর বয়ে আনে এই গানটি। আমাদের মধ্যে আরও এক শ্রোতা বন্ধু রয়েছেন, দেখে নি কে ফোন করেছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, হ্যালো, মিলন কুমার রায় বলছি এলাপাক্ষি থেকে।
0: নামটা আরেকবার বলুন।
1: মিলন কুমার রায় বলছি।
0: আচ্ছা বলুন, আমাদের আজকের বিষয় আষাঢ়ের আবহে, তো আপনি বৃষ্টি নিয়ে কি বলবেন, আপনার অনুভূতি?
1: বৃষ্টি তো আমরা তো কৃষক, চাষবাস করি।
0: আচ্ছা,
1: বৃষ্টি না হলে তো রোয়া বন যাবে না, ধান ফলবে না মাঠে, এই সময় তো কৃষকের আনন্দ হয়, মাঠে মাঠে জল ভরে, থই থই হয় ভাত, আর আমরা আমাদের আনন্দ হয়।
0: আপনার এলাকায় কেমন বৃষ্টি? বৃষ্টি হচ্ছে তো?
1: প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি।
0: আচ্ছা, আপনার ফসল বুনছেন এখন?
1: বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।
0: আচ্ছা,
1: সারা রাত সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, হয়তো একটু এখন পরিষ্কার আছে এই মুহূর্তে, তবু আকাশ মেঘলা মেঘলা।
0: আচ্ছা, আপনি আর কিছু বলবেন বৃষ্টি নিয়ে?
1: বলবো বলতে অনেক
0: আপনার কেমন লাগে বৃষ্টি?
1: আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এই কারণে ভালো লাগে, আমরা যেহেতু চাষবাস করি, এই সময় যদি বৃষ্টি না হয় তবে আমরা
0: না, এই যে অতিবৃষ্টি, অতিবৃষ্টিতে কি কোনো ক্ষতি হচ্ছে?
1: এই মুহূর্তে বৃষ্টিতে ক্ষতি সেরকম একটা হচ্ছে না, কারণ এই সময় তো মাঠে সেরকম ফসল নেই।
0: আচ্ছা,
1: কি করে ক্ষতি হয়, এখন তো রোয়া বোনার দিন
0: না, চারিদিকে বন্যা পরিস্থিতি একটা রয়েছে আমরা যা খবরে শুনছি,
1: কিন্তু আমাদের এদিকে বন্যার কোনো প্রভাব নেই।
0: আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন,
1: ভালো থাকবেন,
0: আপনিও খুব ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। বৃষ্টি শুধু কবিতা আর গানের কিন্তু বিষয় নয়, কৃষকের মুখে হাসি ফোটানোরও একটি কারণ। আবার অতিবৃষ্টি অনেক মানুষের জীবনে নিয়ে আসে দুর্ভোগ, তাই বর্ষাকে ভালোবাসার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানানোও কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: খুব ভালো আছি।
2: আচ্ছা, তো আজকে বৃষ্টি নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ,
2: তো আজকে আষাঢ় মাসের দেখুন 14 তারিখ হয়ে গেল, কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোনো আশা নেই।
0: আচ্ছা, এর আগে প্রবীর বাবু সেই কথাই বললেন,
2: একদম বৃষ্টির কোনো আশা নেই, প্রচন্ড গরম, মেঘ আসছে, হালকা 2-4 ফুটে বৃষ্টি হচ্ছে এবং মেঘ উড়িয়ে চলে যাচ্ছে হাওয়াতে।
0: বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছেই, আপনি মনে হয় একটু অপেক্ষা করলেই বৃষ্টি পেয়ে যাবেন আপনারাও।
2: হ্যাঁ বৃষ্টি হবে, তবে দেরিতে হবে একটু, আমাদের তো উত্তরবঙ্গে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
0: হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
2: হ্যাঁ, তো আমাদের এখানে ধরুন যদি বৃষ্টি না হয়, তারা চাষিরা ধরুন আশা করে বসে আছে, তারা বীজতলা তৈরি করবে, বীজ ফেলবে, ধান রোপণ করবে, কিন্তু সে তো হচ্ছে না, এখন হাত গুটিয়ে তারা বসে আছে বৃষ্টির অপেক্ষায়। ধরুন বৃষ্টি না হলে পরে কিন্তু আমাদের ধান ফসল হবে কি করে,
0: ফসলের খুব ক্ষতি হচ্ছে।
2: হ্যাঁ, আর ধরুন এই প্রচন্ড গরম, এই তাপদাহ একদম সহ্য করা যাচ্ছে না।
0: ঠিক, তো আপনাদের কথায় মানে বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে আপনারা বৃষ্টির প্রতীক্ষায় রয়েছেন।
2: হ্যাঁ, আমরা বৃষ্টির প্রতীক্ষায় আছি, মেঘ আকাশে ভাসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
0: আজ আমরা আপনাদের বৃষ্টির বেশ কিছু গান শোনাচ্ছি, দেখুন আপনারাও বৃষ্টি পেয়ে যাবেন হয়তো।
2: হ্যাঁ, তাই দয়া করুন যেন আমাদের বৃষ্টিটা এদিকে পাঠিয়ে দিন একটু।
0: শুনতে থাকুন,
2: হ্যাঁ,
0: খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের ফোন আর আপনাদের বার্তায় জানা যাচ্ছে কোথাও এখনো গরমের দাপট পুরোপুরি কাটেনি, আবার কোথাও আষাঢ়ের বৃষ্টি মন ভরিয়ে দিচ্ছে। প্রকৃতির এই বৈচিত্র্যই কিন্তু আমাদের ঋতুচক্রের বৈশিষ্ট্য। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও এখনও রোদের তেজ, গুমোট গরম অনুভূত হচ্ছে, আবার রাজ্যের ও দেশের অনেক জায়গায় বর্ষা নিজের উপস্থিতি জানিয়ে দিয়েছে। এই ভিন্ন ভিন্ন আবহাওয়ার মধ্যেও আমাদের প্রত্যাশা, প্রকৃতি যেন তার ভারসাম্য বজায় রাখে আর বৃষ্টি হয়ে উঠুক স্বস্তির, দুর্যোগের নয়। এবারে পরের গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে, বৃষ্টিরই আরও একটি গান।

0: শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলেন এই গানটি। প্রকৃতির রূপ যে কত বৈচিত্র্যময় তা এ সময়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। কোথাও অনাবৃষ্টির কারণে কৃষকের কপালে চিন্তার ভাঁজ, জলাভাবে চাষের কাজ ব্যাহত হচ্ছে, ফসলের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। আবার দেশের অন্য প্রান্তে কিংবা আমাদের রাজ্যেরই কিছু এলাকায় অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি, জলবন্দী মানুষ, ক্ষতিগ্রস্ত জনজীবন। প্রকৃতির এই দুই চরম রূপই আমাদের মনে করিয়ে দেয় জলের যেমন প্রয়োজন তেমনি তার সঠিক ভারসাম্য কতটা জরুরি। আসুন প্রার্থনা করি প্রকৃতি ফিরে পাক তার স্বাভাবিক ছন্দ, কৃষকের মুখে ফুটুক স্বস্তির হাসি, আর বন্যা কবলিত মানুষের জীবনে ফিরে আসুক নিরাপত্তা ও আশার আলো। এই শুভকামনাতেই আমরা পরের গানে যাব, কিন্তু তার আগে আমাদের মধ্যে রয়েছেন কোনো এক শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: আচ্ছা, বলুন কেমন আছেন?
1: দিদি গরমে একদম ভালো নেই, এত গরম, আপনাদের ওই যে এত বৃষ্টি পড়ছি, সেবক সেবক রোডে ধস নেমেছে বৃষ্টির কারণে, আর আমাদের এখানে হ্যাঁ মানে ধরনি ফুটছে টকবক করে, মাঠ ঘাট পুকুর সব ফেটে চৌচির।
0: সেবকে মানে পাহাড়ের দিকে সিকিমের রাস্তায় ধস?
1: হ্যাঁ, ধস নেমেছে, পড়ছিলাম সংবাদপত্রের পাতায়। আর ওদিকে ধরুন উত্তরবঙ্গে যখন ভাসছে, উত্তরবঙ্গ যখন বৃষ্টি পারছে মানে মেঘের,
0: সেই তো বলছি যে আমাদের উত্তরবঙ্গে তিস্তা তোর্ষা সব জলে ফুসছে।
1: হ্যাঁ, একদম জলস্তর মানে কি বলবো, দুকুল ছাপিয়ে জল, এমনকি অনেক অনেক ক্ষেত্রে লাল সতর্কতাও জারি করা হয়েছে তো মানে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো সতর্কতাই নেই, না লাল, না কমলা, না হলুদ। তো কবে যে নামবে সেই বৃষ্টি, আমরা হ্যাঁ এই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আছি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, আর যেদিন সেই শান্তির বাড়ি হ্যাঁ মানে
0: ঝেপে নামবে
1: এই ধরিত্রীতে, হ্যাঁ সেদিন কিন্তু আপনাকে আমি প্রথম খবর দেবো যে আমাদের এখানে বৃষ্টি নেমেছে।
0: না, আশা রাখুন, এইটাই তো প্রকৃতির রূপ।
1: হ্যাঁ,
0: আমরা তো সবসময় বলি আমাদের প্রকৃতি বৈচিত্র্যময়।
1: হ্যাঁ,
0: এ তারই একটি রূপ।
1: আর দিদি যেটা জিনিসটা হচ্ছে, এই দায়ী কিন্তু আমরাই। হ্যাঁ, এই যে আমরা ধরুন বৃষ্টির জন্য এখন হাহাকার করছি, হ্যাঁ কিন্তু এর যে মানে পরিণামটা যেরকম হবে সেটা কিন্তু আমরা না ভেবেই মানে ভুল পদক্ষেপ গুলো নিয়েছি, আর প্রকৃতিও তার প্রতিশোধ নিচ্ছে।
0: সেই
1: কারণ ধরুন প্রকৃতির অভিমান হয়
0: গাছ কাটা
1: অত্যাচারে আমাদের, হ্যাঁ গাছ কাটা, তারপর ধরুন অপরিকল্পিত ভাবে পুকুর বুঝিয়ে দেওয়া, যেখান থেকে জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে না।
0: কিন্তু বর্তমানে মানুষ কিন্তু অনেক বেশি সচেতন হয়েছেন, এখন অনেক মানুষ গাছ লাগাচ্ছেন, গাছের পরিচর্যা করছেন,
1: সচেতন হয়েছেন বলেই তো দেখুন উত্তরবঙ্গ আজ ভাসছে। হ্যাঁ, উত্তরবঙ্গে বৃষ্টি নামছে, তাহলে আমি এটাও বলতে পারি যে উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষের চেয়ে বেশি সচেতন, হ্যাঁ এটা নিশ্চয়ই বলা যায় দিদি। হ্যাঁ, আর আমরা যদি সচেতন হই তাহলে দক্ষিণবঙ্গ কিন্তু সেইভাবে ঝমঝম করে সেই বৃষ্টি, আর মনিহার ছবির সেই গান শুনবো, আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো ঝরো ঝরো ঝরো ঝরিছে।
0: আমার মনে পড়ে এই গান, আমি আপনি আসার মানে আমি আশা রাখছি বেলা ১২টায় আমাদের বাংলা ছায়াছবির গান, গানের এই অনুষ্ঠান কথায় সুরে, সেখানে আপনাকে আমি চেষ্টা করব এই গানটি শোনানোর।
1: শোনাবেন দিদি, আমার এটা খুব প্রিয় গান।
0: হ্যাঁ, ১২টার সময় আপনি অপেক্ষা করুন, কারণ এখন তো আধুনিক গানের অনুষ্ঠান, আমি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে চেষ্টা করব।
1: ঠিক আছে দিদি,
0: খুব ভালো থাকুন,
1: নমস্কার,
0: আশায় থাকুন, বৃষ্টি অবশ্যই হবে।
1: হ্যাঁ সে দিদি, আশাই তো মাসের চাষা, আশাই বাছে কাঁথা,
0: একদম
1: ভালো থাকুন,
0: সাথে থাকুন।
1: হ্যাঁ ধন্যবাদ।
0: আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের কাছে সময় কিন্তু একদম প্রায় ফুরিয়েই এসছে। আরও এক শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন, বৃষ্টির বড়ই অভাব।
2: একদম বৃষ্টি নেই, আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো দেখা নেই।
0: আপনাদের গরম শুনেও আমার খুব কষ্টই হচ্ছে, কিন্তু আমিও তো অপারক, প্রকৃতির কাছে আমাদের কিছুই করণীয় নেই।
2: সেই তো, প্রকৃতি যখন আমাদের উপর রুষ্ট হয়েছেন, তখন আপনারা আর কি করবেন বলুন?
0: অপেক্ষায় থাকা ছাড়া আর কোনো উপায়ই আমাদের কাছে নেই।
2: হ্যাঁ, তো বৃষ্টির অপেক্ষায় আছি, দেখি কবে হবে। তবে বৃষ্টি হলে সবার ভালো হয়, বিশেষ করে চাষি বন্ধুদের খুবই আনন্দ হয়।
0: সেই
2: মাসে চাষ করবে, হ্যাঁ, চাষের চাষ না হলে আমরা এবার খাবার পাবো কোথা থেকে? চাষি
0: ফসলের
2: বন্ধুদের
0: জন্য
2: ফসলের জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, তো হ্যাঁ, বৃষ্টি আসবে, বৃষ্টি হবে, অপেক্ষায় আছি। আর বর্ষার বৃষ্টি তো সবার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে।
0: আর আপনার
2: হ্যাঁ,
0: কোনো
2: সব
0: স্মৃতি, বর্ষার কোনো স্মৃতি রয়েছে আপনার?
2: হ্যাঁ, স্মৃতি বলতে স্কুলের অনেক স্মৃতি আছে। হ্যাঁ, বর্ষার সময় স্কুল যেতাম, তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। হ্যাঁ, দাদা দাদা মিশে একদম জামা জুতো সব ভিজে বাড়ি আসতাম, মায়ের কাছে বকুনিও খেতাম, মারও খেতাম, আবার পরের দিন একই কাজ করতাম।
0: এটা আমাদের প্রত্যেকেরই ছোটবেলার এক ঘটনা আর কি।
2: এক ঘটনা। হ্যাঁ, সেই,
0: ঠিক আছে,
2: হ্যাঁ,
0: আপনি
2: ভালো
0: শুনতে,
2: থাকবেন।
0: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন,
2: হ্যাঁ,
0: শুনতে
2: বর্ষার
0: থাকুন।
2: গানগুলো শোনাচ্ছেন, ভালো লাগছে।
0: আচ্ছা,
2: যদি পারেন মান্না দের রিমঝিম ঝিম বৃষ্টি, এই গানটা যদি থাকে একটু বাজাবেন।
0: আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের
2: ঠিক
0: গানের।
2: আছে, ঠিক আছে।

ঘড়ির কাঁটা বলছে আজ আমাদের কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। বিদায়ের আগে শুধু এটুকুই বলি, বৃষ্টি হোক শুধু মাটির তৃষ্ণা মেটানোর, মানুষের চোখের জল বাড়ানোর নয়। আষাঢ়ের মেঘ বয়ে আনুক সবুজের সমারোহ আর মানুষের হৃদয়ে জাগিয়ে তুলুক সহমর্মিতা, সাহস আর ভালোবাসার অমলিন সুর। কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান আবারও শুনবেন আগামীকাল ঠিক সকাল 11টায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানে। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানে আজ শুনবেন সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠ। পাঠদান করবেন মাঝাবাড়ি জুনিয়র হাই স্কুলের শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল। শিক্ষার্থীরা নুসরুল চাবি, রূপসম এবং রাকিবুল।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে কাজী নজরুলের গান এই প্রবন্ধটি পড়ব। আমার সঙ্গে আছে মাঝাবাড়ি জুনিয়র হাই স্কুলের 4 জন ছাত্রছাত্রী, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নুসরাত জাহান পারভীন, রূপসানা পারভীন, ছবি খাতুন ও রাকিবুল জামাল। আমরা তাহলে আজ আমাদের পাঠ্য শুরু করি। কাজী নজরুলের গান এই কথাটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। লিখেছেন রামকুমার চট্টোপাধ্যায়। আমরা রামকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে কম বেশি জানি। 1921 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ। সঙ্গীতই ছিল তার ধ্যান জ্ঞান। দেশ বিদেশে বিপুল খ্যাতিসম্পন্ন এই শিল্পীর সঙ্গীত সাধনার পীঠস্থান ছিল কলকাতা শহর। হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন। পাঠ্যাংশটি তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি পুরনো কলকাতা, তখনকার বাঙালি জীবন, নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ করেছেন। আমরা এখন পড়ব কাজী নজরুলের গান মূল পাঠ্যাংশটি। আমি রূপসানাকে বলবো পাঠ্যাংশটি তুমি পাঠ করো।
2: কাজী নজরুলের গান রামকুমার চট্টোপাধ্যায়। একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম, স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল, কাজী নজরুল আসবেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখবো কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব, কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দু হাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে। এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিংয়ের রীতি। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে নজরুল গাইছেন। এ ছবি আমি পরেও দেখেছি। তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়, তাই আজও কাজীদার সেই গান চোখ বুঝলেই যেমন শুনতে পায়। গানের গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই। তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমার

0: ছিল জায়গাটা?
1: বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান।
0: সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলেন লেখক, স্কুলের দিকে আর গেলেন না। এরপরে কী হলো? উত্তেজনায় তখন তিনি টকবক করে ফুটছেন। বেশ অনেকক্ষণ পরে তিনি দেখতে পেলেন দেবদূতের মতো মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন একজন। তোমরা বলতে পারবে কে তিনি?
1: নেতাজি।
0: নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা জানি তিনি ছিলেন উন্নত ললাট গৌরবর্ণ, বেশ অতীব সুপুরুষ সেই ব্যক্তি নেতাজি। তিনি প্রথম বুঝতে পারেননি আমাদের লেখক, পরে বুঝলেন যখন, আরও দেখলেন যে আর কি জিজ্ঞাসা করব, তার চেহারা, তার শৌর্যকান্তি, যে রূপ, সব কিছু দেখে তিনি পরিষ্কার হয়ে গেলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা অবশ্যই জানি সেই সময় পরাধীনতার নাগপাশে জর্জরিত আমাদের দেশ ভারতবর্ষ, বাংলা থেকে শুরু করে প্রতিটি রাজ্যে যে স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন শুরু করেছেন, তার অঙ্গ হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, সবাইকে উৎসাহ দিচ্ছেন ভারত মাতৃকাকে উদ্ধারের জন্য, তার স্বাধীনতা আনার জন্য তিনি সব জায়গায় নিজে স্বয়ং উপস্থিত থেকে সবাইকে উৎসাহ দিয়ে চলেছেন। এরপরে ঘটনা কি আমরা জানি, যে সেখানে আরেকজন বিখ্যাত মানুষ, আমরা তাকে চিনি সবাই, কাজী নজরুল ইসলাম, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তাকে দুহাত তুলে প্রণাম করলেন নেতাজি। কে কাকে প্রণাম করলেন?
1: নেতাজি কাজী নজরুল ইসলামকে
0: প্রণাম করলেন। তিনি শুনলেন যে নজরুল ইসলাম আজ এখানে বক্তৃতার আগে গান গাইবেন। তখনকার দিনে তোমরা নিশ্চয়ই জানো, স্বদেশী যুগে বা স্বদেশী মিটিংয়ের সময় যে কোনো সভায় যেখানে নেতাজি বক্তৃতা দিতেন, ঠিক তার আগে কাজী নজরুল ইসলামের গান ছাড়া সেই বক্তৃতা অসম্পূর্ণ থাকত। তাই এখানেও ঠিক তাই, নজরুলের গান হবে, তারপরে নেতাজির বক্তৃতা। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন, গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে আমাদের লেখক দেখলেন যে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। তিনি বুঝলেন যে কাজীর গান কি জিনিস। এখানে কাজী বলতে কাকে বোঝানো হয়েছে?
1: কাজী নজরুল ইসলাম।
0: কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে। আচ্ছা, তোমরা কি জানো কাজী নজরুল ইসলামকে কি কবি বলা হয়?
1: বিদ্রোহী কবি।
0: বিদ্রোহী কবি। কেন বিদ্রোহী কবি বলা হয়? কারণ নজরুলের প্রতিটি লেখার মধ্যে ছিল বিদ্রোহের সুর। সেই সময় নজরুল ইসলাম তিনি কারাবাস বরণ করেছেন, এই স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়ে ব্রিটিশ সরকার তার অনেকগুলো কাব্য বন্ধ করে দিয়েছিলেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলনচাঁপা, বুলবুল, সর্বহারা, জুলফিকার প্রভৃতি কাব্য তিনি লিখেছেন, স্বদেশী গান রচনা করেছেন, প্রচুর সঙ্গীত তিনি নিজের কণ্ঠে গেয়েছেন, সুর দিয়েছেন। আমরা এখানে দেখব আমাদের পাঠ্যাংশে এক মুখ ভর্তি পান তিনি চিবাচ্ছেন, পান চিবাতে চিবাতে গলায় হারমোনিয়াম বেঁধে সেই হারমোনিয়াম বাজাতে বাজাতে নজরুল গান গাইছেন। এই ছবি আমাদের লেখক বলছেন যে পরেও তিনি দেখেছেন, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিস মনের মধ্যে গেঁথে যায়, তাই আজও কাজীর সেই গান চোখ বুঝলেই তিনি শুনতে পান। গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ আমাদের লেখকের বিশেষ মনে নেই, তবে তিনি দেখেছিলেন যে খুব ছোট বয়সে তার যে উদ্দীপ্ত একটা প্রাণোচ্ছল আবেগ, রক্তের মধ্যে একটা ছটফটানি ভাব, যেখানে এখানে আমাদের পাঠ্যাংশে বর্ণিত হয়েছে যে আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমরা জানি কিশোর বয়স কোনো বাধা মানে না, কিশোর বয়সের তারুণ্যের যে তেজ, তেজোদ্দীপ্ত ভাব, এখানে আমাদের লেখকের মধ্যেও তাই ছিল। আমরা দেখলাম যে তিনি সেদিন আর স্কুলে গেলেন না, কি করলেন, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন। লেখক বলছেন যে আমার যে কি হলো তিনি সেদিন বুঝতে পারছেন না, দেখলেন তিনি যে ছুটতে ছুটতে রাস্তা দিয়ে বাড়ি চলে গেলেন, উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলেন তার প্রিয় সঙ্গী তবলাকে, ডুবে গেলেন তবলার বোলে। এই যে তবলার বোল, এখানে শব্দটা আছে, তোমরা কি জানো তবলার বোল বলতে কি বোঝায়?
2: তবলার শব্দ,
0: তবলার শব্দ বা তবলার আওয়াজ। আমরা জানি তবলা সঙ্গীতের একটা মাধ্যম, যন্ত্রানুষঙ্গ বলতে পারি, একটা যন্ত্র। যে কোনো গান বাজনার জন্য তবলা খুবই প্রয়োজন। এছাড়া আমরা পাঠ্যাংশে পেলাম আরেকটা বাদ্যযন্ত্রের নাম, তার নাম কি?
1: হারমোনিয়াম।
0: হারমোনিয়াম। নুসরত কি বলতে পারবে আর দু একটা বাদ্যযন্ত্রের নাম?
1: সেতার, সন্তু, গিটার, ঢাক, ঢোল।

0: ইত্যাদি। তো সেতার, সন্তুর, ঢাক, ঢোল, গিটার ও অনেকগুলো বলেছে, এগুলো সব বাদ্যযন্ত্র, এগুলো না হলে গান বাজনা সম্পূর্ণ হয় না। এছাড়া বাঁশি আমরা জানি, খোল, করতাল প্রভৃতি। তো নজরুল যখন স্বদেশে যুগে গান করছেন, বাদ্যযন্ত্র তার বিশেষ বলতে হারমোনিয়াম সবসময় গলায় ঝোলানো থাকতো। তো হারমোনিয়াম সুর করতে করতে নজরুল সাবলীল সহজভাবে কি সুন্দর গান গাইতেন। নজরুল ইসলাম তিনি ছোটবেলায় খুব কষ্টে বড় হয়েছেন, আমরা তার জীবনীতে দেখব। বর্ধমানের চুরুলিয়া জেলায় তার জন্ম। তোমরা কি জানো নজরুল ইসলামের জন্ম কত সালের কোন তারিখে, কেউ বলতে পারবে?
1: ২৪শে মে ১৮৯৯ সালে।
0: আচ্ছা, ঠিক বলেছো, ২৪শে মে ১৮৯৯ সালে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। কোন গ্রামে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
1: বর্ধমান জেলার চুরুলিয়ায়।
0: হ্যাঁ, বর্ধমান জেলার চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, আমরা শুনলাম। তিনি গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, আবার তার কাব্যের জন্য জেল খেটেছেন। অথচ নজরুলকে সবাই ভালোবাসতেন। আমরা জানি তিনি স্বদেশী যুগে যারা স্বাধীনতা বিপ্লবীরা ছিলেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রচুর গান রচনা করেছেন। আমরা একটা বিখ্যাত গান জানি, তোমরা 15ই আগস্টে দেখবে গানটা বাজানো হয়, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, বিখ্যাত গান। এই রকম সঙ্গীতের মধ্যে নজরুল থাকতে ভালোবাসতেন। আমরা এখানে যে মনীষী দুজনের নাম জানতে পারলাম পাঠ্যাংশে, আমি ছবিকে জিজ্ঞাসা করব, তুমি কি বলতে পারবে সেই দুজন মনীষী কে কে?
1: নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম।
0: নেতাজি সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমে কাজী নজরুল ইসলামের পরিচয় জানার চেষ্টা করব। রূপসানা একটু আগে বলেছে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 25শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ ও মাতা ছিলেন জাহেদা খাতুন। শৈশবে পিতৃবিয়োগ ঘটায়, অত্যন্ত দারিদ্রতার সঙ্গে কঠোর সংগ্রাম করে তাকে বড় হতে হয়েছে। তাকে দুখু মিয়া বলা হতো। তার প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছায়ানট, অগ্নিবীণা, বিশের বাঁশি, ফণিমনসা, সর্বহারা প্রভৃতি। একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার ও গায়ক। সকলের কাছে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার বিদ্রোহ মানব বিদ্বেষ, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে। নজরুল ছিলেন দেশ কালাতীত, মানবপ্রেমে আবদ্ধ এই বিখ্যাত কবি এবং গীতিকার, সুরকার এবং শিল্পী আমাদের ছেড়ে চলে যান 29শে আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দে। বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে তার মৃত্যু হয়। নজরুল ইসলাম সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করলাম। আরেকজন মনীষী ছিলেন, যিনি হলেন আমরা শুনলাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কি নাম নেতাজি?
2: সুভাষচন্দ্র বসু।
0: সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
2: উড়িষ্যার কটক।
0: উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি তার পিতার নাম ছিল জানকীনাথ বসু, মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। এই বিখ্যাত মনীষী ভারতের স্বাধীনতা আন্দোলনে যেভাবে অবদান রেখেছিলেন তা চিরকাল ভারতবাসী শুধু না পৃথিবীবাসী মনে রাখবে। নেতাজি সুভাষচন্দ্র বসু অনুপ্রেরণা পেয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের থেকে। বলা যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার সহযোদ্ধা ছিলেন তিনি। এরপর দেশের জন্য নানা সময় তিনি কারাবরণ করেন, গঠন করেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বিখ্যাত মনীষী আমাদের জন্য যা করে গেছেন তা আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্য তার মৃত্যু রহস্য নিয়ে আমরা এখনও তার মৃত্যু জানতে পারিনি কবে হয়েছিল, স্বদেশবাসীর কাছে আজও তা অজানা। তিনি কালজয়ী মরণজয়ী বীর হয়ে আছেন আমাদের মনে, আমাদের সমগ্র সত্তায়। মূল পাঠ্যাংশে আমরা কতকগুলি শব্দ পাব যেগুলি আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা ভালো করে সেগুলো শিখব এবং চর্চা করব। যেমন এখানে আছে ইস্কুলে, আমরা ইস্কুলে কথা কি বলি? আমরা কি বলি স্কুলে? স্কুল শব্দটা ইংরাজি শব্দ, বাংলা ভাষায় সরাসরি যুক্ত হয়েছে বিদেশি শব্দরূপে। তাহলে স্কুল আর ইস্কুল দুটোর মধ্যে কি পার্থক্য? স্কুল ইজ গ্রেটার দ্যান স্কুল যদি করি তাহলে আমরা দেখব একটা ইকার বা হর্ষ ইকার সেখানে আগে যুক্ত হয়েছে। তাহলে এর নাম হলো সরাগম। কি নাম? সরাগম তিন প্রকার, আদি সরাগম, মধ্য সরাগম আর অন্তঃসরাগম। তো এখানে হস্যইকার আগে যুক্ত হয়েছে বলে এর নাম আদি সরাগম। কি বললাম? আদি সরাগম। এরপরে আমরা দেখব যে অতীব বলে একটি শব্দ আছে। অতীব সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, কে বলতে পারবে?
1: অতিযুক্ত ইব।
0: ধন্যবাদ তোমাকে, অতিযুক্ত ইব, অতীব এই শব্দটা এখানে আমরা পেয়েছি। আচ্ছা, আমরা এখানে দেখব গৌর বর্ণ। গৌর বর্ণ শব্দটির অর্থ হলো ফর্সা, যার সুন্দর চেহারা, সুন্দর দেখতে, তাকে গৌর বর্ণ বলা হয়। এখানে গৌর বর্ণ বলতে কাকে এই সম্মানে বা এই উপাধায় উপাধিত করা হয়েছে?
1: নেতাজি সুভাষচন্দ্র বসুকে।
0: নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইভাবে উপাধিত করা হয়েছে, উন্নত ললাট আমরা জানি তাকে এইভাবে বলা হলো। সেই ব্যক্তি যখন বক্তৃতা দিচ্ছেন, সঙ্গে আরেকজন ছিলেন আমরা শুনলাম, নজরুল ইসলাম। নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হচ্ছে। তিনি মুখে তখন কি নিয়ে গান ধরেছিলেন?
1: পান নিয়ে।
0: মুখ ভর্তি
1: পান নিয়ে।
0: পান নিয়ে।

0: সুপ্রভাত। তার শরীরে ও মনে রোমাঞ্চ শুরু হয়। লেখক রামকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, তার এই উত্তেজনাকে কমানোর জন্য তিনি তবলার বলে ডুবে গেছিলেন। কোন শব্দে ডুবে গেছিলেন তিনি?
1: তবলার শব্দে।
0: তবলার শব্দে বা তবলার বলে। এরপরে আমরা বইয়ের ভিতর থেকে আরও প্রশ্ন করতে পারি, ভিড়ের ভিতরে লোকজনকে প্রশ্ন করে লেখক সেদিন কি জেনেছিলেন, কি উত্তর হতে পারে? ভিড়ের লোকজনকে প্রশ্ন করে লেখক রামকুমার চট্টোপাধ্যায় জানতে পেরেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র সেখানে বক্তৃতা দিতে আসছেন। আচ্ছা, কোথায় বক্তৃতা দিতে আসছিলেন নেতাজি, কে বলবে?
1: হেদো পার্কে।
0: হেদো পার্কের কাছে বিডন স্ট্রিটে সরকার বাগানে। একটু পরে আবার কি রোল উঠল, রোল মানে শব্দ, কি শব্দ উঠেছিল? রামকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন একটু পরেই আবার রোল উঠেছিল, এই কারণে যে কাজী নজরুল ইসলাম সেই মঞ্চে গান গাইতে আসছেন। এই যে আনন্দ, সবার মধ্যে উত্তেজনা, যে নেতাজির বক্তৃতা সঙ্গে নজরুলের গান, একটার সঙ্গে আরেকটা পাওনা, আমাদের যে আবেগ, অনুভূতি, উত্তেজনা সৃষ্টি করবে এটা স্বাভাবিক। আমরা এই পাঠ্যাংশে এটাই দেখলাম। বেশ অনেকক্ষণ পরে লেখক আরও দেখলেন, কি দেখেছিলেন বলতে পারবে? আরেকটি প্রশ্ন, বেশ অনেকক্ষণ পরে লেখক কি দেখলেন? দেখলেন বেশ অনেকক্ষণ পরে আমাদের লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখলেন এক অসামান্য দেবদূতসম মানুষ মঞ্চ আলো করে উপস্থিত হয়েছেন। সেই দেবদূতের কপাল উন্নত, তিনি গৌরবর্ণের একটি অতীব সুপুরুষ। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। আরেকটি প্রশ্ন তোমরা বলার চেষ্টা করো, লেখক রামকুমার যে সময়ের উল্লেখ করেছেন সেই সময়কার স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? এ প্রশ্ন তো আমরা আগে আলোচনা করেছি, নিশ্চয়ই বলতে পারবে উত্তর, যে সেই সময় স্বদেশী মিটিংয়ের রীতি ছিল
1: কাজী নজরুলের গান হতেই হবে।
0: হতেই হবে। আচ্ছা, ছবি বলার চেষ্টা করো, লেখক রামকুমার সে সময়ের, লেখক রামকুমার যে সময়ের উল্লেখ করেছেন সেই সময়কার স্বদেশী মিটিংয়ের রীতি আমরা জানলাম, কাজীর গান কীভাবে হলো লেখকের অনুসরণে তা উল্লেখ করো। কাজীর গান কীভাবে হয়েছিল আমরা পাঠ্যাংশে পেয়েছি, কাজী নজরুল ইসলাম যখন গান গাইতে এলেন তার মুখে সবসময় যে পান থাকতো তার ব্যতিক্রম হলো না, তিনি পান মুখে নিয়েই হারমোনিয়াম গলায় ঝুলিয়ে গান শুরু করলেন। এইটা কাজীর গানের একটা বৈশিষ্ট্য যেটা আমরা পাঠ্যাংশে পেয়েছি। রাকিব বলার চেষ্টা করো, সরকার বাগানের সভায় গানের পরে যে বক্তৃতা হয়েছিল তা আজ বহু বছর পরে লেখকের কি মনে আছে? বক্তৃতা ছাড়াও যে গান হয়েছিল তার স্মৃতি লেখকের মনে আজও কেমনভাবে রয়েছে? লেখক রামকুমার চট্টোপাধ্যায় তিনি যে স্মৃতিকথামূলক এই প্রবন্ধটি লিখেছেন সেখানে আমরা দেখতে পাই, সরকার বাগানে গানের পরে যে বক্তৃতা হয়েছিল এত বছর পরে তার স্মৃতিপটে তার কোনো রেখা জাল নেই, তিনি ভুলে গিয়েছেন। সুভাষচন্দ্রের বক্তৃতার আগে কবি নজরুলের যে গান হয়েছিল তার স্মৃতি পরবর্তীকালেও লেখকের মনে জাগ্রত ছিল। তিনি লিখেছেন, আজও কাজীদার সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পাই। কাজী নজরুলের গানের মধ্যে এমন সঞ্জীবনী সুধা ছিল যে একবার সেই গান কানে পৌঁছালে তা আর ভোলা যেত না। আমাদের পাঠ্যাংশে যে অংশটুকু আমরা পড়লাম তার ভিতর থেকে আমরা ছোট ছোট বা সংক্ষিপ্ত উত্তরধর্মী বা রচনাধর্মী প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম। এখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম, তোমরা খেয়াল করেছো, টকবক বলে একটি শব্দ, টকবক। টকবক শব্দটা কী ধরনের শব্দ বলতে পারবে?
1: ধনাত্মক শব্দ।
0: ধনাত্মক শব্দ। এই ধরনের আরও দু একটি শব্দ বলতে পারবে? ছবি বলো।
1: ছটফট, টনটন, বকবক।
0: ছটফট, টনটন, বকবক ইত্যাদি, টকবক শব্দের মতো অনেকটা একই শব্দ। পাঠ্যাংশে রামকুমার চট্টোপাধ্যায় তিনি সঙ্গীত জগতের একজন প্রবাদ পুরুষ এবং পুরোধা পুরুষ, সঙ্গীতই ছিল তার ধ্যান জ্ঞান, এই জন্য নজরুলকে আমরা বিশেষভাবে তার কাছে সম্মানিত হতে দেখলাম। পাঠ্যাংশের নামটিও কাজী নজরুলের গান। পাঠ্যাংশে রামকুমার চট্টোপাধ্যায় যে নামকরণ করেছেন কাজী নজরুলের গান, এই যে গান সম্পর্কে তার একটি পূর্ব ধারণা ছিলই। লেখক নিজেই একজন বড় শিল্পী, প্রবাদ প্রতিম শিল্পী, সঙ্গীত নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন, দেশে বিদেশে তার অনেক সুনাম। নজরুলের মধ্যে যে প্রতিভা ছিল সেগুলি তিনি এখানে উল্লেখ করে তার প্রতি সম্মান জানিয়েছেন। আমরা স্বদেশী যুগে যে উৎসাহ উদ্দীপনা দেখি স্বদেশপ্রেমী মানুষের মধ্যে, বা যারা স্বদেশী আন্দোলনে ব্রত ছিলেন, এই রকম কয়েকজনের নাম বলতে পারবে তোমরা স্বদেশী আন্দোলনে যারা যুক্ত ছিলেন?
1: বাঘাযতীন,
0: মাস্টারদা সূর্য সেন, দুটি নাম আমরা পেলাম। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু তো আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমরা জানি ঋষি অরবিন্দ, বিনয় বাদল, দীনেশ, আমরা জানি ক্ষুদিরাম বসুর কথা, প্রফুল্ল চাকি প্রভৃতি, যাদের কথা না বললেই নয়। এরা হলেন পুরোধা ব্যক্তিত্ব যারা স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। স্বদেশী আন্দোলনের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশ ভাগ হতে দেবেন না বলে হিন্দু মুসলমান সকলের মধ্যে ঐক্য বা সংহতি স্থাপনের জন্য তিনি রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন। আমরা জানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবার হাতে রাখি বেঁধে দিয়ে সেই সর্বজনীনতা রক্ষা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তখন আমরা জানি যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান, এই গান তিনি রচনা করেছিলেন। এবং ওই সময় বন্দে মাতরম ধ্বনিতে জাগরিত হয়ে বিপ্লবীরা যেভাবে আন্দোলন করতেন, স্বদেশী যুগে আমরা জানি বিশ শতকের সূচনায় উগ্র সাম্রাজ্যবাদী লর্ড কার্জন ভারতে ব্রিটিশ শাসন সুরক্ষিত করার উদ্দেশ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এগুলির মধ্যে সবচেয়ে বিতর্কিত হল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। 1905 সালে 20 জুলাই লর্ড কার্জন কী করেছিলেন, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। এই সময় স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রামের অস্ত্র হিসাবে বয়কট নীতি গ্রহণ করেন, বিদেশি দ্রব্য বর্জন করে তারা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান। এছাড়া স্বদেশি শিল্পের বিকাশের জন্য বিদেশি দ্রব্য বর্জনের প্রয়োজন ছিল। বিদেশি পণ্য সম্ভার, বিশেষত সুতি বস্ত্র বর্জন এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল। পরে শিক্ষা প্রতিষ্ঠানেও বয়কট করা হয়। এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত, আর এই যুগই ছিল স্বদেশী যুগ। এই সময় কবিতা, গান, নাট্যসাহিত্য স্বদেশী ভাবধারার দ্বারা সবাই অনুপ্রাণিত হয়েছিল। তো আমরা আলোচ্য পাঠ্যাংশে স্বদেশী যুগ যদি টিকা আসে প্রশ্নপত্রে, আমরা কি লিখতে পারবো? তো
1: হ্যাঁ।
0: তো স্বদেশী যুগ, নেতাজি সুভাষচন্দ্র বসু, নজরুল, এই তিনটি বিষয়ের উপরে টিকা আসতে পারে। আমরা তাহলে এই পাঠ্যাংশ থেকে আজ অনেক কিছু শেখার চেষ্টা করলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করি, এবং তোমরা ভালো করে পড়াশুনো করো, বড় হও, মানুষের মতো মানুষ হও।
1: আপনাকে ধন্যবাদ স্যার।

এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন সপ্তম শ্রেণীর বাংলা বিষয় পাঠ। পাঠদান করলেন মাঝাবাড়ি জুনিয়র হাই স্কুলের শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: নমস্কার। আকাশের রং আজকাল বড়ই খামখেয়ালি, কোথাও মেঘের দেখা নেই, কোথাও আবার অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। প্রকৃতির এই বৈপরীত্যের মধ্যেও মানুষ খুঁজে নেয় আশার আলো, খুঁজে নেয় সুরের আশ্রয়। সেই সুরের হাত ধরেই আজকের কথাই সুরের আয়োজন। পরবর্তী কিছুক্ষণ আমরা শুনব এমন কিছু গান যা হয়তো মনকে একটু শান্ত করবে, একটু ভালো থাকার রসদ দেবে। আমি দেবলীনা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমাদের কথায় সুরে অনুষ্ঠানে। প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের আজ শোনাব হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তর কণ্ঠে ইন্দ্রাণী ছবি থেকে এই গানটি।
1: আকাশ তো বড়,

আশা ভোসলের কণ্ঠে ছদ্মবেশী ছবি থেকে শুনলেন এই গানটি। এবারের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন।

মনের অনুভূতি তো সত্যিই কোনো ঋতুর বাঁধন মানে না। আষাঢ় শ্রাবণের বৃষ্টি যেমন কখনো স্মৃতিকে জাগিয়ে তোলে, কখনো নতুন স্বপ্নের জন্ম দেয়, তেমনি গানও আমাদের মনের নানা রঙকে ছুঁয়ে যায়। সেই সুরের আবেশ নিয়েই এবার পরের গানটি শুনব। তবে এই গানটি শুনলেন মণিহার ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। মান্নাদের কণ্ঠে এবারের গানটি ঘরের বাইরে ঘর ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে। এবারের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, প্রতীক ছবি থেকে।

আষাঢ়ের আকাশে কখনো মেঘের আনাগোনা, কখনো আবার রোদের তীব্রতা, আবার কোথাও অবিরাম বর্ষণের সুর। প্রকৃতির এই নানা রূপ যেন জীবনেরই প্রতিচ্ছবি। সুখ দুঃখ আশা নিরাশার মাঝেও গান আমাদের পাশে থাকে, আর সেই গানকে সঙ্গী করেই আজ আমাদের কথায় সুরের অনুষ্ঠানকে সাজানো হয়েছে। এবারের গানটি আশা ভোসলের কণ্ঠে আরও একটি বৃষ্টির গান, ছবির নাম পারাবত প্রিয়া।

মঞ্জিল ছবি থেকে শুনলেন কিশোর কুমারের কণ্ঠে এই জনপ্রিয় গানটি। এবারে গানটি শুনবেন সাইল হাদার কণ্ঠে।

সর্বজিৎ ছবি থেকে শুনলেন সাহিল হাদার কণ্ঠে এই গানটি। আমরা কথায় সুরে অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গিয়েছি। এবারে শেষ গানটি উদিত নারায়ণের কণ্ঠে বেওয়াফা ছবি থেকে।

দেখতে দেখতে আজকের কথায় সুরে শেষ প্রান্তে এসে পৌঁছল। আশা করি কথার সাথে গানের এই ছোট্ট আড্ডা আপনাদের দিনের ক্লান্তি কিছুটা হলেও দূর করতে পেরেছে। জীবনের ব্যস্ততার মাঝেও গান যেন আপনাদের সঙ্গী হয়, ভালো থাকার অনুপ্রেরণা হয়ে থাকে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং প্রিয়জনদের যত্ন নিন। আবারও অন্য কোনো বিষয়, অন্য কিছু গান, নতুন গান নিয়ে আবারও হাজির হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কথায় সুরে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
1: বড় বৌমা, এটা তোমার জন্য।
2: এত তারা কিসের ছিল মা?
1: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
3: কিন্তু ঠাম্মি, হ্যাঁ তোমার কোনটা?
4: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধে হবে।
1: ও সব কি বলছো? যা,
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশ।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। অনুষ্ঠানের শুরুতেই শুনে নেবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মোড়।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আবার আমি জুলি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার আমার সকলের প্রিয় নারীমন অনুষ্ঠান নিয়ে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে ফোন করে আপনি ও আপনার এলাকার সমস্যা এবং আপনাদের মনের কথা আমাদের জানাতেই পারেন। এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে মহিলাদের জন্য, তাই আর দেরি না করে আপনার জীবনের ঘটে থাকা ঘটনার কথা আমাদের জানাতেই পারেন। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525।

0: 5525 এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996 8373837996 আপনারা চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন প্রযত্নে জুলি ঘোষ সুকান্তপল্লী নিয়ার বলাকা মোড় পোস্ট শিলিগুড়ি বাজার জেলা জলপাইগুড়ি পিন নাম্বার 7340005। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের যাত্রাপথটা বড়ই বিচিত্র। কখন যে কার জীবনে কি অপেক্ষা করে থাকে কে জানে। আমরা যা প্রত্যাশা করি হয়তো অনেক সময় তার বিপরীত কিছু ঘটে যায়, তখন জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। কি করা উচিত আর কি উচিত নয় সব তালগোল পাকিয়ে যায়। কিন্তু বন্ধুরা, থেমে গেলে তো চলবে না, যতই বাধা আসুক না কেন এগিয়ে চলার নামই হলো জীবন। আর খুব অল্প লোকই আছে যারা এই জীবন সংগ্রামে জয়ী হয়। তেমনই একটা পরিবারের জীবন সংগ্রামের ঘটনার একটি নাট্যরূপ আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। আসুন নাটকটি শুনে নেওয়া যাক।
1: না না সবিতাদি, আপনি এভাবে বলবেন না, আমাকে আর কটা দিন সময় দিন। দেখুন, আপনি তো আমার পরিবারের সব কথাই জানেন। দোহাই আপনাকে দিদি, আপনার পায়ে পড়ি। এরকম করবেন না দিদি, এরকম করবেন না।
2: তোমার লজ্জা করে না প্রবীর এরকম কথা বলতে? আর কত নিচে নামবে তুমি? না না না, আমি বুঝতে পারছি না, আর কত দিন লাগবে তোমার ঋণ শোধ করতে? আদেও কি তুমি শোধ করতে পারবে এতগুলো টাকা?
1: দেখুন দিদি, আমি গরিব মানুষ, কিন্তু আমি বেঈমান নই। অবশ্যই আপনার ঋণ আমি পরিশোধ করব, আমার কথার খেলাপ হবে না। কিন্তু একটু তো সময় লাগবে, আমি হাত জোড়ো করে বলছি, দয়া করে আমার একটু সময় দেন, দেখবেন আমি সব পরিশোধ করে দেব। এই আমি কথা দিচ্ছি দিদি, আমি কথা দিচ্ছি।
2: কথাটা যেন মনে থাকে, আর একটা কথা মনে রাখো, আমি কিন্তু সবিতা, আমার কাছে চালাকি চলবে না। আজ পর্যন্ত কেউ রেহাই পাইনি, বুঝলে? তুমিও পাবে না। আমার পাওনা টাকা আমি কড়ায় গন্ডায় বুঝে নেব, বুঝলে? যত সব ছোট লোকের দল, এদের আবার কথার দাম। আজ আমি আসছি, কিন্তু পরে কিন্তু আমি খালি হাতে ফিরবো না, বুঝলে?
1: কে কে ওখানে? আরে সুবীরের মা, তুমি তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কাঁদছো কেন সুবীরের মা? কি হয়েছে তোমার?
3: চোখের সামনে এত কিছু দেখেও কিভাবে চুপ থাকবো বলো? আজ আমার আমার চোখের সামনে এই লোকটা কয়েকটা টাকার জন্য এভাবে অপমান করবে, আর আমি চুপ করে দেখবো? দেখো, আমি তো চুপ থাকতে চাই, কিন্তু কিন্তু এই চোখের জল তো আমার কথা কথা তো শোনে না। তুমি কিভাবে পারো, কিভাবে তুমি এত সব সহ্য করতে পারো? সুবীরের বাবা কেমন করে পারো?
1: আমি যে বাবা, আমাকে তো পারতেই হবে, হেরে গেলে তো চলবে না। জীবনটা তো একটা সংগ্রাম সুবীরের মা, জীবনটা একটা সংগ্রাম, থেমে গেলে তো চলবে না। যতদিন এই দেহে প্রাণ আছে লড়াই তো করতেই হবে। তোমার মনে আছে সুবীরের মা, আমাদের দুজনের কত আশা ছিল সুবীরকে নিয়ে? ও ভালো পড়াশোনা করে চাকরি করবে,

0: আমাদের সবার দুঃখ দূর হয়ে যাবে। ও গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াবে আমাদের সুবীর। কিন্তু কি অতি কি আর কি হয়ে গেল, যে লোকের পাশে দাঁড়াতে চেয়েছিল এই ছেলেটা আজ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না।
1: তুমি চুপ করো, চুপ করো, তুমি
0: তুমি চুপ বললে তো আমি আজ আর চুপ থাকতে পারি না। সুবীরের মা, আমি যে বাবা, দুর্ঘটনায় আমার ছেলের দুটো পাই নষ্ট হয়ে গেছে, তা বলে কি সুবীরের স্বপ্ন থেমে যাবে? না না, তা আমি কখনো হতে দেব না, কখনো না, কখনো না।
1: কিন্তু কিভাবে কিভাবে তুমি সুবীরের স্বপ্নকে সার্থক রূপ দিবে? কেমন করে আমাদের জীবনে অমনিশার রাত ফুরিয়ে ভোর আসবে? আমি তো কিছুই ভাবতে পারছি না, কিছুই না, কোনো কিছুই না।
0: জানো সুবীরের মা, আমি অনেক লোকের কাছে শুনেছি আজকাল নাকি অনেক উন্নত প্রযুক্তি এসেছে, যার ফলে বিকলাঙ্গ পঙ্গুরাও বিভিন্ন কৃত্রিম হাত ও পায়ের মাধ্যমে অনেক স্বাভাবিক মানুষের মতো সব ধরনের কাজ করতে পারে।
1: তাই নাকি, তুমি সত্যি বলছো?
0: হ্যাঁ গো, সত্যি বলছি।
1: তাহলে তাহলে আমাদের সুবীরও সুবীরও কি ওই কৃত্রিম পা দিয়ে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে?
2: মা, ও মা, মা
0: চুপ করো, সুবীর ডাকছে, চলো চলো আগে ওর কাছে যাই, ওরে সব তোমাকে বলবো।
1: ঠিক আছে, তুমি আগে মুখটা ধুয়ে এসো, না হলে ছেলেটা বুঝতে পারবে যে তুমি কাঁদছিলে।
0: ঠিকই বলেছো তুমি, চলো।
3: প্রিয় বন্ধুরা, আমরা শুনেছি প্রবীরবাবুর জীবন সংগ্রামের কাহিনী। তার ছেলে সুবীর যেদিন চাকরিতে যোগ দেওয়ার কথা, সেই দিন এক দুর্ঘটনায় তার দুটো পাই বাদ দিতে হয়েছিল। কিন্তু কিভাবে, আসুন সেই ঘটনাটি শুনে নিই।
4: বৌদি, ও বৌদি!
1: আরে মাধবী যে, এসো এসো।
4: বৌদি, আজ এত বড় একটা খুশির খবর সবাই জানে, আর তুমি আমাকে বলনি? আমাদের সুবীর নাকি স্কুলে চাকরি পেয়েছে, আর আমি জানি না, এটা তোমরা কিন্তু ঠিক করনি।
1: আমার সাথে নয়, যদি ঝগড়া করতে চাও তো তোমার দাদার সাথে করো। দেখো না, এত করে বললাম শুভ খবরটা আত্মীয়জনদের জানিয়ে দাও, তা না বাবু একদম খুশিতে পাগল হয়ে গেছে।
4: না বৌদি, এটা তো খুশিতে পাগল হওয়ারই কথা। আমাদের মতো এই অচপাড়া গায়ের একটা ছেলে এত বড় একটা স্কুলে মাস্টারি করবে, এ তো স্বপ্নের মতো।
1: সবই তো তোমাদের আশীর্বাদে, নইলে আর এমন সৌভাগ্য হতো? জানো আমাদের গ্রামের লোকেরা কত খুশি।
4: আরে বাবা, কেন খুশি হবে না, গ্রামের সবাই তো সুবীরকে কত ভালোবাসে। দেখবে বৌদি, তোমাদের সব দুঃখ এবার ঘুচবে।
1: তুমি একটু বসো, আমি ছেলেটাকে একটু দেখছি তৈরি হলো কিনা, আজকে ওর প্রথম দিন, দেখি কি করছে।
4: হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি কিন্তু আজ মিষ্টি না খেয়ে ফিরছি না।
1: তুমি বসো, আমি এক্ষুনি আসছি। সুবীর, ও সুবীর, কি রে তোর হলো, কি যে করিস না তুই।
2: আরে বাবা, এত চিন্তা করো না তো, কোনো অসুবিধা হবে না, আমি ঠিকঠাক সব কিছু বুঝে নেব। কি যে ভাবো না তুমি মা, আমি কি সেই ছোট্ট বাচ্চা নাকি?
4: শুনেছো বৌদি সুবীরের কথা?
1: হ্যাঁ রে,

0: জলের বোতল নিয়েছিস তো? এই দেখ এখানে আছে। কি যে করিস না তুই, এই নে রাখ জলের বোতলটা।
1: ঠিক আছে ঠিক আছে। এই দেখো 8টা বাজে, 8:30 ট্রেন। আমি আসছি মা, আমি আসছি।
0: থাক থাক থাক বাবা, ভালো করে যাস।
2: ঈশ্বর তোর মঙ্গল করুন, মঙ্গল করুন।
1: পিসি আসছি গো।
2: আয় বাবা, ভালো করে যাস।
3: অঘটনটা ঘটেছিল সুবীরের চাকরিতে জয়েন করার দিনই। সুবীরের বাড়ি থেকে মালদা ট্রেনে 1 ঘন্টার পথ। বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে খুশি মনে সে ট্রেনে চড়ে। তারপর এরপর কি হলো জানতে গেলে আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। আমরা অবশ্যই আপনাদের জানাবো আগামী দিনে ঠিক একই সময়। অবশ্যই ফোন করে নয়তোবা চিঠি লিখে আপনাদের মনের কথা আর মতামত জানাতেই পারেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996। 8373837996। এছাড়াও আপনারা চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা হল নারীমন, প্রজাতনে জুলি ঘোষ, সুকান্তপল্লী, নিয়ার বলাকা মোড়, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি। পিন নাম্বার 7340005। আবার অনেক কথা হবে আগামী দিনে নির্ধারিত এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, মাতৃত্ব নারীর এক স্বাভাবিক সুন্দর পর্যায়। কথায় আছে, পৃথিবীর সব সম্পর্কের মাঝে কিছু না কিছু কমতি পাবেন, কিন্তু মায়ের ভালোবাসায় সর্বদা 9 মাস 10 দিন বেশি পাবেন। এই 9 মাস 10 দিন মা গর্ভে তার সন্তান ধারণ করে থাকেন। একজন সুস্থ সবল মাই পারেন সুস্থ সবল জাতি তৈরি করতে। তাই ভাবি প্রাণকে তৈরি করতে, সুস্থ জাতিকে তৈরি করতে একজন গর্ভবতী মায়ের দায়িত্ব যেমন, ঠিক তেমন দায়িত্বই রয়েছে পরিবারের এবং সমাজের। আর তাই আজ মহিলা মজলিশের আসরে আমাদের আলোচনার বিষয় হল মায়েদের গর্ভাবস্থা, গর্ভকালীন বিভিন্ন সমস্যা যেমন রক্তাল্পতা, কুপোষণ, কম ওজনের বাচ্চার জন্ম ইত্যাদি। এছাড়াও আমরা কথা বলবো মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা নিয়ে। আমরা আজকের পর্বে গর্ভকালীন বিভিন্ন ধাপ ও সেই সংক্রান্ত বিভিন্ন সতর্কতা ও করণীয় বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি ডাক্তার সোহিনী ভট্টাচার্য। নমস্কার দিদি, আমাদের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমরা এবারে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত তথ্যগুলো সেগুলো একে একে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব। প্রথমেই আমরা আসি যে আমাদের দেশে বিবাহের যে ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর, সেক্ষেত্রে যদি নাবালিকা বিবাহের তো বিভিন্ন রকমের ঘটনা আমাদের দেশে শোনা যায়, সেক্ষেত্রে নাবালিকা

0: টিকা থাকাকালীন যদি কেউ গর্ভধারণ করে সেটা কতখানি বিপজ্জনক।
1: এটা খুবই দুঃখজনক ঘটনা যে এখনো আমাদের অনেক মায়েরাই নাবালিকা এবং এরা সবাই অপুষ্টির শিকার, প্রত্যেকেই রক্তাল্পতায় ভুগছে। এবং যেহেতু এদের বয়স, এদের শরীর, এদের মন কোনোটাই ঠিক প্রস্তুত হয়ে উঠতে পারেনি গর্ভধারণের জন্যে, তাই জন্য নানান সমস্যা, নানান জটিলতা এই মায়েদের নিয়ে আমাদের ফেস করতে হয় প্রত্যেক দিন। এর মধ্যে প্রধানত হচ্ছে অ্যানিমিয়া, আবার যেটা বললাম রক্তাল্পতা, এছাড়াও রক্তচাপ জনিত একটা জটিলতা দেখা দেয় মাঝে মাঝে, যেটাকে আমরা প্রি এক্ল্যাম্পসিয়া বলি। এটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার এবং তাতে অনেক মা মৃত্যুর মুখে ঢলে পড়ে। এটাও কিন্তু এই নাবালিকাদেরই অনেক বেশি হয়।
0: আচ্ছা,
1: এবং তাছাড়াও এই কম ওজনের শিশু জন্ম দেওয়া বা সময়ের অনেক আগে প্রসব যন্ত্রণা শুরু হওয়া, যেটা আমরা প্রিটার্ম লেবার বলি, সেগুলো এদের কিন্তু বেশি হয়।
0: আচ্ছা,
1: এবং এদের পেলভিস যেটা আমরা বলি, মানে বেরোবার রাস্তা যেটা, সেটা ভালোভাবে তৈরি না হওয়ার জন্য এদের অনেক প্রসবকালীন ঝামেলা হয়, যার জন্যে সিজেরিয়ানের রেটও এদের অনেক সময় বেশি হয়। তাই সবসময় আমাদের উচিত 18-এর ওপরে, 21 বছর বয়সে মা হলেই সেটা সব দিক দিয়ে ভালো হয়।
0: তাহলে শ্রোতা বন্ধুরা শুনে নিলেন তো ডাক্তারবাবু কি বললেন, মেয়েদের ক্ষেত্রে মা হওয়ার বয়সটা 21 বা তার বেশি হলেই শারীরিক গঠন এবং মানসিক গঠনে পূর্ণতা প্রাপ্তি ঘটে এবং তার ফলে বাচ্চার জন্মটা অনেক ভালোভাবে বা নিরাপদে হওয়াটা সম্ভব হয়। এবারে আমরা যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে গর্ভাবস্থার বিভিন্ন ধাপগুলো এবং এই ধাপে প্রত্যেকটা ধাপে কি কি করণীয় এগুলো যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলেন।
1: হ্যাঁ, গর্ভাবস্থাকে আমরা মানে ডাক্তাররা তিন ভাগে ভাগ করে নিই। প্রথম ভাগ যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, এটা 3 মাস। এই সময়টায় মনে রাখতে হবে, এটাকে আমরা বলি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, মানে সমস্ত অর্গানস এই সময়টায় তৈরি হচ্ছে। তাই জন্যে আমাদের খুব সাবধানে থাকতে হবে যাতে কোনো রকম সংক্রমণ না হয়, যাতে কোনো রকম ওষুধ আমরা না জেনে বুঝে খেয়ে ফেলি, এবং সব কিছু থেকে একটু আমাদের সাবধানে থাকতে হবে যাতে বাচ্চার গঠনটা ভালো রকম হয়, যাতে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি না হয়। এই জন্যে এই প্রথম 3 মাসটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ফেজ। এরপরে যেটা আসে সেটাকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার, এটা হচ্ছে 3 মাস থেকে 7 মাস। এই সময়টায় মা বুঝতে পারেন তার পেটটা একটু বড় হচ্ছে, বাচ্চা একটু নড়াচড়া বোধটা আসে। এই সময়টায় আমরা মাকে ওষুধপত্র দিই, যেমন আমরা আয়রন ট্যাবলেটস দিই, ক্যালসিয়াম দিই, এগুলো এই সময় খেতে হবে যাতে অ্যানিমিয়া না হয় মায়ের। এবং খাওয়া দাওয়াও আস্তে আস্তে, প্রথম দিকে তো মা খেতে পারে না, কারণ খুব বমি বমি ভাব থাকে, হজম হয় না, খুব খারাপ ওই সময়টায় চলে, কেউই খেতে টেতে পারেন না ভালো করে। কিন্তু এই সময়টা আস্তে আস্তে রুচি আবার ফিরে আসে আর আমরা ওই জন্যে উৎসাহ দিই মাদের পুষ্টিকর খাবার খাওয়ার জন্যে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার, যেটা 7 মাস থেকে 10 মাস অবধি। এই সময়টা অন্য কারণে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই সময়টা প্রস্তুত থাকতে হবে মাদের, যে কোনো সময় কোনো যদি কোনো ওয়ার্নিং সিমটমস হয় তাহলে তক্ষুনি যেন স্বাস্থ্যকেন্দ্রে দৌড়ে যাওয়া যায়। তাই নানান জটিলতা কিন্তু এই সময়টায় দেখা দেয়, যেমন হঠাৎ রক্তস্রাব হওয়া বা হঠাৎ জল ভেঙে যাওয়া বা সময়ের আগেই প্রসব যন্ত্রণা শুরু হওয়া বা হঠাৎ খিঁচুনি হওয়া, অস্বাভাবিক রকম ফুলে যাওয়া হাত পা, এগুলো কোনোটাই যদি হয় সেগুলো কিন্তু অবহেলা করা নয়, তক্ষুনি ডাক্তারের কাছে ছুটে গিয়ে জানা যে কি জন্য এটা হচ্ছে সেটা, এবং সবথেকে কাছে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ভর্তি হয়ে যাওয়া এবং নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া। এই থার্ড ট্রাইমেস্টারে আমরা বলি প্রথম দিকে 2 সপ্তাহ অন্তর হলেও পরের মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে ডাক্তারকে দেখাতে হবে, স্বাস্থ্যকেন্দ্রে যেতেই হবে।
0: তাহলে শ্রোতা বন্ধুরা শুনে নিলেন তো যে কি কি করণীয়, কোন ধাপে কি কি করতে হবে, সেটা ডাক্তারবু আমাদের একদম খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবারে আমরা ওনার কাছে জানতে চাইবো যে ডাক্তারবু রেগুলার বা রুটিন চেকআপের কথা বললেন, এইটা কতখানি প্রয়োজনীয়?
1: এটা খুবই প্রয়োজনীয়, নিয়মিতভাবে আসতে হবে চেকআপে। এটা আগে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলে দিয়েছিল যে মিনিমাম নাম্বার অফ অ্যান্টিনেটাল ভিজিটস, মানে ন্যূনতম সংখ্যা 4 বা 4 বার আসতে হবে। কিন্তু এটা WHO অনেক দিনই এটাকে, সে 2016 সাল থেকেই এটা কিন্তু পরিবর্তন হয়ে এখন হয়েছে ন্যূনতম সংখ্যা 8, মানে 8 বার অন্তত পক্ষে

0: সমস্ত দেশে, WHO যখন বলছে সেটা বিশ্বের সমস্ত দেশে, বিশেষত দরিদ্র দেশে, আমাদের দেশের মতো দেশগুলোতেও 8 বার অন্তত পক্ষে আসতেই হবে ডাক্তারকে দেখাতে বা স্বাস্থ্য কেন্দ্রে। এর মধ্যে যেটা প্রথম দুটো ট্রাইমেস্টার বা 7 মাস অবধি প্রত্যেক মাসে একবার এলেই হবে, 7 মাসের পর থেকে 8 মাসে সপ্তাহে একবার ধরুন তাইলে হবে, কিন্তু 9 মাসের পরে মানে 36 weeks onwards আমরা বলি প্রত্যেক সপ্তাহে একবার কিন্তু আসা দরকার। কারণ যেটা গর্ভাবস্থার যে জটিলতাগুলি সেগুলো কিন্তু এই সময়টাই ঘটে এবং অকস্মাৎ হতে পারে, হঠাৎ হতে পারে, তো সেই জন্যে এটা কিন্তু খুব দরকারি, এটা সব মায়েরই জানা দরকার যে আসতে হবে, সপ্তাহে একবার দয়া করে আসুন।
1: এবার ডাক্তারবাবুর কাছে জেনে নেব যে গর্ভকালীন সমস্যার মধ্যে রক্তাল্পতা এবং ওই রক্তচাপজনিত যে সমস্যার কথা উনি বললেন এক্ল্যাম্পসিয়া, এ সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেব।
0: হ্যাঁ, রক্তাল্পতা বা অ্যানিমিয়া এটা আমাদের দেশের একটা বিরাট সমস্যা। এখনো আমাদের দেশে 50% মা অ্যানিমিক, এটা খুবই দুঃখজনক। এটার কারণটা কি না, এর নানান কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে অপুষ্টি। সামাজিক ও অর্থনৈতিক কারণে মহিলারাই বিশেষত অপুষ্টির শিকার হন। এবার আমাদের পুষ্টি আসে কি থেকে, 50% আসে কার্বোহাইড্রেট মানে ভাত রুটি এগুলো থেকে, আর 30% কিন্তু প্রোটিন থেকে আসতে হবে। প্রোটিন মানে কি, ডাল, পাতলা টালটালে ডাল না, একটু ভালোভাবে গাঢ় ডাল, এবং সবজির মধ্যে সয়াবিন বা ধরুন কপির পাতা, পালং শাক এইগুলো, এবং ডিম, মাছ, মাংস এগুলোর থেকে সব প্রোটিন আসে, আয়রনও আসে। আয়রনটা দরকার কিসের জন্য, আমাদের রক্তটা তৈরি করার জন্য, হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্যে। সুষম খাদ্যাভাব এটা যেমনি একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যে মহিলারা প্রথম থেকেই তারা অ্যানিমিকই ছিলেন। কেন ছিলেন, তাদের হয়তো কৃমি রোগ ছিল যেটা চিকিৎসা করা হয়নি, অনেকদিন ধরে হয়তো অস্ব থেকে ভুগছেন, তাজা রক্ত পড়ছে পায়খানার সাথে, সেটা তারা লক্ষ্য করেনি, যেটা চিকিৎসা করাননি। ঋতুস্রাব যেটা হয় মহিলাদের, হয়তো খুব বেশি রক্তস্রাব হচ্ছে কিন্তু সেটা উনি চিকিৎসা করাননি। এইসব নানান কারণে মহিলারা তাদের যখন যাত্রা শুরু করলেন এই গর্ভাবস্থার, সেটাই তারা যথেষ্ট অ্যানিমিক অবস্থাতেই শুরু করলেন। এই যে যখন তারা আসছেন দেখাতে আমাদের কাছে, তখন কিন্তু আয়রন ট্যাবলেট যেটা দেওয়া হচ্ছে, সে অনেক সময় সেটা খেলে একটু গা গুলোয় বা একটু পায়খানা শক্ত হয়, তো অনেকে খেতে চান না, কিন্তু এগুলো কিন্তু খেতে হবে। হ্যাঁ, বিশেষত গর্ভবতী মহিলাদের তো খেতে হবেই, যাতে রক্তাল্পতাটা না হয়। যে মা অ্যানিমিক তার প্রসবকালে যেটুকু রক্তস্রাব হবে সেটা তার পক্ষে মারাত্মক হতে পারে, এবং আমাদের দেশে সিংহভাগ মা কিন্তু এই প্রসবকালীন রক্তস্রাবের জন্য, আমরা যাকে PPH বলি আমাদের পরিভাষায়, আমরা যেটা পোস্টপার্টাম হেমারেজ বলি, তাতেই কিন্তু মারা যাচ্ছেন সিংহভাগ মা। আর একটি যেটা, সেটা হচ্ছে এই রক্তচাপজনিত যেটা আপনি বললেন এক্ষুনি, যেটাকে প্রি এক্ল্যাম্পসিয়া বলি আমরা, গর্ভবতী অবস্থায় মহিলাদের কিন্তু রক্তচাপ বাড়ার কথা না। কারোর যদি 5 মাসের পরে দেখা যায় তার রক্তচাপ বাড়ছে, এটা কিন্তু একটা খুব অমিনাস সাইন, মানে এটা আমাদের নিয়ে যেতে হবে দেখাতে ডাক্তারকে, ওষুধ খেতে হবে, এবং ক্লোজ সুপারভিশন যেটা বলি আমরা, খুব ভালোভাবে এই মাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখতে হবে, রক্তচাপ মাপতে হবে। এদের কিন্তু খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে, যাকে বলি আমরা এক্ল্যাম্পসিয়া, এবং অনেক মহিলা এখনও মৃত্যুর মুখে ঢলে পড়েন এই প্রি এক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়ার কারণে জনিত।
1: আমরা ডাক্তারবাবুর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। এবার আমি ডাক্তারবাবুকে অনুরোধ করছি যে আমার শ্রোতা বন্ধুদের জন্য ডাক্তারবাবু যদি বিশেষ কিছু উপদেশ দেওয়ার থাকে ওনার, উনি যদি একটু দেন তাহলে আমার শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন।
0: হ্যাঁ, যেগুলো আমরা বললাম যে কোনো মাই যেন 18 বছরের নিচে মা না হয়, এইটা বলা, যখনই গর্ভবতী হলেন কেউ জানতে পারলেন তখনই কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, গিয়ে সেখানে দেখানো, এবং সুষম খাওয়া দাওয়া করা, এবং ওয়ার্নিং সাইন্স যেগুলো প্রত্যেকটা গর্ভবতী মায়ের এবং তার বাড়ির লোকেদের, বিশেষত যিনি সিদ্ধান্ত নেবেন, হয় শাশুড়ি মা অথবা স্বামী, খুব ভালো হয় যদি তারা মায়ের সাথে আসেন স্বাস্থ্যকেন্দ্রে। ডাক্তাররা যেই পরামর্শগুলো দিচ্ছি মাদের, সেটা যদি তারাও শোনেন তাহলে ভালো হয়। এবং যেগুলো ওয়ার্নিং সাইন্স আমি বলছিলাম, এগুলোর সম্বন্ধে সবারই জেনে রাখা ভালো। যেমন প্রথম হচ্ছে রক্তচাপ বাড়ছে, সেটা তো বোঝা যাবে না, কিভাবে বোঝা যাবে, অত্যধিক মাত্রায় গা হাত পা ফুলে যাওয়া, পেচ্ছাপ হঠাৎ খুব কম হওয়া, বা

0: খিঁচুনি শুরু হওয়া বা চোখে ঝাপসা দেখা, এগুলো একটাও সামান্য জিনিস নয়, এগুলো অত্যন্ত জরুরি এবং খুবই মারাত্মক সাইন্স। এগুলো তাছাড়া আর কি হতে পারে, হঠাৎ জল ভেঙে যাওয়া, মানে হঠাৎ কলের জলের মতো তার স্রাব হতে শুরু করলো, অথবা রক্ত স্রাব হতে শুরু করা, এগুলো। বা হঠাৎ এমনও হতে পারে যে বাচ্চা অনেক দিন ধরে মা মনে হচ্ছে একটু কম নড়ছে, তাই জন্য 7-8 মাসের পর থেকে আমরা বলি সব মায়ের একটু খেয়াল রাখা, যে খাওয়া দাওয়ার পরে যখন মারা শুয়ে থাকে 2 ঘন্টা, তখন একটু খেয়াল করুন বাচ্চা কেমন আপনার নড়ছে। বাচ্চা ঠিকঠাক অন্তত যদি 6-7 বারও নড়ে যায়, তাহলেও আমরা বলবো যে হ্যাঁ ভালো, ঠিক আছে। তো এইগুলো একটুখানি খেয়াল রাখা, যাতে কোনো যদি কিছু এর মধ্যে অসঙ্গতি দেখেন তাহলে তক্ষণে যাতে নিয়ে যাওয়া হয় কোনো স্বাস্থ্যকেন্দ্রে। আর একটা কথা বলবো, অনেক মা লেভেল অফ অ্যানিমিয়া মানে রক্তাল্পতা এত বেশি থাকে যে তাদের শ্বাসকষ্ট হতে শুরু করে দেয়, মানে অক্সিজেনের অভাব হয়ে বা হার্টের ফেলিয়ারের দিকে চলে যায় অনেক মা এই সময়। এবং ওই জন্যে কোনো মা যদি কিছুটা তো শ্বাসকষ্ট হয়, যেমন পেটটা অনেক বড় হয়ে যায়, ওই জন্যে মায়ের একটু হাঁপিয়ে যাওয়া, এগুলো নর্মাল। এর থেকে যখন বেশি হচ্ছে, এমনি সামান্য কাজ করতে গিয়ে বা একটু সিঁড়ি উঠতে গিয়ে বা চলাফেরা করতে গিয়েই যখন শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তখনই একটুও বিলম্ব না করে, একটুও সময় নষ্ট না করে একটা স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যান মাকে, হয়তো বাঁচাতে পারবেন একটি প্রাণ।
1: শ্রোতা বন্ধুরা, ডাক্তারবাবুর কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, কিন্তু আরও অনেক কিছু জেনে নেওয়া বাকি থেকে গেল। তাই ডাক্তারবাবুকে যেতে দিচ্ছি না, ওনাকে নিয়ে আমরা আবার ফিরে আসব আগামী পর্বে। ডাক্তারবাবুকে জানাচ্ছি আমাদের মহিলা মজলিসের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ,
1: ততদিন ভালো থাকবেন সবাই, আজ বিদায় নিচ্ছি, নমস্কার।
2: এতক্ষণ মহিলা মজলিস শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকসাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জেন অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে

0: আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব সেশেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is a very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসংখ্যা

সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমইয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার OBC সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না। তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন নাগরিকদের আবেদন ও আপত্তিও শুনবে এবং তাদের সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠাবে। আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই বিল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়নি। পূর্ববর্তী সরকার ভোটের স্বার্থে কিছু বিশেষ জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়েই সংরক্ষণের তালিকা পুনরায় যাচাই করার জন্য এই সংশোধনী বিল আনা হয়েছে। অন্যদিকে বিলের বিরোধিতা করেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের ওপর ডিভিশন বা ভোটাভুটির দাবি জানান, যা অধ্যক্ষ রথীন্দ্র বসু মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা অংশ নিলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। 6 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2টি পৃথক FIR দায়ের হয়েছে বলেও তিনি জানান। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একাধিক বিধায়ক বিষয়টি পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে তার নজরে এনেছেন।
1: 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না।
0: শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের বিবাদের জেরে সাপুরজি থেকে বাবুঘাটের মধ্যে চলাচলকারী 239 রুটের সব বাস আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বোনাসের অর্থ নয়ছয়ের অভিযোগে শ্রমিক সংগঠনগুলি সরব হয়েছে। আজ সকাল থেকে কোনো বাস পথে না নামায় চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। 2024 সালের একটি মামলায় কলকাতা হাইকোর্ট

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, জুলাই মাসে মূল মামলার সঙ্গেই তালিকা অনুযায়ী এই বিষয়ে শুনানি হবে। তৃণমূল কংগ্রেসের সিজ করা ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকে এই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি মামলার সব পক্ষকে নোটিশ দিতে বলেছেন, দুপুর দুটোয় এই মামলার শুনানি হতে পারে। শ্রীজগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নানযাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। হুগলির মাহেশে স্নানপীড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহা অভিষেক পর্ব সম্পন্ন হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মহা অভিষেক ও স্নানযাত্রা উৎসব। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শামস ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তীব্র গরমের কারণে স্কুলগুলিতে সকালের পঠন পাঠনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। 15 জুলাই পর্যন্ত সকালে ক্লাস নেওয়ার অনুমতি দিতে স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজকে চরিত্রবান, মানবিক ও সমাজসেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গতকাল গোল পার্কে অনুষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অর্পিতা বর্মন।

0: श्रोताहरू अहिले सुन्दै हुनुहुन्थ्यो समसामयिक समीक्षा. हामी आकाशवाणीको नेपाली प्रसारण सेवाबाट बोलिरहेका छौँ. एफएम 103.5 मेगाहर्ज.
1: आकाशवाणी सिलीगुडी अनुष्ठान प्रचारित হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে.
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার. সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন. এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী. এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে. বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত.
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে. এখন শুনবেন গান পরম্পরা. এই অনুষ্ঠানে খেয়াল শুনবেন প্রথমে ভীমপলাশ্রী রাগ, শিল্পী পণ্ডিত কুমার গান্ধর্বা.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান গান পরম্পরা। এই অনুষ্ঠানে শুনলেন খেয়াল, প্রথমে ভীমপলসী, তারপর শ্রী এবং ভূপালী রাগে, শিল্পী পণ্ডিত কুমার গান্ধর্ব। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। বাংলা সাহিত্যের আকাশে কিছু কিছু নাম এমন নক্ষত্রের মতো, যাদের সৃষ্টির আলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পথ দেখায়। তেমনই এক উজ্জ্বল নাম বুদ্ধদেব গুহ, যার কলমে প্রকৃতি পেয়েছে প্রাণ, মানুষের অনুভূতি পেয়েছে গভীরতা, আর জীবনের ছোট ছোট মুহূর্ত হয়ে উঠেছে অনন্য সাহিত্য। তার গল্প, উপন্যাস ও লেখনী আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্য হলো মানুষের হৃদয়ের সবচেয়ে সত্য কথাগুলোর বহিঃপ্রকাশ। আজ তার জন্মদিবস উপলক্ষে আমরা স্মরণ করে নিচ্ছি তার সৃষ্টিশীলতা, তার সাহিত্যবোধ এবং তার রেখে যাওয়া অমূল্য সম্পদকে। এবং একই সঙ্গে এই বিশেষ মুহূর্তে আমরা শুনে নেব নতুন প্রজন্মের এক তরুণ কবি ও লেখকের ভাবনা, যার চোখে ধরা পড়বে বর্তমান সময়ের সাহিত্য চর্চা, সৃষ্টির পথ এবং একই সঙ্গে বুদ্ধদেব গুহের মতো এক মহিরুহের প্রভাব। পুরনো ও নতুনের এই মেলবন্ধনে আজকের এই যুব অনুষ্ঠানের কথোপকথন আশা করব হয়ে উঠবে এক আন্তরিক সাহিত্য আড্ডা। তাহলে চলুন, দেরি না করে আজকের যুব অতিথির সঙ্গে আমরা আজকের পরিচয়টা সেরে নিই। আমাদের সঙ্গে আজকে আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে রয়েছে তরুণ কবি সৃজিতা চক্রবর্তী। অনেক স্বাগত সৃজিতা তোমাকে আমাদের আকাশবাণী শিলিগুড়িতে।
1: ধন্যবাদ।
0: প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইব সৃজিতা, কী করো?
1: আমি বর্তমানে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতকোত্তরে পড়াশুনো করছি, আর তার সাথে চলছে আমার লেখালেখি।
0: বাহ, আচ্ছা, আজকে যেহেতু বুদ্ধদেব গুহের মতন একজন কিংবদন্তি সাহিত্যিকের জন্মদিন, তো একজন নতুন প্রজন্মের কবি বা লেখক হিসেবে বুদ্ধদেব গুহের মতন একজন সাহিত্যিক তোমায় কীভাবে অনুপ্রাণিত করে, কীভাবে তার লেখাগুলো তুমি দেখো?
1: বুদ্ধদেব গুহর জন্মদিন আমার কাছে শুধুমাত্র একজন সাহিত্যিকের জন্মদিন নয়, বরং বাংলা সাহিত্যের এক অনন্য জগতের উদযাপন। তার লেখায় প্রকৃতি, মানুষ, অনুভূতির যে গভীর মেলবন্ধন দেখি, তা আমাকে বরাবরই ভীষণ মুগ্ধ করে। সেই টিন এজ থেকে বুদ্ধদেব গুহর লেখা পড়ে আসছি, আর এখন একজন নতুন লেখক হিসেবে তার কাছ থেকে শিখেছি সাহিত্য কেবল গল্প বলা নয়, বরং পাঠকের হৃদয়ে একটি অনুভূতির পৃথিবী তৈরি করা। আমার মনে হয় ওনার লেখা আমায় আরও অনেক বেশি সেন্সিটিভ করেছে।
0: আচ্ছা, তোমার লেখার শুরুটা সম্পর্কে একটু জানতে চাইব, কিভাবে শুরুটা হয়েছিল আর কিভাবে বুঝতে পেরেছিলে যে এই লেখালেখির জগৎ বা এই সাহিত্যের জগৎটা তোমার জন্য?
1: ছোট থেকেই বই পড়তে ভীষণ ভালোবাসতাম, তখন যেমন হয় নিজের ভাবনাগুলোকে লিখে রাখা। কিন্তু তারপর যখন প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্য পড়তে আসি, তখন বুঝি লেখালেখি শুধু শখের বশে হয় না, প্রত্যেকটা লেখার পেছনে একটা স্ট্রং পারপাস থাকে, প্রত্যেকটা লেখকের রেসপন্সিবিলিটি থাকে। এটা বোঝার পরই আমার লেখালেখি

0: সিরিয়াসভাবে করা। প্রথমে নিজের লেখা নিজের ডায়েরি পর্যন্তই সীমাবদ্ধ ছিল, তারপর ধীরে ধীরে নিজের প্রফেসর্স, টিচার্স, বন্ধুবান্ধব, আরও কিছু কাছের মানুষদের সাথে শেয়ার করা। তারা যখন পড়ে বলল আমার লেখা তাদের ভাবাচ্ছে, তাদের অনুভূতিকে স্পর্শ করছে, তাদের ভালো লাগছে, তখন আমার মনে হলো যে এই ফিল্ডটাকে আমি এক্সপ্লোর করতে পারি।
1: আচ্ছা, বুদ্ধদেব গুহের লেখায় যেরকম আমরা প্রকৃতির একটা খুব দৃঢ় আকর্ষণ দেখতে পাই প্রকৃতির প্রতি, তো তুমি কি সেই প্রকৃতি নিয়ে কিছু লেখালেখি করো? তোমার লেখার মধ্যে কি সেই প্রকৃতির প্রভাবটা পড়ে?
0: ভীষণভাবে পড়ে। আমি নিজের লেখায় সবথেকে বেশি যেটাকে ধরতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়।
1: আচ্ছা,
0: বর্তমান সময়ের এই বিজি লাইফস্টাইল এবং সেটা মানুষের সম্পর্ককে কীভাবে এফেক্ট করে, আর এখানে হাঁপিয়ে উঠে মানুষের যে সেই প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটা আর্জ ফিল করে, সেটা আমার লেখালেখি মূলত এইসব থিমের ওপরেই আবর্তিত। নিজে রিডার হিসেবে নিজের লেখা পড়তে গিয়ে এটা ভীষণভাবে বুঝতে পারি।
1: একদম, আমরা আরও বিস্তারিত আলোচনায় যাব নিশ্চয়ই। তার আগে যেহেতু একজন কবিকে আমরা পেয়েছি আর তার কবিতা শুনবো না তা তো হয় না, যে কোনো কবিতা তোমার নিজের পছন্দের তোমার লেখা আমাদের একটু শোনাও।
0: নিশ্চয়ই। তো আমি যেই কবিতাটা পড়ছি, কবিতাটার নাম নোঙর। সূর্যাস্ত ঢেউয়ের পাকে অবিচল এক নীরব শূন্যতা, নোঙর ফেলা প্রত্যেকটি রঙিন জাহাজ এক একটি ক্লান্ত জীবন, কুয়াশা চিরে শীতকাতুরে জাহাজ ফেরি আকাশ ছুতে চায়, ওদের ভিত্তি শূন্যতা। সুতো ছেঁড়া কাগজ ঘুরি তাদের প্রতিযোগী হয়ে ওঠে গোপনে, লোলুপ অবচেতনে তারা নোঙর ছিঁড়ে ভেসে যেতে চায় ঢেউয়ের ভাজে, অনুভব আর অনুযোগের মাঝে দাঁড়িয়ে থাকে প্রতিদ্বন্দ্বিতার বিরাট স্তম্ভ, এক একটি লোভী জাহাজ এক একটি জীবন, যুদ্ধ শেষে যন্ত্রবিকল ভগ্ন জাহাজ নোঙর জড়িয়ে পড়ে থাকে অসহায়, ছেঁড়া ঘুড়ি উড়ন্ত চিল ক্লান্ত সূর্যাস্ত বিদায় জানিয়ে ধীরে ধীরে ডুবে যায় ধূসর ঢেউয়ের নীরব শূন্যতায়।
1: আহা, অসাধারণ, সত্যি অনেকটাই প্রাকৃতিক ছোঁয়া কিন্তু রয়েছে। এই লেখাটা কিসের ওপর ভিত্তি করে যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু বিস্তারিত জানাও?
0: মূলত আমি এখন কাশীতে পড়াশোনা করছি, তো সেই জন্য মাঝে মাঝে ঘাটে যাওয়া হয় এবং সেখানে অনেকক্ষণ বসে নৌকা দেখি, নদী দেখি।
1: আচ্ছা,
0: আর প্রকৃতির মধ্যে বারবার একটা ভীষণ জীবনবোধ খুঁজে পাই। আমার মনে হয় প্রকৃতি যেন নিজেই একটা দর্শন,
1: একেবারে
0: সেই দর্শন নিজের মধ্যে বোঝার চেষ্টা করি, ওই আত্ম অন্বেষণ থেকেই হয়তো এমন কবিতা।
1: একদম একদম। আচ্ছা, বুদ্ধদেব গুহর সাহিত্য থেকে আমরা অনেক ধরনেরই শিক্ষা পেয়ে থাকি, শুধু তো প্রকৃতি নয়, তিনি মানুষ নিয়ে, মানুষের চরিত্র নিয়ে বহু পর্যবেক্ষণ করে তিনি লিখতেন, তো সেই সব শিক্ষা থেকে কতটুকু তুমি তোমার লেখায় বা তোমার জীবনে কাজে লাগাতে পারো?
0: জীবনে তো ভীষণভাবে লাগাতে পারি। আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখায় যে সরলতা আছে, কোনো এক্সট্রা জটিল শব্দ, জটিল সম্পর্কের সমীকরণ, যেটা তুমি বললে মানুষের মধ্যেকার সম্পর্কের কথা, এত সুন্দরভাবে সরলতা মধ্যে দিয়ে যে এত ভালো সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, এটা ভীষণ শিক্ষণীয়। যেটা শুধু মানে আমি চাইবো না যে আমি যদি সাহিত্য সৃষ্টি করি আমার লেখায় সেই সরলতাটা থাকুক, আমি চাইবো আমার জীবনটাও ঠিক ওরকমই হোক, এক্সট্রা কোনো জটিলতার মধ্যে না গিয়ে যাতে সরল পথটাকে ফলো করে আমার জীবনটা সুন্দর হতে পারে।
1: একদমই। আর ওনার লেখা বড় থেকে ছোট আমার মনে হয় সব রকম বয়সের ক্ষেত্রেই লেখা।
0: আমি শুরুতেই বললাম যে টিনেজ থেকে আমরা পড়ে আসছি, ঋজুদা সমগ্র থেকে তারপর বাবলি,
1: একদম
0: ট্রানজিশনটা পার করে এসেছি আমরা
1: একেবারে। তোমার পছন্দের বুদ্ধদেব গুহের চরিত্র কি?
0: বাবলি আমার প্রথম পড়া প্রেমের উপন্যাস।
1: আচ্ছা,
0: তো সেদিক থেকে বলতে গেলে বাবলির চরিত্রটা আমার ভীষণ পছন্দের।
1: বাহ। আচ্ছা, নতুন প্রজন্মের একজন লেখক হিসেবে তোমার কাছে ভালো লেখা কি?
0: ভালো লেখা বলতে আমার মনে হয় অবশ্যই একটা ভালো প্লট থাকা উচিত, ভালো কিছু চরিত্র থাকা উচিত যেগুলো ভীষণ রিলেটেবল হবে, আর প্রত্যেকটা লেখার পেছনে একটা স্ট্রং পারপাস থাকা উচিত। এই তিনটে থিম

0: সাহিত্যের মধ্যে সেসবকে ফুটিয়ে তোলা, সাহিত্যের মধ্যে দিয়েই স্লোগান তোলা, সাহিত্যের মধ্যে দিয়েই মানুষকে বোঝানো কোনটা ঠিক কোনটা ভুল। আমি ভীষণভাবে আশাবাদী যে তরুণ সমাজ, বর্তমান সমাজ সাহিত্যকে ঠিক একদিন গ্রহণ করবে এবং তারাও অনুধাবন করবে, হয়তো সেই দাঙ্গার পথ ছেড়ে এসে সাহিত্য সংস্কৃতিকে আপন করে নিলে আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হবে।
1: একেবারেই। আর সাহিত্যিকদের হাত ধরেই যুগ যুগ ধরে কিন্তু আমাদের সমাজ পরিবর্তনের যেই রেশটা সেটা চলে আসছে, সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে তারপর বুদ্ধদেব গুহদের মতো সাহিত্যিকরা তাদের কলমের মাধ্যমেই হয়তো হাতিয়ার তুলে নিয়েছিলেন আমাদের সমাজ এবং পরিবেশকে পরিবর্তন করার জন্যে। আর তারই দায়িত্ব আজকের তরুণ সমাজের হাতে, আজকের তরুণ লেখকদের হাতে, তোমাদের হাতে। তোমাদের কলমের মাধ্যমেই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সাহিত্যের পথে ফিরে আসবে। আচ্ছা, তুমি একজন সাহিত্যের ছাত্রী, ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো, তো সেইটা কি তোমার লেখার মধ্যে কোনোভাবে প্রভাব ফেলতে পারে, বা ইংরেজি সাহিত্য পড়ে কী ধরনের সুবিধে হয় তোমার এই বাংলা নিয়ে লিখতে গিয়ে?
0: সাহিত্যের ভাষা আলাদা হতে পারে, কিন্তু আমি কখনোই বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্যকে আলাদাভাবে দেখি না। সাহিত্য পড়ে আমরা যারা সাহিত্য লিখতে আসি তাদের ক্ষেত্রে অনেক রকমের অ্যাডভান্টেজ থাকে। প্রথমে হচ্ছে আমরা অনেক পড়ার সুযোগ পাই, সিলেবাসের মধ্যেই আমাদের শুধু গল্পের বই পড়া,
1: একদম,
0: হ্যাঁ, তো আমরা পড়ার অনেকটা সুযোগ পাই, ভাষা শেখার একটা সুযোগ পাই, যুগ যুগ ধরে সাহিত্য কিভাবে পরিবর্তন হয়েছে সেটা জানার সুযোগ পাই। এটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের পাঠককে কিভাবে আমাদের লেখার সাথে অ্যাকাস্টেমড করতে হবে।
1: একদম।
0: তো হ্যাঁ, অবশ্যই আমার সাহিত্য পড়া তো আমাকে অনেকভাবে হেল্প করেছেই। আর আমরা অনেক টার্ম, অনেক ধরন সম্পর্কে জানতে পারি, যেমন কবিতা লিখতে গেলে আমরা যখন প্রথম প্রথম লিখতে এসেছি, ভীষণ সবারই এরকম থাকে যারা ছোট বয়সে লেখে যে ছন্দে লিখব, ছন্দ মিলিয়ে লেখার একটা প্রবণতা, কারণ আমরা ছোট থেকে ছড়া
1: পড়েছি।
0: কিন্তু তারপর সাহিত্য পড়তে এসে যখন দেখলাম ব্ল্যাঙ্ক ভার্স বলে কিছু হয়, ফ্রি ভার্স বলে কিছু হয়, সেটাও হয়তো ছন্দ, তার অন্য টার্ম আছে। তো এইসব জানার পর যখন নিজে লিখতে বসি তখন আমার কোনো কিছুই লেখা পড়ে মনে হয় না যে আমি ভুল লিখছি, আর মনে হয় ভুলটাও একটা নতুন নিয়ম, সাহিত্য সবাইকেই ছাড় দেয়, তুমি নিজের মতো করে সাহিত্য তৈরি করো। তারপর আমি যদি গল্পের ক্ষেত্রে বলি, এই যে নন লিনিয়ার স্কেল, আমরা মানে গল্প লিখতে লিখতে কেউ কাঠামোতে বেঁধে, মানে কাঠামোতে গল্প লেখা খুব শক্ত একটা ব্যাপার, আর যদি সেটা স্ট্রাকচার ওয়াইজ না হয় একটা গল্প, পাঠকের বুঝতে অসুবিধা হবে। আর আমরা রাইটার হিসেবে কখনোই চাবো না যে আমার পাঠক যাতে বুঝতেই না পারে, কিন্তু আমরা সাহিত্য পড়ে শিখেছি নন লিনিয়ার স্কেল কী হয়। আমরা একটা কোনো লেখা পড়তে পড়তে যদি পেছনের দিনের কথা মাঝখানে আনতে চাই, সেটাও মানুষ অ্যাকসেপ্ট করে। তো সাহিত্য আমাদের শিখিয়েছে যে সাহিত্যে কোনো কিছুই ভুল না, আর সত্যি এটা আমার খুবই হেল্প করেছে যে আমি সাহিত্য পড়ে সাহিত্য লিখতে এসেছি।
1: একদম। আচ্ছা, আজ যাকে নিয়ে কথা হচ্ছে, বুদ্ধদেব গুহ, তার লেখার যে চরিত্র, পরিবেশ, প্রকৃতি এবং মানুষ, তো তার এই লেখার থেকে তোমার কি মনে হয় নতুন প্রজন্মের যারা লিখছে তাদের কি শিক্ষা নেওয়া উচিত?
0: বুদ্ধদেব গুহর সম্পর্কে আমরা শুরু থেকে যত কথা বলছি সব জায়গায় উঠে আসছে যে তার প্রকৃতি নিয়ে বর্ণনা, তার মানুষের সম্পর্ক নিয়ে বর্ণনা। কোনো একটা কিছু আমি রাইটার হিসেবে লিখতে গিয়ে বলছি, তুমি যদি ভালোভাবে লিখতে চাও তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমার অবজারভেশন, তোমার পর্যবেক্ষণ করার ক্ষমতা। আমরা বুদ্ধদেব গুহর ডিসক্রিপশন পড়তে গিয়ে আমাদের কখনো বোর লাগে না, কারণ সেটা এত ভালো সূক্ষ্ম ডিটেইলিং থাকে তার মধ্যে যে আমরা কখনো বোর হই না। কিন্তু ওই যে আমরা যেটা ডিজিটাল যুগের সমস্যা আলোচনা করছিলাম, সেটা তো শুধু যে রিডাররা আক্রান্ত, রাইটাররা না, সেটা তো না, রাইটাররাও সমানভাবে এই ডিজিটাল যুগে যেহেতু আক্রান্ত, তাই তাদের এই পর্যবেক্ষণ করাটা, অবজারভেশনটা, সেটা কমে যাচ্ছে। আমার মনে হয় বুদ্ধদেব গুহর থেকে যদি নতুন প্রজন্মের লেখকরা কিছু শিখতে চায় তবে তার অবজারভেশন করার ক্ষমতা, সেটা আমার মনে হয় শেখা উচিত।
1: একেবারেই তাই। আচ্ছা, তোমার মতে বাংলা সাহিত্যের নতুন ধারা, এটা ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছে?
0: বর্তমান বাংলা সাহিত্য নিয়ে আমি ভীষণভাবে আশাবাদী, কারণ একটা সময় রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ কিংবা আমাদের বুদ্ধদেব গুহ, ওনারা একটা বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপন করে গেছেন। কিন্তু বর্তমানে যারা লিখছে তাদের লেখার থিম অনেক ডাইভার্স হয়েছে, তারা মানসিক স্বাস্থ্য নিয়ে লিখছে, তারা লিঙ্গ পরিচয় নিয়ে লিখছে, তারা বঞ্চনা

0: নিয়ে লিখছে, তারা প্রান্তিক জনজাতি নিয়ে লিখছে। এগুলো আমার আমায় নতুন করে ভীষণভাবে ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে দেখার মতো লেখার মতো কত কিছু আছে, আর এগুলো বাংলা সাহিত্যে যেহেতু উঠে আসছে, তার মনে হয় মানুষের এই ধরনের গল্প পড়ার ইচ্ছে তো কোনো দিনও ফুরিয়ে যাবে না।
1: একদমই।
0: আর ওই যে এর আগেও আমি বললাম একবার যে এই এত ধরনের অনলাইন পত্র পত্রিকা, তো কখনো কোনো রাইটার যদি চায় যে আমার লেখাটা আমি মানুষ পর্যন্ত পৌঁছাতে চাই, তাকে এখন আর সেই কবে ছাপার অক্ষরে বেরোবে, আমি আমার পত্রিকা কাউকে গিয়ে দেব, আমার বই কাউকে গিয়ে দেখাবো, সে জানবে আমি লিখি, অত তো ঝামেলায় যেতেই হচ্ছে না। আমি চাই আমার লেখা কেউ পড়ুক, আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম, আমার মাথায় এই ভাবনাটা আছে, আমার সমাজ নিয়ে এই বক্তব্য আছে, আমি সেটাকে ভাষা দিয়ে কাব্য করে আমি মানুষের কাছে পেশ করতে পারছি। তো বাংলা সাহিত্যের সামনে সম্ভাবনা অনেক বেশি, আর আমি ভীষণভাবে আশাবাদী এই নতুন ধারা নিয়ে।
1: একদম, আমরাও আশা রাখবো যে ভবিষ্যতে বাংলা সাহিত্য আরও আরও উজ্জ্বল হয়ে উঠবে নতুন প্রজন্মের নতুন কবিদের, নতুন সাহিত্যিকদের হাত ধরে। আচ্ছা, এর মাঝে আরও একটা কবিতা যদি তোমার আমরা শুনতে পারি।
0: নিশ্চয়ই, এখন যে কবিতাটা পড়ছি তার নাম প্রবহমান। জমাট অন্ধকারে বিশৃঙ্খল জোনাকি মিছিল, প্রতিফলনে নির্মেঘ আকাশে জ্বলে ওঠে উজ্জ্বল কিছু নক্ষত্র, তুষার হ্রদ জলপ্রপাত হয়ে নেমে আসে উপত্যকার শরীরে, অপরিচিত জলের গন্ধে প্রাণ হারায় দুটি মাছরাঙা, কারণ ওরা গিয়েছিল বিক্ষিপ্ত দুটি সুর। আগ্নেয়গিরি তখনও নিরুত্তাপ, তার অজান্তেই কত ঢেউ এসে আছড়ে পড়েছে সৈকতে, ছায়াপথ মধ্যস্থ চাঁদের আলোয় স্পষ্ট হয় এক গোপন সত্য, পৃথিবীর অপর নাম প্রবহমান।
1: অসাধারণ, ভীষণ সুন্দর সত্যি। যদিও কিছুটা এর রেশ আমরা অনেকেই বুঝতে পেরেছি, তবু তুমি যদি একটু এর নেপথ্যের কাহিনীটা বলো, কি ভেবে লেখা?
0: এর পেছনে ভাবনাটা হচ্ছে কন্টিনিউটি অফ লাইফ, পৃথিবীর অপর নাম প্রবহমান। কত আগ্নেয়গিরি জ্বলে উঠছে, কত মাছরাঙার মৃত্যু হচ্ছে, প্রতিনিয়ত কত ঢেউ এসে আছড়ে পড়ছে, আমরা কত কমপ্লেইন করছি অ্যাবাউট আওয়ার লাইফ, কিন্তু পৃথিবী প্রবহমান, পৃথিবী থেমে থাকছে না।
1: একদম। আচ্ছা, অনেক কথা হচ্ছে বুদ্ধদেব গুহর সম্পর্কে, তোমার সাথে বুদ্ধদেব গুহের রিলেশনটা এবার আমরা একটু জানতে চাইব। কবে প্রথম বুদ্ধদেব গুহের কোনো লেখা তুমি পড়েছিলে? তার চরিত্রদের সঙ্গে তোমার পরিচয় কিভাবে?
0: প্রথমে তো জঙ্গলমহল সিরিজ, ঋজুদা,
1: একদম,
0: সেটা কৈশোরে পড়া একেবারেই। তারপর সেই জঙ্গলমহল, তার সেই ডেসক্রিপশান, সে কীভাবে শিকার হচ্ছে, সেগুলো কী যে পড়তে ভালো লাগতো। তারপর যখন বড় হই, ওই প্রেমের উপন্যাস পড়া, বাবলি, তখন চরিত্রগুলোকে নিজের মতো করে বুঝতে শেখা, কারণ যখন শিকার ডেসক্রিপশান পড়ছি শিকারের, তখন হয়তো মনে হচ্ছে আমিও সেই জঙ্গলে দেখতে পাচ্ছি
1: একদম
0: তার ডিটেলিংয়ে যে কী হচ্ছে। তারপর প্রেমের উপন্যাসের মধ্যে দিয়ে সেখানেও, আর আমার সবসময় বুদ্ধদেব গুহর লেখা পড়তে গিয়ে মনে হয় যে আমিও ওই উপন্যাসের কোনো চরিত্র, আমি হয়তো ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখছি যে আশেপাশে
1: কী
0: কী
1: ঘটছে।
0: হচ্ছে। তো এই ভাবনাগুলো আমায় বুদ্ধদেব গুহর সাথে, বুদ্ধদেব গুহকে নতুন করে ভালোবাসতে সাহায্য করেছে।
1: আচ্ছা, বুদ্ধদেব গুহের যে মাধুকরী বা কোজাগরের মতন কালজয়ী উপন্যাসগুলো রয়েছে, তার কিন্তু একটা বিরাট অংশ তরুণ প্রজন্মদের জন্যই লেখা। তো আজকের দিনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের যারা পাঠক রয়েছে, তাদের কাছে এই লেখাগুলো কতটা প্রাসঙ্গিক এখনও?
0: বুদ্ধদেব গুহর লেখায় আমার বারবারই পড়ে মনে হয়েছে যে সেগুলো তার জীবনেরই প্রতিচ্ছবি। তিনি যেমন তার ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠে বারবার প্রকৃতির কাছে ফিরে গেছেন, কোজাগরে, মাধুকরীতে আমরা তার উল্লেখ পাই, তো সেগুলো এক সমানভাবে আমাকেও একজন রিডার ভাবায় যে আমরাও যখন জীবনে কোনো পরিস্থিতিতে এসে বিধ্বস্ত হয়ে যাই, হয়তো আমাদের ফিরে যাওয়ার একটা জায়গা অবশ্যই আছে, সেটা হলো প্রকৃতি। আমার মনে হয় সেই যুগের তরুণ প্রজন্মকেও যদি উনি ডেডিকেটেড করে লিখে থাকেন, আজকেও সেটা সমানভাবে প্রাসঙ্গিক, কারণ সেই র্যাট রেস তো ফুরিয়ে যায়নি, আজও মানুষ সেই জাঁতাকলেই পিষে যাচ্ছে, আজও তরুণ প্রজন্ম একইভাবে বিধ্বস্ত, একইভাবে কষ্ট করে যাচ্ছে, এবং দিন শেষে তাদেরও ফিরে যাওয়ার একটা জায়গা প্রয়োজন। এবং এই বুদ্ধদেব গুহর উপন্যাস আমাদের বারংবার এই শিক্ষা দিয়ে এসেছে যে প্রকৃতির কাছে ফিরে গেলে সে কখনও মানুষকে ফিরিয়ে দেয় না, সেই প্রকৃতিকে ঘিরেই মানুষের জীবন বোধ করে উঠতে পারে, মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং মানুষের জীবনে প্রকৃতি শুধু প্রেক্ষাপট না, একটা চরিত্র হয়ে উঠতে পারে।
1: একেবারে। বুদ্ধদেব গুহের বিভিন্ন অ্যাডভেঞ্চার যে লেখাগুলো, উপন্যাসগুলো, তার মধ্যে কিন্তু একটা বড় অংশ আমাদের ডুয়ার্সও রয়েছে। তার লেখায় প্রচুর উল্লেখ পাই আমরা ডুয়ার্স জঙ্গলমহল, আমরা যেহেতু সমতলের বাসিন্দা, তো সেই সব লেখাগুলো তোমাকে কতটা আকৃষ্ট করেছে?
0: আমার মনে হয় এই ধরনের লেখা আজকাল খুব একটা হয় না, অন্তত আমি যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি আমার বন্ধু বান্ধবদের এই ধরনের লেখা খুব একটা পড়তে দেখি না, হয়তো পড়ে অনেকেও, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা যখন বন্ধু বান্ধবরা কী বই পড়লি নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু এরকম প্রকৃতি নিয়ে লেখা বই খুব একটা উঠে আসে না।
1: একদম।
0: কিন্তু বুদ্ধদেব গুহর লেখায় যখন নিজের এলাকার গল্প পাই, সেটা তো খুব আনন্দের, যে যে জায়গাটা হয়তো আমি চোখে দেখেছি সেটা হয়তো ওনার লেখায় আমি পড়ছি,
1: আর কল্পনা করতে আরো সুবিধা হয়,
0: এবং আমরা ভীষণভাবে রিলেট করতে পারি একজন লেখকের সেখানেই সার্থকতা, যখন সে নিজের লেখাটা কাউকে রিলেট করাতে পারছে, অর্থাৎ অনুভূতিটাকে স্পর্শ করতে পারছে। আর ওখানে তো উনি মানে সত্যিই আউটস্ট্যান্ডিং কাজ করেছেন। কিন্তু তুমি যেটা বলছিলে যে বর্তমান প্রজন্ম, আমার মনে হয় না এর খুব একটা চল আছে, যে প্রান্তিক মানুষ নিয়ে পড়া, প্রান্তিক মানুষরা সব জায়গায় অবহেলিত এখন, মানে তাদের নিয়ে পড়াও হয় কম, কিন্তু আমরা ভীষণভাবে চাই, আমি অন্তত ভীষণভাবে চাই এই লেখাগুলো উঠে আসুক এবং মানুষ সেগুলো পড়ুক, জানুক, যে জায়গাগুলো বাদ পড়ে গেছে সাহিত্যের পাতা থেকে সেই জায়গাগুলো আরও ভীষণভাবে উঠে আসুক, সর্বোপরি সেই জায়গার মানুষগুলো উঠে আসুক। এগুলো শুধু আমাদের ওই সাহিত্যের রিসার্চ পেপার লিখতে হলে আমাদের টোটোপাড়ায় নিয়ে যায়, সেই সমস্ত মানুষদের নিয়ে জানাই, কিন্তু আমরা সাহিত্যের পাতায়, যে আমি আমার সিলেবাসের একটা বইয়ে পাচ্ছি আমার ডুয়ার্স এলাকার একটা মানুষকে, এমন খুব একটা আমরা পাই না।
1: তো সেই জায়গাটা নিয়ে আরেকটু আশাবাদী আমরা হতেই পারি যে ভবিষ্যতে এই ধরনের গল্প বা প্রান্তিক মানুষদের নিয়ে বা জঙ্গলমহল চা বাগান নিয়ে গল্প হয়তো আমরা আমাদের সিলেবাসে অদূর ভবিষ্যতে পেতেই পারি।
0: অনেকে কাজ করছেন চা বাগান নিয়ে, চা বাগানের শ্রমিকদের নিয়ে অনেকে কাজ করছেন, লেখালেখি করছেন, কিন্তু সেই সমস্ত লেখার জনপ্রিয়তা কতটা তরুণ প্রজন্মের মধ্যে এই বিষয় নিয়ে আমার সন্দেহ আছে।
1: আচ্ছা, বুদ্ধদেব গুহকে যদি তুমি এখন সামনে পেতে, কি জানতে চাইতে একজন তরুণ কবি হিসেবে বা পাঠক হিসেবে?
0: একজন পাঠক হিসেবে এবং লেখক হিসেবে আমার তার কাছে একটাই প্রশ্ন থাকতো, যে আপনার মতে একজন সফল সাহিত্যিক বলতে কি বোঝায়? সেটা কি শুধুই জনপ্রিয়তার পেছনে ছোটা, কিংবা পুরস্কার, কিংবা বই বিক্রি, নাকি সময়ের ঊর্ধ্বে গিয়ে পাঠকের হৃদয়ে বেঁচে থাকা?
1: একেবারেই। আগামী দিনে তোমার লেখালেখি নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কতদূর এগোতে চাও লেখালেখি নিয়ে, আর কি কি ভাবছো ভবিষ্যতে?
0: ভবিষ্যতে আমার ইচ্ছে আছে, আমি নিজেকে কখনোই বাঁধতে চাই না যে আমি শুধু কবি, আমি কবিতা লিখবো, আমি গল্পকার, আমি গল্প লিখবো, আমি চাই আমি সব রকম প্ল্যাটফর্মকে এক্সপ্লোর করি, সব রকম লেখা লিখি, আমার লেখা পাঠকের কাছে আরও রিলেটেবল হোক, তারা বুঝতে পারুক, তাদের ভাবিয়ে তুলুক, এবং ওই র্যাট রেসের পিছনে না ছুটে আমার লেখা যাতে পাঠকের মনে একটা স্মৃতি হয়ে দীর্ঘ সময় রয়ে যেতে পারে, আমি সেটাই চেষ্টা করছি। আর এই লেখালেখির জগতে আমার যাতে একটা স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরি হয় সেটা চাইছি।
1: একদম একদম। আমরাও আশা রাখবো ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাও তোমার লেখা নিয়ে। আজকে সময় খুব একটা হাতে নেই, যাওয়ার আগে তোমার থেকে আরও একটা কবিতা শুনতে চাইব, তার মধ্যে দিয়ে আমরা আজকের আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব।
0: থ্যাংক ইউ তোমাদেরও আমাকে ডাকার জন্য। আমি শেষ যেই কবিতাটা পড়ছি সেটা কাশীকে নিয়েই লেখা। কবিতাটার নাম কাশী এক নদী পর্যায়। প্রথম স্তবক মুক্তি। ধুতরা ফুলের ছায়ায় পবিত্রতা কেঁপে ওঠে, নদী ঘোলাটে হয় সূর্যাস্তের বিসর্জনে, ওতে মিশে আছে চিরমুক্তির চিতাভস্ম আর মোক্ষ লাভের আরতি। দ্বিতীয় স্তবক উদযাপন, স্তূপ স্তূপ আগুন

0: পোড়া চামড়ায় কালো দাগ, রঙিন জড়িতে মোড়া মাংসপিণ্ড, অদৃশ্য দেবতা ধোয়ায় বিলীন, পবিত্রতার তাগের চরম সে উদযাপন দেখে, নিশ্চল অবিরাম চামর দুলে ওঠে আরতিতে। তৃতীয় স্তবক সময়। ধুলোমাখা দীর্ঘ কাঠামো, সময়ের থেকে প্রাচীন তার দৈর্ঘ্য প্রস্ত, ভগ্ন কারুকার্য রক্ষা করে একটা শহর দাঁড়িয়ে আছে অলৌকিকতার ভরসায়। তামাটে শিল্প সময় আটকে রাখে কালচক্রের শূন্য গতিতে। চতুর্থ স্তবক দর্শন। অঘরীর তপস্যায় স্বপ্নে আসে পুনরায় ফিরে আসা পরিযায়ী, আয়ুকালের দুই পর্ব পবিত্র অসুচি, কর্মফলের অজুহাতে নিঃশব্দ বাতাস মন্ত্র পড়ে, দিক নির্দেশ করে ডিঙিগুলোকে, ওরা ধীরে ধীরে পাড়ি দেয় আধ্যাত্মে এক না ফেরার দেশে।
1: অসাধারণ, এক জীবনচক্রের আবর্তন নিয়ে বেশ সুন্দর একটি কবিতা তোমার লেখার মাধ্যমে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে সৃজিতা, এত সুন্দর সুন্দর কবিতা আমাদের শোনানোর জন্য এবং সাহিত্য চর্চার এত সুন্দর দিকগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার কাজ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। আশা রাখবো ভবিষ্যতেও কোনো দিন আকাশবাণীতে আবার এরকম সাহিত্য আড্ডায় তোমাকে আমরা পেয়ে যাব।
0: থ্যাংক ইউ সো মাচ।
1: আজকের এই সুন্দর কথোপকথনের শেষে সত্যি মনে হচ্ছে যেন সাহিত্য আসলে একটি নিরন্তর যাত্রা, যেখানে এক প্রজন্মের সৃষ্টি অন্য প্রজন্মের স্বপ্নকে পথ দেখায়। বুদ্ধদেব গুহ তার অসামান্য লেখনীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন প্রকৃতিকে ভালোবাসতে, মানুষের মনের গভীরতাকে বুঝতে এবং জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকেও গুরুত্ব দিতে। আজকের তরুণ কবি ও লেখক সৃজিতা, তার ভাবনার মধ্য দিয়ে আমরা দেখলাম নতুন প্রজন্ম কিভাবে সেই সাহিত্যিক ঐতিহ্যকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে চায়। পরিবর্তনশীল সময়ের মধ্যেও শব্দ, অনুভূতি আর সৃষ্টির আকাঙ্ক্ষা যে একইভাবে বেঁচে থাকে আজকের এই পর্ব তারই প্রমাণ। বুদ্ধদেব গুহর জন্মদিবসে তাকে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আমরা জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তার সৃষ্টি আগামী দিনেও লেখকদের অনুপ্রেরণা হয়ে থাকবে আর বাংলা সাহিত্যের আকাশে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। এই আশা রেখে আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আমি অন্বেষা চলে আসব অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।

যুব অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসু রায়চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। বর্ষাকালে আমরা দেখি যে চারিদিকে বৃষ্টির আধিক্যের জন্য মাঠ ঘাট সব জলে পরিপূর্ণ থাকে। এই সময়েও কিন্তু আমাদের কৃষক ভাইরা বিভিন্ন ফসলের চাষ করে থাকেন, অনেক প্রতিকূলতার মধ্যে তাদের এই চাষ করতে হয় এবং এই সময়ে বিভিন্ন রকম সাবধানতা কিন্তু তাদের নেওয়া প্রয়োজন। তো এই বিষয় নিয়েই আজকের আসরের আলোচনা, বর্ষাকালীন সবজির পরিচর্যা। আজ শুনবেন এর প্রথম পর্ব, আলোচনা তো শুনবেন। আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন মৃত্তিকা জরিপ শিলিগুড়ি। নমস্কার পাপিয়াদি।
1: নমস্কার।
0: গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত। বর্ষাকাল তো চলছে, মাঠে ঘাটে তো জল পরিপূর্ণ, এই সময়ে নানা রকম সবজির চাষ তো হয়েই থাকে, কিন্তু এই যে একটা প্রাকৃতিক পরিবেশ, সেই যে প্রতিকূলতার মধ্যে আমাদের কৃষক ভাইদের চাষ করতে হয়, তো এর মধ্যেও কোন কোন ফসল তারা চাষ করে লাভবান হতে পারেন?
1: এই সময়টায় সাধারণত সব রকমের সবজি চাষ করা যায় না, কারণ মাটিতে রসের ভাব অনেক বেশি থাকে, সেই কারণে কিছু কিছু ফসল তাও চাষ করতে হয়। যেমন আমরা উল্লেখ করতে পারি লঙ্কা, বেগুন, টমেটো, ভিন্ডি এবং কুমড়ো জাতীয় বেশ কিছু ফসল, যেমন তার মধ্যে শসাও হতে পারে, ঝিঙে, ধুঁধুল, কুমড়ো, লাউ, করলা, এই সমস্ত ফসলগুলো। তাছাড়া আরও আছে বরবটি চাষ আজকাল হয়, বা সজনে, যেটা মানে ভীষণভাবে যার ঔষধি গুণও আছে সেই সজনে ডাটারও কিন্তু আজকাল লাগায় অনেকে এবং চাষের মতো করেই হয়ে থাকে। তো সেগুলো বর্ষাকালে আমরা করা যেতে পারে বলে ভাবতে পারি আর কি।
0: আচ্ছা, যে সবজিগুলোর কথা আপনি বললেন যে এই সময়ে মানে বর্ষাকালে চাষ করা যেতে পারে, তো এই চাষের ক্ষেত্রে তো নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কৃষক ভাইদের, এবং সেগুলোর কিন্তু সমাধান তাকে সেইভাবেই করতে হবে, তো এই সমস্যাগুলো যদি একটু বলেন।
1: সমস্যা যেমন হচ্ছে, স্বাভাবিকভাবেই বৃষ্টির পরিমাণটা মানে সুনির্দিষ্ট কোনোভাবেই থাকে না, কোনো সময় অতিরিক্ত বৃষ্টিপাত, আবার কোনো সময় কিন্তু একটা একদম শুকনো আবহাওয়া চলতে থাকে, সেটা বর্ষাকালের মধ্যেও এরকম একটা শুকনো আবহাওয়া আসে। তবে বর্ষাকালে চাষ করতে গেলে আমাদের মোটামুটি বৃষ্টির কথাটাই মাথায় রাখতে হয়, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতে মাটির যে জলধারণ ক্ষমতা তার থেকেও বেশি পরিমাণে জল কিন্তু মাটিতে থাকে। তো সেইটাকে চিন্তা করে, এবং তার থেকে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আবহাওয়া, তাপমাত্রা সবসময় যে কম থাকে তা নয়, তাপমাত্রা মোটামুটি একটা থাকে এবং অতিরিক্ত জলীয় বাষ্প বাতাসে থাকে, যেটা আমরা বলে থাকি হিউমিডিটি, যে কারণে যতটা তাপমাত্রা তার থেকে বেশি অনুভূত হয়, মানে আমরা অনুভব করতে পারি তার থেকে আরও বেশি গরম, তার মানে বোঝাই যাচ্ছে যে উষ্ণ আর্দ্র আবহাওয়া সাথে কোনো কোনো সময় অতিরিক্ত বৃষ্টিপাত, এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের চাষের পরিকল্পনাটা করতে হয় এই সময়।
0: এই বিষয়গুলোকে কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে একটু নজর রাখতে হবে চাষ করার সময়। আমরা অনেক সময় দেখি যে পলি হাউস বা গ্রিন হাউসেও কিন্তু চাষ করা হয় বিভিন্ন রকম সবজি, তো এটা কি এই সময় চাষ করা যেতে পারে?
1: পলি হাউস তো এই সময় ব্যবহার করা যেতেই পারে, তবে পলি হাউসের ক্ষেত্রে একটা জিনিস বিবেচনার ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যেহেতু আমি বলছি যে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, তার মানে কি যতটা তাপমাত্রা তার থেকেও বেশি আমাদের অনুভূত হচ্ছে, তো স্বাভাবিকভাবে পলি হাউসের মধ্যে যেহেতু ওটা একটা আচ্ছাদন দেওয়া ঢাকা একটা জায়গা, সেইখানে কিন্তু তাপমাত্রাটা আরও বেশি, যেটা বাইরে যা তাপমাত্রা তার থেকে আরও বেশি কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে পলি হাউসে যদি পাহাড়ের দিকে চাষ করা হয়, পলি হাউস বা গ্রিন হাউসে, তাহলে কিন্তু এই সমস্যাটা এতখানি উপলব্ধ হয় না, কেন কি যেহেতু স্বাভাবিকভাবেই ওখানকার তাপমাত্রাটা কিছুটা হলেও কম, তো আমাদের এই

0: সমতলে পলিহাউসে চাষ করতে গেলে আমাদেরকে কিন্তু পলিহাউসের তাপমাত্রার কথাটা মাথায় রাখতে হবে। সে কারণে কোনো কোনো ক্ষেত্রে ফ্যান লাগাতে হতে পারে বা অতিরিক্ত গরমের কোনো ব্যাপার থাকলে, এবং সেখানে যথেষ্ট পরিমাণে ভালো সবজি চাষ করলে বা ফুল টুল এসবের চাষ করলে যেখান থেকে যথেষ্ট লাভদায়ক হবার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু শীততাপ নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা কথাও মাথায় রাখা যেতে পারে। আর একটা হচ্ছে যেটা আমরা বুঝি যে অতিরিক্ত বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায়, কৃষক এমনি পলিহাউসে কিছুটা চাষ করতে পারে, খালি মাথার উপরে আচ্ছাদনটাকে ঠিক রাখতে হবে যাতে অতিরিক্ত জল না পড়ে। ধারে যে প্লাস্টিক থাকবে সেই প্লাস্টিকটাকে গুটিয়ে উঠিয়ে দেয়া, মানে চারপাশকে ফাঁকা করে দেয়া যাতে তাপমাত্রাটা মানে ছড়িয়ে যেতে পারে, পলিহাউসের মধ্যে আটকে না যেতে পারে আর কি। সেইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু পলিহাউসে এই সময় আমরা বেশ কিছু ফসলের চাষ করতে পারবো।
1: আচ্ছা, পলিহাউসে তো সব কৃষক ভাইরা চাষ করতে পারেন না, তাহলে খোলা মাঠে যদি চাষ করতে চায় কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: হ্যাঁ, পলিহাউস যে সবাই এই সময়ে সব কৃষক ব্যবহার করতে পারবে বা চাষ করতে পারবে তা কিন্তু নয়। সুতরাং বর্ষাকালে চাষ করতে গেলে আমাকে খোলা মাঠে কিভাবে চাষ করবে সেটাকেও মাথায় রাখতে হবে। উঁচু জমি যদি না থাকে, ডাউন জমি যদি হয়, তাহলে কিন্তু ধান ছাড়া সবজি চাষের পরিকল্পনা নেওয়া যাবে না। উঁচু জমি থাকলে আমাদেরকে সেই উঁচু জমিতে আরেকটু 4-6 ইঞ্চি অন্তত উঁচু করে বেড বানাতে হবে। বেডের দুপাশ যেন যথেষ্ট ঢাল থাকে যাতে ওই যে বেড যেটা তৈরি হলো সেই জায়গাতে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে জল না জমা হয়। আর দুটো বেড বানিয়ে তার মাঝখান থেকে বেডের যেটা হাইট তার থেকে অনেকখানি নিচে ড্রেন করতে হবে বা নালা কাটতে হবে যাতে বেডের মধ্যে জল জমে যাওয়ার থেকে জল সহজেই নালায় চলে যায় এবং সুস্থ মতন আমরা সবজিটা চাষ করে নিতে পারি। তো এইভাবে যদি আমরা খোলা মাঠে এই রকমভাবে বেড এবং নালা বানিয়ে আমরা যদি চাষ করতে পারি তাহলে কিন্তু বর্ষাকালে আমাদের সবজি চাষ করা সম্ভব। আর একটা কথা হচ্ছে বর্ষাকালে সবজির দাম কিন্তু বাজারে প্রচণ্ড বেশি, তো সুতরাং একটু কষ্ট করে একটু সাবধানতা নিয়ে চাষ করতে পারলে কৃষকের কিন্তু লাভবান হবার সম্ভাবনাটাই প্রবল, যদি এইটুকু একটুখানি সাবধানতা নিয়ে আমরা যদি কাজটা করতে পারি। তবে উঁচু জমি কিন্তু হতেই হবে, এই হলো কথা।
1: ঠিক, কারণ উঁচু জমি হলে বর্ষাকালে যে জলের সমস্যাটা সেটা কিন্তু জমিতে গিয়ে জমবে না,
0: কাটিয়ে
1: উঠতে পারবে। ঠিক, বেগুন লঙ্কা টমেটো এগুলো তো সারা বছরই চাষ হয়, কিন্তু বর্ষাকালে যে লঙ্কা বেগুন টমেটোর যে চাষ হয় সেটার জন্য তো আলাদা জাত দরকার, মানে বর্ষাতি জাত যেটা বলতে পারি, সেটা কি কি?
0: একদম, যেমন লঙ্কা, লঙ্কা কিন্তু বর্ষাকালে বেশ ভালো দাম থাকে বাজারে, যথেষ্ট ভালো দাম থাকে, এবং লঙ্কায় আমরা অনেক মানে পচন, এবং এই যে আবহাওয়ার কথা বলছিলাম তার সাথে সাথে এটা বলে দেওয়া দরকার, এই আবহাওয়ার জন্যে রোগ এবং পোকার সমস্যা কিন্তু প্রবল হয়। সব ফসল সব সবজির ক্ষেত্রেই রোগ এবং পোকার আক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার জাতের কথা যেটা বলতে গেলে আমাদের বলতে হবে, লঙ্কার মধ্যে আমরা যেরকম জলন, তেজস্বিনী, উল্কা 686, তারপরে পুষা, সদাবাহার, লোকাল কিছু জাতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের জন্য যেটা তৈরি হয়েছে বিধান চিলি 4, এই সমস্ত জাতগুলো কিন্তু আমাদের এই সময়ের পরিপ্রেক্ষিতে খুবই ভালোভাবে চাষ করা যায়। এদের মধ্যে কোনো কোনো জাতের উল্কা 686 এর যেমন ঝাল, খুব লঙ্কার ঝালটা খুব বেশি হয়, জলন ভ্যারাইটিটার জাতটারও ঝালটা বেশি হয়, আর এগুলোর কিছুটা রোগ পোকার আক্রমণকে প্রতিরোধ করবার ক্ষমতাও কিন্তু এই সমস্ত জাতের থাকে কিছুটা। আর এরকমভাবে আমরা যদি বেগুনের কথা আলোচনা করি, পুষা সফেদ বেগান 1,

0: বিধান সুপ্রিম 11,
1: হুম
0: বিধান সুপার 30, ভিএনআর 212, স্বর্ণমণি, এই সমস্ত জাতগুলোর কথা আমরা বেগুনের ক্ষেত্রে বলতে পারি। এগুলো বেগুনের ক্ষেত্রেও যেগুলো ওই পচা লাগে, যেরকম আমরা বলি ফোমোপসিস, বেগুনের তলা থেকে পচতে শুরু করে, সেই বেগুনটা আর ব্যবহার উপযোগী থাকে না। তো এই ধরনের অ্যানথ্রাকনোজ, এই সমস্ত রোগের জন্য কিছুটা হলেও প্রতিরোধী শক্তি এই জাতগুলোর মধ্যে থাকে। টমেটোর জাত যদি বলতে হয় তাহলে 1263, অভিলাষ, অভিলাষ যেমন সেমিনিস কোম্পানির আছে, হিমসোনা, সিনজেন্টার, তারপরে অর্ক, আভা, শাহু, শাহুও সিনজেন্টার একটা জাত। তো এরকম বিভিন্ন কোম্পানির, অ্যাকচুয়ালি সবজির মধ্যে এখন বেশিটাই চাষ হয় হচ্ছে F1 হাইব্রিডের। তো এই F1 হাইব্রিড জাত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের আছে, তার মধ্যে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ, সর্বোপরি উত্তরবঙ্গের নিরিখে বর্ষাকালের হিসেবে ভালো, সেগুলো কয়েকটা জাতের উল্লেখ এখানে করলাম। আর এই জাতগুলো যেমন ব্যাকটেরিয়াল উইল্ট বলি আমরা, যে ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়া জাত ঢলে পড়া রোগ, এর প্রতিরোধ ক্ষমতা থাকে এই সমস্ত জাতগুলোর ক্ষেত্রে, এই জাতগুলোকে আমরা কিন্তু ভাবতে পারি।
1: আচ্ছা, তাহলে বেগুন, লঙ্কা, টমেটো কি বর্ষাতি জাত আমাদের কৃষক ভাইরা এই সময়ে ব্যবহার করবেন সেগুলো তো আপনি বললেন। এবার এই বেগুন, লঙ্কা, টমেটো এগুলো কিভাবে চাষ করবে, যে পরিচর্যাটা করতে হবে আমাদের কৃষক ভাইদের, সেটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, বেগুন, লঙ্কা, টমেটোর ক্ষেত্রে কিছু কিছু পোকা রোগ একরকমেরই হয় মোটামুটি, যেমন ব্যাকটেরিয়া জাত ঢলে পড়া যে রোগ, সেটা এই তিনটে ফসলের ক্ষেত্রেই আমরা দেখতে পাই, বা লঙ্কার ক্ষেত্রে বা বেগুনের ক্ষেত্রে যেটা তুলসী রোগ বলি আমরা, মাথার উপরে পাতা ছোট হয়ে যায়, হয়ে গাছ বসে যায় এবং সেই গাছে ফলন অস্বাভাবিকভাবে কমে যায়। তো একবার যদি এই রোগ লাগে তাহলে কিন্তু সেই আক্রান্ত গাছকে তুলে ফেলে দিয়ে নষ্ট করে ফেলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো সেই কারণে আমাদেরকে কিন্তু এগুলো প্রথম থেকেই সচেতন থাকতে হবে। এই যে তুলসী রোগ যেটা বললাম, উপরের দিকে পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, তো এটা সাধারণত হয় মাইকোপ্লাজমা বলি আমরা একটা জীবাণু, তার দ্বারা হয় এবং এটাকে ছড়াতে সাহায্য করে সাদা মাছি। তো এই সাদা মাছি দেখলেই, সাদা মাছির জন্যে আমাদেরকে কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে। তো এই এই ব্যাপারগুলো থাকবে। এছাড়া আরও কিছু বেগুন এবং টমেটোর ক্ষেত্রে কাণ্ড ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকা দেখা যায়, তারপরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে অনেক সময় মাটিতে যে খাদ্য গুণ থাকে সেই খাদ্য গুণ নষ্ট হয়ে যায়, বেরিয়ে যায়। তো সেই কারণে কি হয়, খাদ্যঘটিত একটা অভাব তৈরি হয় ফসলের মধ্যে, তাতে অনেক সময় আমরা দেখি ফল ফেটে যাওয়া, এই রকম একটা সমস্যা আসে, যেটা কিন্তু লক্ষ্য করলেই আমাদের বোরন বা ক্যালসিয়াম চুনজাতীয় খাবার প্রয়োগ করবার কথা মাথায় রাখতে হবে। এবং সার, সার এখানে বর্ষাকালে মাঠে অতিরিক্ত, মাটিতে অতিরিক্ত সার ব্যবহার করা কিন্তু বিশেষ একটা সুবিধাজনক হবে না, খরচও বেশি হবে এবং অতিরিক্ত বৃষ্টিপাতে জলে ভেসে গেলে সার কিন্তু বেরিয়ে যাবে মাটি থেকে। তো সুতরাং আমরা চিন্তা করতে পারি যে আবহাওয়া দেখে যদি এক দুদিনের মধ্যে বৃষ্টি সেরকমভাবে হবে না এটা বুঝে আমরা যদি স্টিকার বা আঠা জাতীয় জিনিস মিশিয়ে ফোলিয়ার খাদ্য, অনুখাদ্য হোক বা সার হোক, যেটাই হোক, ফোলিয়ার যদি আমরা গাছে ব্যবহার করতে পারি, বিশেষ করে চাপানে, তাহলে কিন্তু বিশেষ সুফল পাওয়া যাবে। মানে শেষ চাষে লাগানোর সময় আমরা হয়তো কিছুটা ফসফেট আর কিছুটা নাইট্রোজেন আমরা দিয়ে দিলাম, কিন্তু তারপরে চাপানে আমরা পটাশ বা নাইট্রোজেনকে চেষ্টা করব অন্ততপক্ষে ফোলিয়ার হিসেবে, মানে স্প্রে করে যাতে এটা দেয়া যায় সেরকমভাবে, সেরকমভাবে তার সাথে সাথে তার এক দুদিনের মধ্যে বোরন, ক্যালসিয়াম এগুলোকেও দিতে হতে পারে। বা অনেক সময় আমরা গাছে স্প্রে করলে NPK, ফোলিয়ার 19-19-19, 20-20-20, এই সারগুলো পাওয়া যায় বাজারে, এইগুলোকেও আমরা মোটামুটি লিটারে 8-10 গ্রাম করে এই মাত্রায় আমরা কিন্তু গাছে ব্যবহার করতে পারি, তাতে গাছে খাদ্যটা পাবার সম্ভাবনাটা মাটি থেকে টেনে তোলার থেকে অনেক সময় মাটি

0: মাটিতে অতিরিক্ত জল থাকার জন্যে শিকড় বা রুট এটা কিন্তু খুব ভালো করে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি স্প্রে করে দিই তাহলে পাতায় সহজেই এটা গাছ পাতার মাধ্যমে নিয়ে নিতে পারে। আর একটু বর্ষাকালের ক্ষেত্রে গাছের স্বাভাবিক বৃদ্ধি বেশি হবে, মানে ডালপালা পাতা এগুলো বেশি হবে, সেই জন্যে গাছ থেকে গাছের দূরত্বটা এবং সারি থেকে সারির দূরত্বটাকেও ঠিকভাবে রক্ষা করতে হবে এবং অবশ্যই লাইনে লাগানোর কথা ভাবতে হবে। যেমন লঙ্কা, টমেটো, বেগুন এগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি 2 ফুট বাই 2 ফুট বা 2 ফুট বাই 1.5 ফুট, জাতের উপর নির্ভর করবে, এই রকম দূরত্ব দিয়ে আমরা লাগাতে পারি। আর সার ব্যবহারের জন্যে আমরা টমেটো বা বেগুনের ক্ষেত্রে 14/7/7 kg/বিঘা নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই মাত্রায় ব্যবহার করতে পারি। লঙ্কা হলে আমরা একটু সার কম লাগে, 6/3/3 kg/বিঘা নাইট্রোজেন, ফসফেট, পটাশ এইভাবে আমরা এটাকে সারটাকে ব্যবহার করতে পারি। তবে চাপানের ক্ষেত্রে কিন্তু ফোলিয়ার দেবার কথা অবশ্যই ভাববেন, মাথায় রাখবেন।
1: আচ্ছা, এই বেগুন, লঙ্কা, টমেটো এগুলো চাষের ক্ষেত্রে নানা রকম সমস্যা তো হয়, সেই সমস্যাগুলো যদি একটু বলেন।
0: হ্যাঁ, বেগুন, লঙ্কা, টমেটো এগুলোর ক্ষেত্রে আমরা যেমন আগেই আলোচনা করেছি যে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, তারপরে ফোমোফসিস বা অ্যান্থ্রাকনোজ রোগ, তুলসী রোগ, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি, রোগের সংক্রমণটা বেশি হয়। আর পোকারও সংক্রমণ হয় স্বাভাবিকভাবেই, রস শুষে খাওয়া পোকা, এবং কিছু কিছু পোকা আবার গাছের পাতা খায়, যেরকম লুপার ধরনের কিছু পোকা, ক্যাটারপিলার বলি আমরা, তো এই ধরনের পোকারও সংক্রমণ হয়। তো আমরা এক্ষেত্রে যেটা বলবো যে রস শোষণকারী পোকাগুলোর আটকানোর জন্য কুইনালফস বা ডিনাইট্রি ফিউরন 20% এই ওষুধগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া আরও অনেক ওষুধ আছে, যেরকম ফিপ্রোনিল আছে, রোগর আছে, অ্যাসিফেট আছে, ইমিডাক্লোপিড আছে, অ্যাসিডাপ্রিমিড আছে, প্রচুর ওষুধ আছে। তবে সবজির ক্ষেত্রে অতি বিষাক্ত কোনো ওষুধ না ব্যবহার করাই ভালো, এবং ওষুধ স্প্রে করলে তারপরে অন্তত পক্ষে 10 থেকে 15 দিন বাদ দিয়ে তবেই ফসল তোলা উচিত। এবার হচ্ছে লুপার জাতীয় যে পোকা রয়েছে, ক্যাটারপিলার, এইগুলোর জন্যে আমরা সাধারণত ইমামেকটিন বেনজয়েট বা ইমামেকটিনের সাথে ক্লোরান্ট্রানিলিপল, বিজেস্টা নামে পাওয়া যায়, 0.75 ml/L এই মাত্রায়, বা লুফেনিউরন প্লাস ইমামেকটিন কম্বিনেশান ওষুধগুলো ব্যবহার করলে খুব সুবিধা হয়, এফিশিয়েন্ট। এটা মোটামুটি খুব কম মাত্রায় লাগে, 10 গ্রাম/বিঘা, খুব দামি ওষুধ, বিশেষ সমস্যা হলে তবে আমরা এই ওষুধগুলোকে ব্যবহার করার কথা বলতে পারি। আর রোগ যেগুলো লাগে তার মধ্যে আমরা যদি একটু ব্রড স্পেকট্রাম ওষুধ, যেমন অ্যাজক্সিস্ট্রবিন বা ডাইফেনকোনাজল, দুটোর যে মিশ্রণ আর কি, মাত্রা লাগে 1 ml/L, এই ধরনের ওষুধ ব্যবহার করলে আমরা যেমন একাধারে অ্যান্থ্রাকনোজ বা ফোমোফসিস বা সার্কোস্পোরা লিফ স্পট বা শিকড়ের ড্যাম্পিং অফ, মানে গোটা গাছকে মোটামুটি ভিজিয়ে এই ধরনের ওষুধ স্প্রে করলে সুফল পাওয়া যাবে। তবে কার্বেন্ডাজিম ওষুধ, ব্রড স্পেকট্রাম এবং কৃষকদের অনেক জানা পরিচিত ওষুধ, 1 গ্রাম/লিটার এই মাত্রায় লাগে। তো কার্বেন্ডাজিমও ব্যবহার করা যেতে পারে, তারপরে হেক্সাকোনাজল, এই ধরনের ওষুধ অপ্তার নামে পাওয়া যায়, এই ধরনের ওষুধও ব্যবহার করা যায়। তবে কি, ওষুধ যেগুলো ব্যবহার করব আমরা বর্ষাকালে, কন্ট্যাক্ট তার সাথে যেন সিস্টেমিক, মানে স্পর্শ এবং সর্বাঙ্গ বাহিত দুটো গুণই থাকে, এই রকম ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। আর একটা যেটা জিনিস সমস্যা হয়, এই সময় কিন্তু আগাছার উৎপাত প্রচণ্ড হয়, মানে মাঠ ভরে যায় আগাছায়, স্বাভাবিকভাবে জল পায় এবং আগাছার বীজ গাজায় গাজিয়ে ভরে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে আগাছা নাশক ব্যবহার করা যেতেই পারে এবং অনেকে ব্যবহার করেনও, কিন্তু আগাছা নাশক ব্যবহার কম করাই ভালো, যদি হুইল চালাতে পারে বা যদি হাতে নিড়ানি করতে পারা যায় তাহলে কিন্তু মাটির

0: জন্যেও ভালো, ফসলের জন্যেও ভালো। কারণ আগাছানাশক একটা রাসায়নিক, তো এইটা ব্যবহার করলে ফসলেরও কিন্তু সাময়িক ফলনে আঘাত আসে। তবুও এই সময় যদি আমরা আগাছানাশক ব্যবহার করি, তাহলে যেরকম প্রি ইমার্জেন্ট হিসেবে অক্সিফ্লুরোফেন, এই ওষুধটা আমরা প্রি ইমার্জেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। প্রি ইমার্জেন্ট বলতে কি বলতে চাইছি, মানে যার বীজ অঙ্কুরোদ্গম হবার আগে, বীজ ফেললাম তারপরেই 48 ঘন্টার মধ্যে আমরা এই ওষুধটা স্প্রে করে দিতে পারি। এটার মাত্রা হচ্ছে 3 থেকে 3.5 ml প্রতি লিটার। আর ঘাস গজিয়ে গেলে, অনেক সময় আমরা আগে ওষুধ ব্যবহার করি না, তারপরে যখন আমাদের ফসল কিছুটা বড় হয় তখন দেখতে পাই প্রচুর ঘাস হয়ে গেছে, সেই সময় ঘাস মারার জন্যে আমরা দিতে পারি কুইজালফা পিথাইল। এইটা মোটামুটি তার্গা সুপার এরকম নামে পরিচিত, 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে এই মাত্রায় ব্যবহার করা যেতে পারে। তবে আবারও বলছি, ঘাস মারা ওষুধ ব্যবহার না করে হাত নিড়ানি বা হুইল দিয়ে যদি নিড়ানি করা যায় তাহলে কিন্তু বেশ সুফল পাওয়া যাবে।
1: আচ্ছা, এই বীজগুলো লাগানোর আগে তো জমিটাও তৈরি করতে হবে, সেটা কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: জমিটা যেটা রেজড বেড, মানে বেডটাকে একটু উঁচু করতে হবে, যে জমিটায় লাগাবো আমরা সেই জমিটাকে অন্তত মাটির থেকে, লেভেল থেকে 4 থেকে 6 ইঞ্চি উঁচু করে তৈরি করতে হবে, এবং মাটির সাথে যথেষ্ট পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সারের মধ্যে গোবর সার হতে পারে, ভার্মিকম্পোস্ট হলে খুব ভালো হয়, এইগুলো দিয়ে জমিটাকে তৈরি করতে হবে। জমিটা যতটা হালকা থাকবে, মাটির মধ্যে বাতাস চলাচল যত ভালো হবে, তত কিন্তু গাছের শিকড়ের বাড় বৃদ্ধি ভালো হবে এবং গাছের চেহারা বা ফলনটা বাড়বে, ভালো হবে। তো এইভাবে আমরা করতে পারি। এবং মাটির সাথে লাগানোর সময় না হলেও বীজ গজিয়ে যাওয়ার পরে যখন চারা অন্তত পক্ষে 15-20 দিন বয়স হবে, সেই সময় আমরা ট্রাইকোডার্মা সিউডোমোনাস এবং আর একটা হচ্ছে কৃমিনাশক প্যাসিলোমাইসিস, এই 3 ধরনের উপকারী জীবাণু, এগুলোকে আমরা গোবর সার বা কেচোর সারের সাথে মিশিয়ে আমরা কিন্তু জমিতে ব্যবহার করতে পারি। তো এটা দিলে কি হয়, বিভিন্ন রকমের আরও যে রোগ হয় বা রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে বৃষ্টির যে জলের স্রোত, সেই জলের স্রোতের মারফত যে আসে জীবাণু, সেইগুলোকে অনেকটাই কিন্তু ঠেকানো সম্ভবপর হয়। আর সিউডোমোনাস ফ্লুরেসেন্স যেটা আছে, এটা আমাদের ব্যাকটেরিয়া জনিত যে ঢলা যে রোগটা, সেই রোগটাকে কিছুটা হলেও প্রতিহত করতে সাহায্য করে।
1: আচ্ছা, লঙ্কাকে কি মিশ্র চাষের ফসল হিসেবে ভাবা যেতে পারে?
0: ভাবা যেতে পারে। আমাদের এখানে হয়ে গেছে কি, এখন উত্তরবঙ্গে বিশেষ করে বেশিটা জমিতেই কিন্তু চা চাষের দিকে কৃষকরা ঝুঁকে গেছে, এবং চা যে জমিগুলো লাগানো হয় সেই জমিগুলো স্বাভাবিকভাবেই একটুখানি উঁচু জমি হয়, তাহলে সেইখানে চায়ের জমিতে হয়তো চা গাছ ছোট আছে, সেই সমস্ত জমিতে কিন্তু আমরা মাঝখান দিয়ে লঙ্কা গাছ লাগাতে পারি। যদি লঙ্কা গাছটাকে আমরা প্রধান ফসল হিসেবে নিই, তাহলে তার সাথে আমরা কিন্তু শাক জাতীয় কিছু, যেমন শাক, ডাটা শাক গাছ বা নোটে শাক, এই ধরনের শাক আমরা বর্ষাকালে চাষ করতে পারি, বা ধনে পাতাও লাগানো যেতে পারে কিছু কিছু ফসলের সাথে, এইভাবে করা যেতে পারে।
1: ধনে পাতা তো বর্ষাকালে বেশ ভালো দামেই কিন্তু পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আমরা বর্ষাকালীন সবজি অর্থাৎ বেগুন, লঙ্কা, টমেটো এর বিভিন্ন পরিচর্যা নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ নয়, চলবে আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। আপনারা সঙ্গে থাকুন। আসরে আসার জন্য পাপিয়া দি আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা বর্ষাকালীন সবজির পরিচর্যা এর প্রথম পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর পাপিয়া ভট্টাচার্য, ইনি সহকৃষি অধিকর্তা প্রশাসন, মৃত্তিকা জরিপ, শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী ইমন চক্রবর্তী।

শুনছেন লোকগীতি, এবারের শিল্পী পূর্ণদাস বাউল। আর এর সাথে শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জের আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সাথেই শেষ হল আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে জীবন ও জীবিকা।

0: এখন বসে রয়েছি একদম আত্রেই নদীর মাঝখানে।
1: হ্যাঁ
0: এই অংশটা একটু চর পড়ে গেছে, নদীর পূর্ব দিকে জল, ছেলেরা হুটুপুটি করছে, স্নান করছে এই নতুন বছরের বিকেল বেলায়। বোঝাই যাচ্ছে ওরা আনন্দ করছে। এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি এমন একজন মানুষকে যার সঙ্গে নদীর যোগাযোগ খুব নিবিড়, দীর্ঘদিন ধরে নদীর সঙ্গে তার বসবাস। আপনার নাম?
1: আমার নাম শিবপ্রসাদ, শিবপ্রসাদ মাল্লা।
0: শিবপ্রসাদ মাল্লা। মাল্লা শুনে মনে হচ্ছে আপনি কি মাঝি?
1: হ্যাঁ, আমি মাঝি।
0: আচ্ছা, কতদিন ধরে আপনি নৌকা চালান?
1: মোটামুটি তাও 40 বছর।
0: 40 বছর। আপনার কি নিজের নৌকাও ছিল?
1: আমার নিজের নৌকা টুকা সব ছিল,
0: এখন নেই।
1: এখন নৌকা টুকা নাই, নিজে অচল, ওই জন্য কিছু রাখিনি আর।
0: আচ্ছা, তো এই যে নৌকা ছিল, অনেকে তো নৌকার নাম দেন ভালোবেসে,
1: হ্যাঁ
0: আপনারও কি সেরকম কোনো ঘটনা আছে?
1: হ্যাঁ, আমার নৌকার নাম ছিল পঙ্খিরাজ।
0: পঙ্খিরাজ?
1: হ্যাঁ।
0: আচ্ছা, মানে ও কি খুব দ্রুত যেতে পারতো?
1: হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বালুরঘাট থেকে মাল লোড করেছি,
0: আচ্ছা
1: নওগাঁ পর্যন্ত চলে গেছি।
0: আচ্ছা, যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তার আগে?
1: তার আগে তো কথা বলতে পারবো না।
0: তারপরে?
1: হ্যাঁ, তারপরে।
0: আচ্ছা, তারপরে এখান থেকে বিভিন্ন জিনিস যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে নৌকা করে,
1: হ্যাঁ নৌকা করে নিয়ে
0: ব্যবসা বাণিজ্য হতো নওগাঁ পর্যন্ত?
1: হ্যাঁ, নওগাঁ পর্যন্ত গেছি।
0: আমাদের এই বালুরঘাটটা পার হলেই তো সামনে নওগাঁ।
1: তো সামনে বর্ডার, এই যে ডাঙ্গিতে গেলাম না, বর্ডার পেয়ে গেলাম একদম শিমলতলি, বর্ডার পার হলেই শিমলতলি,
0: নওগাঁর শিমুলতলি।
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো এই যে নৌকা করে বিভিন্ন জিনিস নিয়ে গেছেন, অসুবিধে হয়নি কখনো?
1: না, তখন সব কন্টাক্ট ছিল, সব ঠিক ছিল। এখন তো কড়াকড়ি, এখন তো কোনো জিনিস যাবে না, কোনো লোককে যেতে দিবে না, আসতে দিবে না, গুলি ডর্ডার এখন। আগে তো তা ছিল না, আগে একদম পরিষ্কার ছিল, ফ্রি মাইন্ডে ছিল আগে। এখন কোনো কিচ্ছু যেতে দিবে না, আসতে দিবে না,
0: এখন কড়াকড়ি অনেকটা হয়ে
1: হ্যাঁ
0: গেছে,
1: খুব কড়াকড়ি।
0: তো আপনার এই যে নৌকা, আপনি বললেন যে আপনার নিজের নৌকা ছিল, আপনি নৌকা চালাতেন নিজে,
1: হ্যাঁ
0: নদী পারাপার করতেন,
1: হ্যাঁ।
0: এই নদীটাকে আপনি কতদিন থেকে দেখছেন?
1: আমার যতদিন থেকে জ্ঞান হয়েছে ততদিন থেকেই দেখছি।
0: তো নদীটা এখন কি ভালো আছে না আগে ভালো ছিল?
1: আগে ভালো ছিল, এখন নদী শুকিয়ে গেছে। আগে প্রচুর জল ছিল, লগা থাই পেত না, আর এখন তো হেঁটে পার হচ্ছে লোকজন।
0: কষ্ট হয় না?
1: হ্যাঁ, এখন এই যে কষ্ট হচ্ছে লোকের, আগে তো কষ্ট ছিল না, নৌকা করে এই সব পার হতো, একদম ব্রিজ এই পার থেকে ও পার পর্যন্ত একদম ব্রিজ থাকতো। এখন এই যে মাঝখানে চর পড়ে গেছে, যার জন্য এপারে একটা ব্রিজ, ও পারে একটা ব্রিজ।
0: আমি জানতে চাইছি আরো একটু, যে এই যে আপনি নদীর সঙ্গেই বেড়ে উঠেছেন, বড় হয়েছে, নদীকে কাছ থেকে দেখছেন, এই যে নদীটা যে আগের মতো নেই, আপনার কষ্ট হয় না?
1: হ্যাঁ, আগের মতো নাই দেখা।

0: এখন কষ্ট।
1: আপনার কষ্ট হয়?
0: হ্যাঁ, এখন এই যে কষ্ট হচ্ছে, এই যে মাচা পার হতে হচ্ছে, এদিকে ওদিকে মাচা পার হতে হচ্ছে। আর আগে একটাই মাচা হতো, বড় মাচা হতো, মাচার উপর দিয়ে জিপ ট্যাক্সি আগে ব্রিজ দিয়ে পার হতো। আগে মাচা না হয়ে বাস দিয়ে ব্রিজ হতো।
1: হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আমি বলতে চাইছি যে সে তো মানুষের কষ্ট, মানে সামগ্রিকভাবে কষ্ট, কিন্তু যে নদীটার যে জল ক্রমশ কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এইটা আপনার বুকের মধ্যে কোনো কষ্টের জন্ম দেয়? মানে কোনো কষ্ট হয়
0: না এখন আমার? আর কি কষ্ট করে কোনো কিছু তো লাভ নাই, নদীর এই যে শুকিয়ে গেছে, করার কিছু নাই।
1: না, করার কিছু নেই, কিন্তু মনে হয় না যে ইস নদীটা কি ভালো ছিল?
0: নদী আগে ভালো ছিল, এখন এই যে দুঃখ হয় যে নদী শুকিয়ে গেছে, সবার কষ্ট, গরু বাছুর থেকে চান ধান থেকে আরম্ভ করে মানুষজন সবারই কষ্ট।
1: তো এখন আর আপনার কাছে নৌকো নেই বলছেন? নৌকা বানানোর সংখ্যাও তো বোধহয় কমে গেছে নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, একদম কমে গেছে। আর নৌকার কোনো ব্যবসা নাই, কিচ্ছু নেই, যার জন্য নৌকা বাড়ি আর কেউ রাখে।
1: আপনাকে অনেক ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। আত্রেয়ী নদী বালুরঘাটের প্রাণ। আত্রেয়ী নদীর উল্লেখ আমরা পাই দেবী পুরাণে, মহাভারতে। আত্রেয়ী নদীকে আত্রাই নামে রবীন্দ্রনাথ ঠাকুরও উল্লেখ করেছেন সহজ পাঠ এবং ছিন্ন পত্রাবলীতে। আত্রেয়ীর সঙ্গে অনেকের জীবন জীবিকা সম্পৃক্ত, সম্পর্কিত। তো এমন একজন মানুষকে আমরা পেয়ে গিয়েছি যিনি আত্রেয়ী নদীকেই নিজের ঘর, নিজের জীবন বানিয়ে নিয়েছেন। তার মনে, শরীরে, শিরায়, উপশিরায় আত্রেয়ীর বাস। কথা বলে নেব তার সঙ্গে। দাদা, আপনার নাম?
2: আমার নাম অর্জুন হালদার।
1: অর্জুন হালদার। তো দাদা, আপনি দেখছি যে আত্রেয়ী নদীতে এই নৌকো এক পার থেকে অন্য পারে নিয়ে আসছেন, এবং জালের মতোও দেখতে পাচ্ছি। তো আপনি কি মাছ ধরেন নদীতে?
2: আমি মাছ ধরি, নদীতে মাছ ধরি, আত্রেয়ী নদীতে মাছ ধরি।
1: আপনার বাড়ি কোথায়?
2: খিদিরপুর হালদারপাড়া।
1: খিদিরপুর হালদারপাড়া। তো খিদিরপুর হালদারপাড়ায় আপনি কতদিন থেকে আছেন?
2: 30-40 বছর ধরে আসছি এখানে।
1: তার আগে কোথায় ছিলেন?
2: বাংলাদেশ ছিলাম।
1: বাংলাদেশের কোথায়?
2: বাংলাদেশ সাজাতপুর থানা, গ্রামের নাম ঘোড়সার।
1: আচ্ছা, এই নদীটাই তো বাংলাদেশে গেছে। এই নদী আমাদের এখানে আত্রেয়ী, আর বাংলাদেশে বলা হয় আত্রাই। তো সেখানেও কি আত্রাই নদীর পাড়েই আপনার বাড়ি ছিল?
2: হ্যাঁ, আত্রাই নদীর পাড়েই বাড়ি ছিল।
1: আপনি কতদিন থেকে মাছ ধরছেন?
2: এই 20-25 বছর ধরে মাছ ধরছি।
1: তার মানে বালুরঘাটে আসার পর এখানে মাছ ধরাকে আপনার জীবিকা করেছেন?
2: হ্যাঁ, জীবিকা।
1: এই নদীটাকে তাহলে প্রায় 25-30 বছর ধরে আপনি দেখছেন?
2: হ্যাঁ।
1: কি দেখছেন? নদীটা কেমন আছে? আগের মতো কি আছে? না থাকলে কেন নেই, এটা যদি একটু বলেন।
2: না, আগের মতো নেই, এখন নদীটা খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে, নদীর জল শুকিয়ে গেছে, চর ফুরিয়ে গেছে। আগের মতো মাছ?
1: তো আগে কি কি মাছ পাওয়া যেত যেগুলো এখন আর একদম দেখাই যায় না?
2: না, সেসব মাছ এখন দেখাই যায় না, নদীতে জল নাই, কেমন করে দেখা যাবে? নদী শুকা গেছে, মাছ আসতো না, এখন হালদার করে খুবই কষ্ট, কোনো মতো চলছে এই নদীতে।
1: আগে কি কি মাছ পাওয়া যেত?
2: আগে অনেক ধরনের মাছ, বাঁশপাতারি, কাজলি, রুই, কাতলা, সব ধরনের মাছই এই নদীতে আসছে। এখন কিচ্ছু নাই, ওসব নদীতে মাছ নেই, এখন এখন শুকনো হয়ে গেছে, মাছ কোথার থেকে আসবে?
1: তার মানে বছরে আগে বেশিরভাগ সময়ই মাছ ধরা যেত, কিন্তু এখন বোধহয় বেশিরভাগ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে বেশিরভাগ সময় মাছ পাওয়া যায় না বা বড্ড কম।
2: হ্যাঁ, মাছ এখন এখন বর্তমান মাছ কিচ্ছু নেই নদীতে। রাজ্য ভাড়া মাছ ধরলি বারে 200-250 টাকা কেনা বেচা হয়, এই নিয়েই আমরা সংসার চালাই।
1: আপনি কি মাছ ধরেন এবং বিক্রিও করেন?
2: হ্যাঁ, মাছ ধরি, বিক্রি করি, বাজারে বিক্রি করি।
1: তো এই যে এখন আমি দেখছি আপনি এই মুহূর্তে, এখন বিকেল 4টে বাজে, আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছেন মাছ ধরার জন্য?
2: ওই 12টার দিক বেরেছি, বেরিয়ে এই তো এখন জালটাল লাগাইলাম, সকালে এই জাল তোলা হবে, এখন ভগবান যাই মাছ জালে ঢুকাই, কই মাছ তুলে বাজারে বিক্রি হয়।
1: সকালে তোলা হবে জাল, তার মানে আপনি কি সারা রাত এই নদীতেই থাকবেন?
2: হ্যাঁ, সময় নদীতে থাকি, সময় বাড়িতে থাকি, রাত 2-3টার দিকে আবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি, এসে নদীতে ঘুম পাড়ি, এইভাবেই চলছি।
1: নদীর জলের শব্দ বা নদীর মধ্যে এইভাবে রাতে থাকা কি মনে হয়? মানে নদীর সাথে কি কখনো কোনো কথা হয়েছে আপনার, গল্প হয়েছে কখনো?
2: সময় তো গল্প হয়।

0: সমস্যা কখনো হয়েছে?
1: হ্যাঁ, নদীতে বিপদ সমস্যা হয়েছে, যখন নদী বড় হয়ে যায় তখন পাক পড়ে যায়, কত মানুষ ওই মৃত্যু হয়ে যায়। এখন শুকা গেছে, এখন আর ওই ভাবটা এই নদীতে নেই।
0: তো এই নদীকে আপনি কেমন ভাবে দেখতে চান?
1: এই নদীতে সুন্দর, যখন জল হয়ে যায় নদীতে খুব সুন্দর হয়ে যায়, যখন জল শুকা যায় নদী তখন মরে যায়, তখন নদী ভাল দেখা যায় না। এখন চর পড়ে গেছে, এখন মনে করেন জায়গায় জায়গায় অনেক আবর্জনা বাড়ছে, কচু বাড়ছে, এখন একটু নোংরা দেখা যাচ্ছে নদী। যখন জল নদীতে বেশি হয়ে যায় তখন নদীর দর্শনদারি দেখা যায়।
0: আপনি বললেন একটু আগে যে মাছ অনেক কমে গেছে এখন আগের তুলনায়, আপনার ছেলে বা মেয়ে কটা আছে বা কজন আর কি?
1: দুই মেয়ে এক ছেলে।
0: ছেলে কি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে?
1: না না, এই কাজের সাথে যুক্ত হয়নি, উপরকার ব্যবসা করে, একটা গরিব মানুষ, একটা টোটো কিনে দিয়েছে, ওই টোটো চলেছে, ওইভাবে চলি।
0: কিন্তু এই যে আপনি মাছ ধরেন, আপনার ছেলে মাছ ধরায় এলো না, এটা কেন? সেটা কি এই নদীটার কারণে কি?
1: না না, নদীতে মাছ নাই, ও ছেলে পেলে এই নদীতে আর আসবে না, নদীতে মাছ নাই। গে এই জাল আছে দেখি, জাল আছে, জাল, হ্যাঁ হ্যাঁ, জাল লাগাচ্ছি। তো নদীতে ছেলে পেলে এখন আসবে না, আমাদের মতো এত কষ্ট ছেলে পেলে করতে পারবে না। জলের ব্যবসা, জলের ব্যবসায় কষ্ট করতে পারবে না, এই ছেলে পেলে লেখাপড়া, উপরকার ব্যবসা, তাদের মতো ওইভাবেই মনে করেন যে ব্যবসা খুঁজিয়ে নেয়, নিজেরাও দেখা দিই, এইভাবে চলছি।
0: কিন্তু নদীটা যদি ভালো থাকতো তাহলে তো নিশ্চয়ই ও অন্য কোনো ব্যবসা করতো না, হয়তো মাছই ধরতো।
1: না, এখনকার ছেলে পেলে মাছ ধরবে না, এখনকার ছেলে পেলে আগে সে মানুষ আসলে হলো মূর্খ, লেখাপড়া করে না, এই নদীর উপর সংসার চালাইছে। এখন দেখে যে নদীতে কিচ্ছু নেই, দেখা যায় দুই দিন কর নিকে দুটো মাছ হয়েছে, এই তারপরে মাছ ফুরা যায়, খুব কাছিল চলে হলদারের ছেলে পেলে এর ভিতরে আসে না। এখন শিক্ষিত সব পরিবার হয়েছে না, এখন নদীতে মাছ ধরতে আসে না, সব ডাঙার ব্যবসা করে, এইভাবে আমরা চলছি।
0: আমরা নদীর কথা শুনলাম, নদীর সঙ্গে আত্মীয়তা করেছেন এমন মানুষের কথাও শুনলাম, জানলাম নদীর কষ্ট দুঃখ এবং নদীর সাথে জুড়ে থাকা মানুষের দুঃখ কষ্টের কথাও জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি এমন একজন মানুষকে, নদী নিয়ে যার অভিজ্ঞতা বিস্তৃত এবং দীর্ঘ, নদীকে তিনি অনুভব করেন। দাদা, আপনার নাম?
2: কালিদাস চৌধুরী।
0: কালিদাস চৌধুরী, বেশ। তো কালিদা, আমি কালিদা করে বলি, বলছি যে আপনি কি নৌকা চালান এই নদীতে?
2: এখন তো নদীতে নৌকা তো ব্রিজ করে দিছি, নৌকা তো চালাই আমি, নৌকাগুলো এখন রিপেয়ার হচ্ছে, এখন বাঁশের সাঁকো করে দিছি, করার পর তো এখন এতে মাঝখানে বসে থেকে কালেকশন করি।
0: কিরকম কালেকশন হয়, মানে ঘাট পাড়া পাড়ে?
2: এ বেশি হয় না, এ আমি আরও জোর জমি নিয়ে থাকি, মানুষের লোকের বন্ধক নিয়ে এটা সেটা নিয়ে করে থাকাই, আর ঘাটে 250-300 যাওয়া হয়, এটা তেল লবণের পয়সাটা হয়। আর এই নদীর মাঝখানে আবার দেখেন সবজি লাগাইছি, কুল্লা লাগাইছি, লাউ লাগাইছি, এই করেই চলি আমি। ঘাটে তো ঠিক মতো কামাই হয় না, এখন এখন সব গাড়ি ঘোড়া হয়ে গেছে না, টোটো ফোটো হয়ে গেছে, সব অসুবিধাই ঘাটের, একভাবে ঘাটের ঠিক সংসার চলবে না।
0: আপনার কি নৌকাও আছে?
2: হ্যাঁ, নৌকা আছে, তো দুটো নৌকাও আছে। এই তো এখান থেকে আমরা আবার কুমারগঞ্জ ছাপানগর চলে গেলাম।
0: ও আচ্ছা, মানে একবারে এত দূর গিয়েছিলেন?
2: হ্যাঁ, হরার বদ্রীনাথ শুদ্ধে গেছিলাম, মানে ওখানে গেছিলাম, যাওয়ার সঙ্গে তো রাত্রেবেলা কিছু দেখা যায় না, রাত্রে কুয়াশার মধ্যে কত কষ্ট, সে নামে নামে ঠেলা হয়। ওখান থেকে আবার রাতে থাকা হলো, আবার সকালবেলা রওনা দেওয়া হলো, ওখান থেকে কুমারগঞ্জ যায় আবার থাকা হলো নাকি ওখানে।
0: তো আমি জানতে চাইছি যে এই যে নদী এই সময় কি সুন্দর বাতাস দিচ্ছে, এই বাতাস কি সব সময় দেয়?
2: সব সময় পাওয়া যায় না, সবসময় হঠাৎ মনে এখন আসতেছে, কোনো সময় গরম আসে, আর নদীর মাঝখানে থাকলে একটু ঠান্ডা লাগে, এখানে থাকে আরাম পাওয়া যায়, সুবিধা হয়। কিন্তু
0: আপনার তো বললেন যে নৌকা আছে, নৌকা কি আগে বেশি বানানো হতো নাকি এখন?
2: আগে নৌকা, আগে তো ব্রিজ ছিল না, আগে আগে নৌকারই চল ছিল বেশি, সব জনগণ তো নৌকাতেই সব আপ ডাউন করতো, পারাপার হতো, এখন তো আর পারাপার হয় না, টোটো দিয়ে চলে যাচ্ছে, গাড়ি ঘোড়া দিয়ে চলে যাচ্ছে, এক একজনের বাড়িতে মোটরসাইকেল 2-3টা করে আসে, তারা কি করে যায়, সব তো করে নদী পার হলেই এখান থেকে।

0: দশ জাতীয় নদী পার হবো, সেদিন আমার ব্রিজ চলে যাবো, ওই জন্যই লোকজন কমে গেছে, পার হয় না এখন।
1: নদীর নদীর জলও তো কমেছে, নদীর জল কমার জন্যও কি নৌকার সংখ্যা কমে গেছে নাকি?
0: নদীতে ব্যবসা নাই, নৌকা থাকবে কি করে? ব্যবসা থাকে যে কোনো একটা জিনিস, ব্যবসা থাকলে গা নৌকা থাকে, ব্যবসা নাই তো। আমি থাকি এই করে চলি, আর বাইরে আর কোথায় কাজে যাব? সবাই তো বলে চলো বাইরে যায় বাইরে যায়, আমি না বাইরে যাব না, এখানেই থাকি।
1: এই নদীর সাথেই আপনার একটা বন্ধুতা হয়ে গেল, আত্মীয়তা হয়ে গেল?
0: এই অনেক দিন থেকে তো নদীতেই থাকি, আমি সব সময় পড়েই থাকি এখানে। তখন এই কি করি, এই সবজি আবার ইচ্ছা করে লাগাতে চাই, অনেক সময় ডুবে যাচ্ছে। এই খিরাগুলো লাগালাম, ডুবে গেল। ওই দেখেন খিরা লাগাইছিলাম,
1: আচ্ছা,
0: ডুবে গেছে।
1: মানে হঠাৎ কি জল চলে এসেছিল?
0: হ্যাঁ, এই যে কয়েকদিন শিলিগুড়ির আগে বৃষ্টি হলো না,
1: আচ্ছা,
0: এই ডুবে গেল। এলা তো আর এই করলাগুলো ডুবেনি, লাউ লাগাইছিলাম, করলা লাগাইছি।
1: আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে যে এখনো তো নৌকা যেহেতু বানানো হচ্ছে, কি কাঠের হয় এই নৌকাগুলো?
0: এখন তো আগে নৌকাগুলো, এখন তো আগে তো শাল কাঠের নৌকায় হতো, এখন তো আর সবাই শাল দিতে পারে না, যে শালের দাম হয়েছে।
1: খরচ কিরকম নৌকা বানাতে?
0: একটা নৌকা বানাতে গেলে এখন 1 লাখ টাকা লাগবে, মনে করেন ওই 22-23-24 হাজার যদি নৌকা বানানো যায়, তো 1 লাখ টাকাই খরচা।
1: এখন কি কাঠ দিয়ে হয়?
0: এখন এই কালটার সব এই সব রকম আম কাম দিয়ে মিক্স করে লাগায় সব, আর ওটা বেশি দিন চলে না তো। আর এগুলো বাজে কাঠ হচ্ছে, এগুলো 3 বছর, এই 3 বছরই চলবে, তারপরে আবার রিপেয়ার করতে হবে, যেগুলো পচে যাচ্ছে সেগুলো ফেলে। অকাঠ না ওলা ইউকালটা তো বেদিন, আগেকার গাছ তো নাই, এখন সব জ্বালা জ্বালা গাছ কাটতেছে। একটা গাছ মনে করেন এই 3 ফুট গোলাই হলেই কাটে দিচ্ছে, আগে তো 5-7 ফুট করে গোলাই ছিল, ওগুলো তো কাঠগুলো পুরানা কাঠ ছিল, ওগুলো তো টিকসই হতো বেশি দিন, এখন তো চলে না তো। ওর বেশি দিন গেলেই তো 3 বছর গেলেই নষ্ট হয়ে যাচ্ছে, তখন আবার রিপেয়ার করতে হচ্ছে।
1: আচ্ছা, আপনার নৌকার কি কোনো নাম আছে? আমি একটু আগে কথা বলছিলাম, শুনেছি যে নদীর নাম থ্রি আর নৌকার নাম পঙ্খিরাজ। আপনার কোনো নৌকার নাম?
0: আমি তো ভটভটি দিয়ে তো বোট বানাইছি, ওটা নিয়ে তো চলছি আমি।
1: আচ্ছা কালিদাস দা, বলছি যে এই যে নৌকা বানানোর সংখ্যা এখন কমে গেছে, তাহলে তো যারা নৌকা বানাতো, আমি একটু আগে কথা বলছিলাম যিনি মাছ ধরেন এই নদীতে, তিনি বললেন আগের মতো ভালো নেই, তো যিনি নৌকা বানান তারাও তো সংকটে আছে।
0: নৌকা বানায় সব মিস্ত্রি, আগেকার পুরানা মিস্ত্রিগুলো ভালো ছিল, এখন তো নৌকা টুকা নৌকার ব্যবসা নাই তো, পুরানা লোকগুলা মরে সব মরে গেছে, এখন নতুন নতুন সব ছেলেপেলেরা তার নৌকা বানাতে যায় না।
1: নৌকা বানানোর দক্ষতাও হয়তো সবার কাছে নেই,
0: সবাই বানাতেও পারে না নৌকা টুকা, সব সবাই নৌকা বানাতে পারে না, সে জোড়া না মিল হলে সে জল উঠবে। এমন আগেকার লোকরা নৌকা বানাতো, 1 ফোঁটা জল উঠতো না, বলো যে আলকাতরা ছাড়াই নৌকা চলবে। আগেকার লোকরা গোবর লেপ দিয়ে, গোবর লেপ দিত
1: নৌকার গায়ে,
0: হ্যাঁ লেপ দিয়ে জয়েন্টে লেপ দিয়েই কাঠ বসাই দিত, এমন কাঠ বসায় তো আর ওখানে জল উঠবে না, এত সুন্দর করতো। আগেকার লোকরা নাই তো, এখন সব মারা গেছে, এখন যেগুলো আছে ছেলে ঠিক মতন ভালো মতন ছাড়তে পারে না।
1: তাহলে এই নদী ভালো না থাকার জন্য তো নৌকা বানানোর সংখ্যাও কমে গেছে,
0: নদীটাও মরে গেল, জলও নাই নদীতে, আর এখন ব্রিজ হয়ে যাচ্ছে।
2: এতক্ষণ শুনলেন জীবন ও জীবিকা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়্যার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাটা কয়ার, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরই পরবর্তী অনুষ্ঠান।

0: এতক্ষণ ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত প্রতীক্ষা পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনছিলেন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন একটি বিজ্ঞাপন বিরতির পর আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন মেঠো সুর। আর মেঠো সুর অনুষ্ঠানই আজকের বিষয়, চিঠি আসার আনন্দ। এ বিষয়ে টেলিফোন করবেন আপনারা 9434076705 এই নম্বরে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন মেঠো সুর। আর মেঠো সুর এই অনুষ্ঠানে আপনাদের শোনানো হবে বাংলার মাটির গান। আর আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আর আজ কথা হবে আপনাদের সঙ্গে চিঠি আসার আনন্দ। হ্যাঁ, শুরুতে এক আমরা বন্ধুকে পেয়ে গেছি, গান শোনানোর আগে আগে বন্ধুর সঙ্গে কথা হয়ে যাক। হ্যালো, নমস্কার। নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন? প্রবীর বাবু না? বলুন
2: দিদি ভাই। দাবদাহর পরে আজকে একটু বৃষ্টি হলো দিদি ভাই।
0: আচ্ছা, বৃষ্টি হলো, খুব ভালো কথা। আর মেঠো সুর অনুষ্ঠানে শুরুতেই আপনি টেলিফোন করলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একদম, আর

0: চিঠি একটি আবেগ। হ্যাঁ, কেননা চিঠি আজকাল কি আসে মনে
1: হ্যাঁ,
0: হয়?
1: চিঠি এখনকার আর তো চিঠি মানে আমাদের সেই ইয়ে হয়ে গেছে আর কি, মানে ওটা কি বলবো মানে বিলুপ্তর পথে চিঠি আর।
0: ঠিক, কিন্তু
1: এখন
0: একটা সময় চিঠির প্রবল অপেক্ষা থাকতো, তাই না? হ্যাঁ, সেই
1: তখন চিঠি পিয়ন এসে দিয়ে চিঠি চিঠি চিঠি মানে কি আনন্দ, সেই আনন্দটা আজ কিন্তু আমরা সত্যি করে ভুলে গেছি। এখন হোয়াটসঅ্যাপের যুগ, হোয়াটসঅ্যাপে আপনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছে, বিয়ের কার্ড নিমন্ত্রণ যা হচ্ছে মোবাইলে বলে দিচ্ছে, আর চিঠি যাওয়া আর বিয়ের আসে না, আর এইসব সবই বন্ধ হয়ে গেছে।
0: একদম একদম। তাহলে চিঠিকে আপনি খুব মিস করেন, তাই তো, কাগজে লেখা সেই চিঠিকে?
1: হ্যাঁ, এবং বিজয় দশমীর যে চিঠি আসতো দিদি ভাই,
0: হ্যাঁ, নববর্ষ,
1: হ্যাঁ নববর্ষে বিজয় দশমীর, হ্যাঁ এই চিঠিগুলো কিন্তু এখন মানে আমাদের কাছে সত্যি করে একটা ইয়ের মতন হয়ে গেছে, ভালোবাসার পথটা বন্ধ হয়ে গেছে। এবং আমার শ্শুর মশাই বিজয় দশমীতে পোস্ট কার্ডে চিঠির পাঠাতো যে বিজয় শুভ বিজয়ার, হ্যাঁ প্রীতি ও ভালোবাসা নেবে, এই জায়গাটা দিদি ভাই আমরা হারিয়ে ফেলেছি।
0: একদম।
1: এবং তো এই যে আপনাদের সাথেও কথা বলছি দেখুন ফোনে, আর চিঠি তো এখন হোয়াটসঅ্যাপে আপনাদের পত্তু সাথে চিঠি পাঠিয়ে সেই চিঠি আপনারা পড়ছেন, কিন্তু পোস্ট কার্ডে চিঠি আর যায়ও না, ইমেল লেটারও
0: না,
1: যায় না।
0: সেটা একেবারে সত্যি বিলুপ্তির পথে, আপনি ঠিকই বলেছিলেন শুরুতে। অনেক ধন্যবাদ চিঠি নিয়ে আপনি আপনার আবেগের কথা জানালেন। হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং চিঠিকে খুব মিস করেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চিঠি চিঠি কি শুধু একটি পোস্ট কার্ড ছিল, বা আপনি কি এখনও তাকে মিস করেন? নিশ্চয়ই আপনি মিস করেন। একটা সময় ছিল যখন চিঠি শুধু কাগজে লেখা একটা বাক্য ছিল না, সেখানে ছিল প্রচুর অপেক্ষা, প্রচুর ভালোবাসা, অনেক কিছু। আর পূজোর পরে দশমী আর নববর্ষ, এ সময় চিঠির ছিল প্রতীক্ষা, চিঠি আসবেই। আর যে কোনো এরকম সামাজিক অনুষ্ঠানের আগেই কিন্তু বাড়িতে ডাক বিভাগ থেকে চিঠি কিনে আনা হতো, পোস্টকার্ড বা ইংল্যান্ড এগুলো কিনে আনা হতো, খাম পোস্টকার্ডটাই বেশি চলতো। সেই চিঠি এখন কিন্তু হারিয়ে গেছে, প্রযুক্তি এসে সেই জায়গাটা নিয়ে নিয়েছে। কিন্তু চিঠির মধ্যে যে আবেগ, যে হাতে লেখা, তার মধ্যে যে আনন্দ, সে জিনিসটা কিন্তু আমরা অনেকেই মিস করি। প্রাণ খুলে কথা বলা, সেটার একটা আলাদা আনন্দ থাকে। আরও এক বন্ধু এসে গেছেন, চিঠিকে তিনি কতটা মিস করেন শুনে নেই। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন?
2: নমস্কার দিদি, আমি রাকেশ রায় বলছি, হেলাপাকি ময়নাগুড়ি থেকে।
0: আচ্ছা, কেমন আছেন, কি করছেন এখন?
2: আজ খুব একটা ভালো নেই, শরীর একটু খারাপ আছে, তো তাই শুয়ে শুয়ে একটু রেডিওই শুনছিলাম।
0: রেডিওই শুনছেন? না, রেডিওই আজ কথা হচ্ছে, একটু মন খারাপ করা হয়তো, জানি না, আপনার সঙ্গে কথা বললে বোঝা যাবে। চিঠির আবেগ, মানে সেই হাতে লিখে যে চিঠি আমরা সকলে লিখতাম একটা সময়, যদিও অনেক বছর আগে, আমরা তখনও অনেকটাই ছোটই ছিলাম, সেই চিঠি কি আপনি পেয়েছেন? হাতে কখনো চিঠি লিখেছেন?
2: চিঠি লেখা, সত্যি কথা বলতে এই চিঠির কথাটা শুনেই আমি ফোনটা করলাম।
0: ও
2: কারণ
0: আচ্ছা।
2: একটা সময় কি হতো, যখন আমি কলেজে পড়ি, অর্থাৎ বেশি দিনের সময় নয়, 2014 কি 2015 হবে, এরকম সময়ে আমি প্রায় নিয়মিত ভাবে আপনাদের কেন্দ্রে চিঠি লিখতাম, আকাশবাণী শিলিগুড়ি, যেটা শ্রোতাদের আসরে হতো, সেখানে একদম নিজের হাতে পোস্ট কার্ড এনে, পোস্ট কার্ডে লিখে আপনাদের পাঠাতাম। আর তখন যেটা আপনারা পড়তেন, সত্যি সেই আনন্দটার মতো আর অন্য কিছু হতো না আর কি।
0: ঠিক
2: যে না, কিভাবে গেল চিঠিতে, কিভাবে গেল
0: একটা পোস্ট, মানে পোস্ট করে দিয়ে আসার পর আকাশবাণী শিলিগুড়ি আবার সেই চিঠি পড়া, আপনি দূর থেকে সেই হাতে লেখা চিঠি আমরা পড়ছি, আপনি শুনছেন, এর মধ্যে একটা আলাদা আবেগও ছিল, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখন যাই হোক, অনুষ্ঠানটা এখন বন্ধ রয়েছে, কি কারণে জানি না, যদি চালু করা যায় একটু দেখবেন বিষয়টা।
0: হ্যাঁ অবশ্যই, সেটা আমরা জানিয়ে দেব, কিন্তু চিঠি আসে।

0: এখনও আসে, প্রত্যুষা হয় আমাদের চিঠি পাঠান, কিন্তু সেই চিঠি হাতে আর লেখা হয় না।
1: না এখন তো প্রত্যুষাতেও লিখি আমি, কিন্তু ইমেলে পাঠাই,
0: মেইল করেন। হ্যাঁ, সেই যে আপনি কি সত্যি সে হাতে লেখা সেই কালির টান, সেটাকে কি আপনি এখনো মিস করেন?
1: হ্যাঁ অবশ্যই, কারণ ওখানে সত্যি কথা বলতে একটা স্পর্শ থাকে, আমি যে চিঠিটা লিখছি আমার হাতের স্পর্শ আছে, আমি কিভাবে লিখছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অন্যরকম অনুভূতি। আর আমার কাছে যদি চিঠি আসার কথা বলেন, যে আমার কাছে কখনো এসেছে কিনা, সত্যি কথা বলতে আমার কাছে কখনোই চিঠি আসেনি। যেগুলো এসছে ধরে নিন ব্যাংক থেকে এটিএম পাঠাবে বা কোনো চাকরির দরখাস্ত করলাম, সেটা আসলো
0: আচ্ছা
1: এই
0: আচ্ছা
1: চিঠি।
0: হ্যাঁ, একটু যারা পুরোনো দিনের, মানে বেশ অনেকটা আগের, অনেক বছর আগের, তারা এই চিঠির আবেগটা ঠিক তারা ধরে ফেলেছেন ইতিমধ্যেই। তবু আপনি আমাদের দপ্তরে চিঠি লিখেছেন হাতে লিখে, সেটার মধ্যেও একটা আলাদা আনন্দ ছিল, তাই না? সেই চিঠিটাকেও আপনি মিস করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বন্ধুরা টেলিফোন করছেন। হ্যাঁ, একদম এই জেনারেশনের যারা, তারা হয়তো নিজেরা চিঠিও লেখেনি, তারা একেবারেই সরাসরি হোয়াটসঅ্যাপে, কিপ নোটে এগুলোতে লিখে তারা অন্যখানে মুহূর্তের মধ্যে, সেখানে চিন্তা করারও কোনো অবকাশ থাকে না। একটি চিঠি এলে তার উত্তর দেবা, কি দেব, সেই টেবিলে বসে লেখা, ডট পেন বা তারও আগে কালির দিয়ে যে লেখার, আমাদেরও একটা সময়, আমরা তখন যদিও ছোট ছিলাম, সেই অভ্যেসটা কিন্তু এখন নেই চিঠি লেখা। তারপর দুপুরে শুয়ে শুয়ে একটু বালিশে হেলান দিয়ে চিঠি লেখা বা পুরনো চিঠি পড়া, তার মধ্যে যে একটা মাধুর্য ছিল, একটা যে রোমান্টিকতা ছিল, সেই জিনিসটি কিন্তু এখন সত্যি হারিয়ে গেছে, এখন একটি যন্ত্র। যদিও প্রযুক্তিকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের কথা হবে, বন্ধুরা টেলিফোন করতে থাকুন আর শুনুন এই গানটি।

চাইলে স্বাধীনতা, অপরাধ কি হবে মোর চাইলে স্বাধীনতা, সাহেব যাই অবাক শুনি অরবিন্দের কথা। দেশকে মা ডেকেছিলেন ঋষি অরবিন্দ, একথা দেশপ্রেমী।

0: এখানে যারা আছেন সবাইকে আমার প্রণাম জানা।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইফ অন ইন মিঠো সুরে। আর মিঠো সুরে আজ কথা হচ্ছে চিঠির আবেগ বা চিঠি আসার আনন্দ, চিঠির অপেক্ষা, চিঠিকে জুড়ে যে ভালোবাসা, যে একটা মনের কোণে জমে থাকা বাষ্প, সেই সবটা নিয়ে কথা হচ্ছে। আর এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা।
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, কে বলছেন?
2: উত্তর দিনাজপুর থেকে গোপাল দত্ত।
1: আচ্ছা, কি দত্ত, আরেকবার নামটা বলবেন প্লিজ।
2: উত্তর দিনাজপুর রামগঞ্জ থেকে গোপাল দত্ত বলছি।
1: আচ্ছা গোপাল বাবু, কেমন আছেন?
2: হ্যাঁ আছি দিদি ভাই, ভালো আছি। আপনি ভালো
1: আছেন? হ্যাঁ ভালো আছি। আর কথা হচ্ছে আজ চিঠির আবেগ নিয়ে। আপনার বয়স আমি ঠিক জানি না, তবু চিঠি কি আপনি লিখেছেন বা চিঠি পেয়েছেন? হ্যাঁ, সেই জায়গাটা একটু আপনার অনুভবের কথা। আচ্ছা, তো এখন তো সেই চিঠি লেখার রেওয়াজটা চলে গেছে।
2: রেওয়াজটা চলে গেছে যখন আমার মাসি বাংলাদেশের মাসি ছিল, যখন আমার মেয়ের সঙ্গে পড়াবে, তখন আমরা নিয়ে আসবো থেকে।
1: এখন মুহূর্তে কোনো ভাবনা চিন্তা তেমনও করার অবকাশ থাকে না, হোয়াটসঅ্যাপে একটা লিখে শুভেচ্ছা বলে পাঠিয়ে দেওয়া, তাই না? আগে যে আসতো সেই চিঠি, কত কথা ভেতরে জমে থাকা সেগুলো চিঠিতে লেখা হতো, তার এক আলাদা আবেগ ছিল। ভালো থাকবেন, চিঠিকে আপনি নিশ্চয়ই মিস করেন। হ্যাঁ, হাতে লেখা চিঠি বিশেষ করে, যেখানে স্পর্শ থাকে মানুষের, তাই না? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, টেলিফোন করুন আপনারা, চিঠিকে কতটা মিস করেন, চিঠি যে একটা আপনার আবেগে মোড়া ছিল, একেবারে হৃদয়ের কোণে তার জায়গা ছিল। একটা চিঠি হাতে নেওয়ার মধ্যে ছিল অদ্ভুত এক অনুভূতি, খামের ওপর সেই পরিচিত মানুষের, সেই প্রিয় জনের হাতের লেখা, সেই প্রিয় মানুষের নাম পাশাপাশি ডাকটিকিট, সব মিলিয়ে চিঠি হাতে এলেই মনে হতো সেই মানুষটি যেন পাশে এসে বলছে। আর যখন চিঠির মধ্যে প্রবেশ করা, তার কথাগুলো একটু একটু করে পড়া, তখন যেন মনে হয় সে বলে যাচ্ছে কানে কানে, অথবা সামনে এসে দাঁড়িয়েছে। চিঠি জুড়ে এরকম একটাই ভাবনা কিন্তু আজ আমরা টের পাই এই যান্ত্রিক যুগে। এক বন্ধুকে পেয়েছি। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার।
1: হুম, কে বলছেন, নামটা বলুন, কোথা থেকে বলছেন?
3: আমি বলছি বদিবর রহমান, গোলাবাড়ি থেকে।
1: আপনার ইকো হচ্ছে, আপনি আপনার রেডিও সেট যদি থাকে সেটাকে আপনি একদম মিউট করে দিন, টেলিফোনে কথা বলুন। আপনার নামটা একটু জানতে চাই, এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারাও শুনতে চান।
3: মুজিবুর রহমান।
1: আচ্ছা, মুজিবুর রহমান, মুজিব ভাই, হ্যাঁ বলুন, কেমন আছেন?
3: আচ্ছা,
1: রেডিও আপনি শোনেন। আর আপনি হাতে, মানে আপনার কেউ প্রিয় জন চিঠি কখনো লিখেছেন আপনাকে? আচ্ছা আচ্ছা, তাহলে চিঠি যে ছিল সেটা তো জানেন, আগে হাতে চিঠি লেখা হতো পোস্ট অফিস, হ্যাঁ সেই জায়গাটাই আজ আমাদের আলোচনার বিষয়। সেই চিঠি পেতে কেমন লাগতো সেটা নিয়েই আমাদের আজকের কথা। যাই হোক, আপনি কখনো চিঠি লেখেননি বা হয়তো পেয়েছেন,

0: ছোটবেলায় আপনার ঠিক
1: না।
0: মনে নেই। হুম
1: হ্যাঁ হ্যাঁ
0: ভালো থাকবেন, আমাদের ফোন করলেন, আমাদের সঙ্গে থাকবেন। চিঠির আবেগ, চিঠি পাবার পর যে উত্তেজনা এবং পাশাপাশি অপেক্ষা, এই দুটো নিয়ে আজ কথা হচ্ছে। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি এলাপাকড়ি থেকে মিলন কুমার রায় বলছি।
0: হ্যাঁ মিলন বাবু, স্বাগত জানাচ্ছি আজকের মেঠো
1: হ্যাঁ
0: সুর অনুষ্ঠানে। আজ চিঠি নিয়ে কথা হচ্ছে।
1: খুব সুন্দর একটা বিষয়,
0: হুম
1: আজকে ভালো লাগলো
0: হুম
1: বিষয়টা শুনে।
0: একটু
1: আগে আমরা
0: বলুন।
1: যখন কলেজে পড়তাম, স্কুল লাইফ ছিল আমার,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: তখন বন্ধু বান্ধবদের চিঠি দিতাম বা
0: হুম
1: রেডিওতে তো চিঠি লিখতাম। চিঠি একটা লেখার অনুভূতি আলাদাই ছিল, পড়তে
0: আলাদা।
1: যখন মজা হইতো
0: হুম
1: বন্ধুর, হ্যাঁ, চিঠি যখন বাড়িতে এসে পৌঁছায় তখন
0: হুম
1: যে এত ভালো লাগে, চিঠি খাম
0: হুম
1: খুলতে কি লেখছি
0: ঠিক ঠিক।
1: দেখি,
0: আর
1: আনন্দ হয়।
0: চিঠিতে যখন যিনি চিঠি লিখছেন সেই পুরনো দিনের কিছু কথার বর্ণনা করলেন, তখন মনে হয় যেন সেই সময়টাই আমরা পৌঁছে গেলাম, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম
0: হ্যাঁ,
1: একদম,
0: মানে স্মৃতিটাকে
1: আমরা চাই
0: উস্কেও দেয়।
1: আগের মতো, আমরা আগের মতো চাই যে চিঠি লিখি, হ্যাঁ, কলম সেই
0: হুম
1: সরে যেন চিঠি সাদা কাগজের মধ্যে, কিন্তু এখন তো সব
0: বদলে
1: উঠে
0: গেছে।
1: গেছে, কিন্তু ইচ্ছে
0: হ্যাঁ
1: করে
0: হ্যাঁ ইচ্ছে
1: চিঠি
0: করে
1: লেখার।
0: না, মানে আপনি চিঠিকে মিস করেন, চিঠিকে ভালোবাসেন এখনো, হাতে লেখা চিঠির উপর আপনার ভালোবাসা।
1: হ্যাঁ আমি এত চিঠি লিখতাম আগে,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: এখনো অনেক চিঠি আছে আমার বন্ধু বান্ধবের চিঠি, এখনো আমার আছে চিঠি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো খুব ভালো। সঙ্গে থাকুন চিঠির আবেগ নিয়ে, পুরনোকে একটু আঁকড়ে, পুরনোর প্রতি একটু ভালোবাসা জড়িয়ে রেখে সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, চিঠি নিয়ে একটা নস্টালজিয়া প্রত্যেকেরই রয়েছে। আরও একটা বিষয় ছিল যে পেন ফ্রেন্ড, আমরা আগে আমাদের দেখা হতো না, কিন্তু এই চিঠির মাধ্যমে কিন্তু বন্ধুত্ব হওয়া, এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু রয়েছে। আগে যারা চিঠি লিখতেন বা আমরা যারা চিঠি লিখতাম তাদের হয়তো দেখিনিও কোনো দিনই, কিন্তু তাদের এই বন্ধুত্ব হয়ে যেত চিঠির মাধ্যমে এবং সম্পর্ক স্থাপিত হতো। বন্ধুকে পেয়েছি এক। হ্যালো নমস্কার।
1: নমস্কার দিদি ভাই, উড়িষ্যা কেন্দ্র থেকে প্রশ্নজিৎ পাত্র বলছি।
0: হ্যাঁ, অনেকদিন পর, ভালো আছেন তো?
1: ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি। চিঠি নিয়ে কথা হচ্ছে, একটু বলুন ছোট্ট করে, চিঠি কি কখনো
1: ভীষণ
0: লেখা?
1: ভালো,
0: হুম
1: ভীষণ ভালো। আর আমি দেশ বিদেশের মানে কি বলবো, প্রচুর চিঠি লিখতাম।
0: হুম
1: এখনো খালি আকাশবাণীর মধ্যেই সীমাবদ্ধ আছি, কারণ বিদেশি বেতার তরঙ্গগুলো সব বন্ধ করে দিয়েছে, এবং চিঠি যে মানে পাঠানোর যে ব্যবস্থা ছিল তারা সেগুলোকে বন্ধ করে দিয়েছে। না হলে আমি চিঠি প্রচুর পেতাম আর লিখতামও প্রচুর, এখনো লিখছি।
0: কিন্তু চিঠি তো এখন হাতে লেখা চিঠিটা উঠেই গেছে না, প্রযুক্তি এসে আমরা এখন
1: হ্যাঁ, আর
0: মোবাইলেই
1: আমি
0: হোয়াটসঅ্যাপে বা মেইল করে দেওয়া,
1: হ্যাঁ
0: এইটাই
1: হ্যাঁ
0: হয়েছে।
1: কিন্তু আমি আমি এখনো আপনার সেই মানে কি বলবো, চিঠিপত্র লিখালিখি সেই রকমই আমার চলছে যেমন আগে
0: বাহ,
1: ছিল।
0: দারুণ দারুণ,
1: এবং
0: খুব
1: আমি
0: ভালো।
1: এবং আমি আপনার আমেরিকা, জাপান, হ্যাঁ, তারপরে আপনার ইরান,
0: হুম
1: হ্যাঁ, এরকম বিভিন্ন বিদেশি বেতার তরঙ্গগুলো যে ছিল
0: সেখানেও
1: তার
0: লিখতেন?
1: থেকে আমি অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, বই, নানার অনেক কিছু পেয়েছি,
0: বাহ।
1: আর আকাশবাণীতে থেকেও চিঠি পেয়েছিলাম, আর কথা কেন্দ্র থেকে,
0: আচ্ছা,
1: আর বিজ্ঞান প্রসার যে অনুষ্ঠান হয়েছিল আকাশবাণী কলকাতা কেন্দ্রতে, তো 2004 আমাদের এই বসুন্ধরা কল্প বিজ্ঞানের নাটক, ওখান থেকেও আমি পুরস্কার পেয়েছিলাম।
0: বাহ, খুব ভালো, ভালো থাকবেন প্রসেনজিৎ বাবু। হ্যাঁ নমস্কার।
1: আর শিলিগুড়ি, হ্যাঁ নমস্কার, শিলিগুড়িতে প্রচুর চিঠি লিখছি, যে শ্রোতাদের আসলে অনুষ্ঠান নেই তো এখন, সেই জন্য।
0: ঠিক আছে,
1: হ্যাঁ
0: খুব ভালো, ভালো লাগলো।

0: অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া এই লোকগীতির সাথে সাথেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন মেঠো সুর। আর মেঠো সুর অনুষ্ঠানে ছিলাম আমি আপনাদের বন্ধু রিমি, আপনাদের সঙ্গে মেঠো সুর আবার আগামীকাল। নমস্কার। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর পরবর্তী অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন ভাওয়াইয়া গিয়েছেন অষ্টমী রায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া অষ্টমী রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরেই প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি গিয়েছেন সমবেত কণ্ঠে ভরুণ জৈন রোমি এবং অনুরাগ শইকিয়া।

জুবিন নাটিয়ালের গাওয়া দেড় ভিগা জমিন ছায়াছবির এই গানটির সাথে সাথে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা।

0: একটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো 6-8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ইটা মাটি ছাড়া করব, কোনো দণ্ডাবাজে স্থায়ী নেই। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেশ করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মিসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল, এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় থাকছে একটি বিশেষ অনুষ্ঠানী রাশি চৌবের সাক্ষাৎকার। 8:30 আধুনিক গান শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। 9:15 রোশন ভারতীর কণ্ঠে গজল। বিচিত্রা এই অনুষ্ঠানে প্রচারিত হবে বর্ষা বন্দনা রাত 9:30। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুচিত্রা মিত্র। রাত 10:30 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে আজ প্রচারিত হবে তবলা। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ রাতের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, আপকে লিয়ে

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণের আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহির সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজাপাঠ। আজ যথাযোগ্য মর্যাদায় আশুতোষ মুখোপাধ্যায় এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি উদযাপন করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আইন শৃঙ্খলার প্রশ্নে সমঝোতা ও ভোট ব্যাংকের রাজনীতির কারণে বহু অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সিএএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াক অফ সংশোধনী আইনকে ঘিরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুন সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কোনো কার্যকর পৃথক ব্যবস্থা এতদিন ছিল না।
1: দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত

0: কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
1: অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস বিল দুটির একাধিক সংশোধনী প্রস্তাব জমা দেয়, তবে সরকার সেই সংশোধনীগুলি গ্রহণ না করায় বিষয়টি ভোটাভুটিতে যায়। পক্ষে 176টি এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 20 জন বিধায়ক। এদিকে বিধানসভায় আজ বিরোধী শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একটি প্রতিবেদন।
2: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে চলতি পর্বের শেষ দিনে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের পারস্পরিক সংঘাত। গুন্ডাদমন বিল নিয়ে আলোচনার সময় কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবিরের পারস্পরিক দ্বন্দ্ব বিধানসভার মধ্যে প্রকাশ্যে আসায় একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলের কটাক্ষে ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত নিজের নির্ধারিত বক্তব্য পেশ না করেই বসে পড়েন। নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য রাখতে উঠে তিনি বিলের ওপর আলোচনায় অংশ না নিয়ে একটি পয়েন্ট অফ অর্ডার তোলার অনুমতি চান। বক্তব্যের শুরুতেই তিনি নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে দাবি করেন। এই কথা উচ্চারণের পরেই শাসক দলের বেঞ্চ থেকে শুরু হয় প্রবল হইচই ও কটাক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে হস্তক্ষেপ করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, বিধানসভার বক্তাদের তালিকা বিরোধী দলের মুখ্য সচেতকের সুপারিশ অনুযায়ী অধ্যক্ষের দপ্তর থেকে নির্ধারিত হয়। সরকার এ বিষয়ে কোনো ভূমিকা নেয় না। দলের নাম বা বক্তার তালিকা নিয়ে আপত্তি থাকলে তা বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গেই আলোচনা করার পরামর্শ দেন তিনি। এরপরে অধ্যক্ষ রথীন্দ্র বসু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শোভনদেব চট্টোপাধ্যায় আর বক্তব্য রাখেননি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে।
3: 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে।
1: তবে মন্ত্রী জানান, বাতিল হওয়া কোনো জাতিগোষ্ঠী যদি পুনরায় ওবিসি তালিকাভুক্ত হওয়ার আবেদন জানায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশন বিষয়টি সমীক্ষা করে দেখবে। যদিও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। বিলের বিরোধিতা করে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভোটাভুটিতে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানী বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে।
4: উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে।
1: মুসলিম মহিলাদের সমানাধিকারের প্রশ্নে অভিন্ন দেওয়ানী বিধি গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন রাজ্যে দীর্ঘদিন ধরে এই আইনের প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা আইনজীবী ওসমান মল্লিক। আজ কলকাতা প্রেস ক্লাবে প্রগতিশীল মুসলিম সমাজ, জাতীয়তাবাদী মুসলিম সমাজ, সংস্কারবাদী মুসলিম সমাজ এবং সেকুলার মিশন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই আইনের সমর্থনে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে যত দ্রুত সম্ভব ইউসিসি চালু করার দাবি জানানো হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রীতিনীতি ও নির্ঘণ্ট মেনে আজ স্নানযাত্রা হয় দীঘা জগন্নাথ মন্দিরে। স্নানযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও শুভ

0: সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে বের করে আনা হয়। স্নান করানো হয় দুধ ডাব ও ঘি দিয়ে। স্নান শেষে আবার মন্দিরে ফিরে যান তাঁরা। ঐতিহ্য অনুসারে মহাস্নানের পর ভগবান শ্রীজগন্নাথ, শ্রীবলরাম ও দেবী সুভদ্রা নির্জনে বিশ্রাম নেন 15 দিন। জনসাধারণের দর্শন থেকে অন্তরালে থাকেন, তাই আগামী 14 জুলাই পর্যন্ত ভগবানের দর্শন পাওয়া যাবে না। এদিকে মহাঅভিষেকের মধ্যে দিয়ে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে আজ পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছিল নদিয়ার মায়াপুরের ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাংলার বাঘ আশুতোষ মুখার্জির জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে সকালে মধ্য কলকাতার ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের কাছে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভায় এবং নবান্নে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা বিমল রায় জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রতিষ্ঠানে এসে দেশের উন্নতিতে প্রশান্ত চন্দ্র মহলানবিশের অবদানকে সম্মান জানাতে তাঁর জন্মদিনটি জাতীয় স্তরে পালন করার কথা ঘোষণা করেছিলেন। জাতীয় পরিসংখ্যান অফিসের কলকাতা শাখার ডেপুটি ডাইরেক্টর সঞ্জীব বসু জানিয়েছেন, এবারের পরিসংখ্যান দিবসের মূল ভাবনা আনলকিং দ্য পোটেনশিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা। তীব্র গরম ও আবহাওয়াজনিত অস্বস্তি বজায় থাকা স্কুলের সময় সকালে করে দেওয়ার সিদ্ধান্ত আরও 15 দিন বাড়ানো হয়েছে বলে যে মেসেজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তা ভুয়ো বলে সরকার জানিয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেছেন, সমাজ মাধ্যমে ভুয়ো বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা, দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহির সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বিশেষ পূজা পাঠে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন একটি বিশেষ অনুষ্ঠানে শুনবেন রাশি চৌবের সাক্ষাৎকার।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। শুধু অনুষ্ঠান নয়, সঙ্গে রয়েছে বিশেষ অতিথিরা। কেন তারা বিশেষ, তার কারণ সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় আইএসসি পরীক্ষার ফল, আর তাতে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন যিনি, সেই রাশি চৌবে এবং তার বাবা শ্রী সিদ্ধার্থ চৌবে আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি। রাশি, আজকে আমাদের অনুষ্ঠানে এবং সিদ্ধার্থজি, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে।
3: থ্যাংক ইউ।
2: আজকে আমরা রাশির সাথে আলাপচারিতায় জানব অনেক অনেক অজানা বিষয়। রাশি কিভাবে এই সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়ে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলো তার বিবরণ প্রথমেই শুনে নি রাশির সাফল্যের কাহিনী তার নিজের মুখে।
4: নমস্তে, মে রাশি চৌবে হুঁ। মানে আইএসসি 2026 এক্সামিনেশনস মে 100% লায়া হ্যায়, মুঝে মিলা 100 ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি মে, আর মে ন্যাশনাল টপার হুঁ।
2: একদম। তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো, রাশি যেভাবে 100-তে 100 পেয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে, তার যে কনফিডেন্স প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দে সেটা ধরা পড়েছে। এইরকম একটা কনফিডেন্ট, এরকম একটা পজিটিভ একটা মেয়ের পাশে বসতে আমাদের যে কী ভালো লাগছে, আপনারা যদি এটা সামনাসামনি প্রত্যক্ষ করতে পারতেন আপনাদের খুব ভালো লাগতো। সঙ্গে রয়েছেন রাশির বাবা সিদ্ধার্থ চৌবে। তাহলে রাশির কাছে যাওয়ার আগে আমরা সিদ্ধার্থজির কাছে জানতে চাইছি, রাশি ছোটোবেলায় কেমন ছিল?
3: ও ছোটোবেলা থেকে খুবই ব্রাইট স্টুডেন্ট। ওকে কোনোদিন বলতে হইলো না ইয়ে তুম এসা করো, তুম ইয়ে করো, তুম ও করো। সি ওয়াজ গাইডেড বাই হার মাদার, আর উসকা মম্মি কা বোলনে পে

0: सारा बात मान के वो एकदम डिसिप्लिन्ड बच्चा स्टार्टिंग से।
1: वाह, তাহলে খুব মানে ভালো লাগলো শুনে যে রাশি প্রথম থেকেই ভীষণভাবে মার কথা ফলো করে এবং মা যা বলেছে সেইভাবে বেড়ে উঠেছে এবং ও খুব ছোটবেলা থেকে ও খুব পড়াশুনোতে ভালো ছিল এবং সব প্রতিভা ছিল। আমরা এত কিছু শুনলাম কিন্তু শুনলাম না যে কোন স্কুল থেকে ও এই এত ভালো রেজাল্ট করেছে, শুনে নি রাশির নিজের মুখ থেকে।
2: तो मैं माबट हाई स्कूल से पढ़ी हूँ बचपन से ही, पहले माबट नर्सरी स्कूल, प्री नर्सरी, नर्सरी केजी और फिर वन से लेकर ट्वेल्थ तक माबट हाई स्कूल।
1: वाह, তাহলে মাবট হাই স্কুলের এই উজ্জ্বল ছাত্রীর সঙ্গে এরপরে আমরা আরও অনেক অনেক কথা চালিয়ে যাব। রাশি, তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো এটা কি তুমি এক্সপেক্ট করেছিলে যে তোমার রেজাল্ট এত ভালো হবে?
2: हाँ, ये बहुत लोग मुझसे पूछता है और मैं ऐसे झूठ नहीं बोल पाती हूँ कि मैंने एक्सपेक्ट नहीं किया था। एक्चुअली बचपन से ही मैं फर्स्ट आते रही हूँ क्लास में, ऐसा भी नहीं हुआ है कि सेकंड। तो 97, 98, 99 वो मेरा परसेंट होते रहता था, तो ये कुछ ऐसे नया बात नहीं है मेरे लिए। और फिर क्लास 10 में मुझे 99% आया था, तो मैं स्टेट में फोर्थ थी, फोर्थ रैंक। और इस बार 11-12 में 100% आया और मुझे एक्सपेक्टेड था। मुझे लगा था कि इंग्लिश ISC में बहुत डिफ़िकल्ट होता है और मार्किंग स्कीम भी बहुत हार्ड होता है, तो उसमें 99 आ सकता था, तो 99.75 तब भी मैं एक्सपेक्ट कर रही थी, लेकिन फिर 100 आया तो वो बहुत अच्छी बात है।
1: একদম, এই যে তুমি 100% নাম্বার পেয়েছো এতে তো তোমার কৃতিত্ব যতটা তার সাথে তুমি তোমার এই কৃতিত্বের ভাগটা মানে শেয়ারটা কাকে তুমি দিতে চাও?
2: ফার্স্ট অফ অল মেরি ছোটি বহন সিনু চৌবে, ও অভি ক্লাস 4 মে মাবট হাই স্কুল মে, ও মেজরলি আগর মুঝে আপনা रिजल्ट्स को क्रेडिट करना होगा किसी को तो वो मैं छोटी बहन को दूंगी। उसके बाद ऑब्वियसली मेरे मम्मी पापा और मेरे टीचर्स जिन्होंने मुझ पे बीनो बिलीव किया बचपन से एंड मुझे सपोर्ट किया।
1: अच्छा, तुम्हार छोटो बोन जे क्लास 4 पढ़े से तुम्हें कीभावे मोटिवेट करलो बा तुम्हें कीभावे एतो भालो रिजल्ट करते हेल्प करलो एटा एकटु खुले बोलो तो।
2: वो मेरे लाइफ में एक सोर्स ऑफ जॉय है, है ना?
1: अच्छा।
2: तो मुझे वो रहती है तो मुझे किसी चीज़ का स्ट्रेस नहीं होता है, वो एकदम मेरे जैसी है तो मुझे अपने जैसा कोई मिल जाता है बात करने के लिए, और जिस चीज़ में मुझे इंटरेस्ट होता है उसमें उसको भी इंटरेस्ट है। तो जैसे मैं बहुत किताब पढ़ती हूँ बचपन से, तो अब वो भी किताब पढ़ती है, तो उसे अभी डॉग डायरीज बहुत पसंद है, तो हम लोग डॉग डायरीज के बारे में बात करते हैं जो मैंने बचपन में पढ़ा था जब मैं क्लास 4 में थी।
1: अच्छा,
2: तो हाँ।
1: আচ্ছা, মানে তোমার বোন হচ্ছে তোমার কাছে একটা মানে আনন্দের উৎস, যেটা হলে তুমি সমস্ত রকম স্ট্রেস থেকে মুক্ত হতে পারো, তাই তো? সেইভাবেই ও তোমাকে তোমার রেজাল্ট ভালো করতে সাহায্য করেছে। এবার আসি তোমার টিউশন টিচারদের প্রসঙ্গে। তুমি নিশ্চয়ই টিউশন নিতে?
2: মানে কবি টিউশন নেই লিয়া।
1: আচ্ছা, বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো, এই আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে বহু ছাত্রছাত্রীরা যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু অনেকেই কিন্তু টিউশন টিচারের কাছে পড়েনি, তারা 100% স্কুলকে এবং স্কুলের টিচারদের হেল্প নিয়েছে এবং স্কুলকে ব্যবহার করেছে এবং স্কুলকেই তাদের পড়াশোনার উৎস হিসাবে ধরে নিয়ে সেখান থেকে সমস্ত অনুপ্রেরণা নিয়ে সমস্ত হেল্প নিয়ে তাদের রেজাল্টটা ভালো করেছে। সুতরাং শুধু টিউশন টিচারের কাছে পড়লেই রেজাল্ট ভালো হয় এমন কিন্তু নয়, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু রাশি। আমার ওর সাথে এই বিষয়ে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো যে টিউশন টিচার ছাড়াও সারা ভারতের মধ্যে প্রথম হওয়া যায় সেটা কিন্তু ও দেখিয়ে দিয়েছে। সুতরাং আবারও অনেক অভিনন্দন, শুধু একটি বিষয়ে যে কোনো টিউশন টিচার ছাড়া ও 100% নাম্বার পেয়েছে। অনেক অনেক কনগ্র্যাচুলেশনস রাশি তোমাকে। আচ্ছা, এবারে আমি জানতে চাইছি তোমার ফেভারিট সাবজেক্ট কি?
2: তো মানে ক্লাস 10 কে বাদ হিউম্যানিটিজ লিয়া, তো জো ভি সাবজেক্ট তো ও তো মানে আপনা খুদ কা ভলিশন সে লিয়া, তো সারে সাবজেক্টস মে মুঝে বহুত ইন্টারেস্ট হ্যায়। জেসে ইংলিশ মে বচপন সে মানে বুকস পড়া, মেরা লিটারেচার কে সাথ বহুত ক্লোজ রিলেশনশিপ হ্যায়, তো ক্লাসিক লিটারেচার, গথিক লিটারেচার, ফেমিনিস্ট ফিকশন, অভি মুঝে এক্সপেরিমেন্টাল লিটারেচার বহুত পসন্দ হ্যায়। ফির হিস্ট্রি মে হম লোগ কা সিলেবাস বহুত আচ্ছা থা, ওয়ার্ল্ড হিস্ট্রি, সোশিওলজি মে আপনি টিচার কে সাথ ডিসকাস করতি থি, ক্লাস মে কোই নেই রহতা থা তব ভি মে অ্যানথ্রোপোলজি সোশিওলজি মেরে টিচার্স কে সাথ ডিসকাস করতি থি, ক্যোঁকি মুঝে ও জিজ্ঞাসা থি।

0: अपने सब्जेक्ट्स को लेके, लेकिन एक चूज करना पड़ेगा तो मैं पॉलिटिकल साइंस बोलूंगी जो मैं आगे करने वाली हूँ,
1: अच्छा
0: क्योंकि पॉलिटिकल साइंस में सब चीज़ का कन्वर्जेंस है, लिटरेचर, ह्यूमन बिहेवियर, साइकोलॉजी, सोशियोलॉजी, उसमें इकोनॉमिक्स भी आता है। जब मैं इंटरनेशनल रिलेशंस पढ़ूंगी तो उसमें जियोपॉलिटिक्स, तो ज्योग्राफी भी फैक्टर इन करेगा, इसीलिए मुझे पॉलिटिकल साइंस बहुत पसंद है।
1: বাহ, তাহলে তুমি ভবিষ্যতে কি পলিটিক্যাল সায়েন্স নিয়ে এগোবে?
0: হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স ব্যাচলার্স অর ফির ইন্টারন্যাশনাল রিলেশনস মাস্টার্স।
1: আচ্ছা, তুমি কি শিলিগুড়িতেই পড়াশোনা কন্টিনিউ করবে না বাইরে যাচ্ছ?
0: বাহার অভি তো এন্ট্রেন্সেস দিয়া সিইউইটি দিল্লি ইউনিভার্সিটি কে লিয়ে,
1: আচ্ছা,
0: অর যাদবপুর কা এন্ট্রেন্স, কিউকি যাদবপুর কা ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট মুঝে বহুত আচ্ছা লাগতা হ্যায়, অর ফির অর ভি অ্যাপ্লিকেশনস দিয়ে তো ইদার দিল্লি ইয়া কলকাতা।
1: আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আর ভবিষ্যতে তুমি এই ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়াশুনো করার পর তোমার লক্ষ্য কি, ভবিষ্যতে কি হতে চাও?
0: ঠিক আছে, তো মেরা এম আগর বলা যায় তো ও লার্নিং হি হ্যাঁ, জাননা, কিউকি দুনিয়া মে ইতনা ইনফরমেশন হ্যাঁ, তো ইন দ্য প্রসেস অফ লার্নিং ম্যা বোলুঙ্গি কি রিসার্চ অর পারহ্যাপস পিএইচডি, লেকিন ইদার ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস অর ন্যাশনাল সিভিল সার্ভিস, তো আইএফএস অফিসার, ইন্ডিয়ান ফরেন অফিসার, ইয়া ফির ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জেসে ইউনাইটেড নেশনস, উসমে অ্যাজ আ ডিপ্লোম্যাট ম্যা রোল করার চাহুঙ্গি, কি ম্যা পলিটিক্যাল সায়েন্স জো মেরা সাবজেক্ট হ্যায় উসসে জো ভি মেরা ইনফরমেশন আয়া উসসে লেকে ফরেন পলিসি বানানা, ফির ডিসকাস অর ডেলিবরেট করার দূসরা কন্ট্রি কে রিপ্রেজেন্টেটিভস কে সাথ, কি মেরা জো নলেজ হ্যায় ও অ্যাকচুয়াল চেঞ্জ লায়।
1: বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আর ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে তুমি ভবিষ্যতে এগোতে চাও, সেক্ষেত্রে তোমাকে তোমার সোসাইটি সম্বন্ধে জানাটা খুব দরকার। তুমি তোমার সোসাইটিকে কিভাবে দেখো এবং সোসাইটির কোন কোন দিকগুলো নিয়ে তুমি এগোতে চাও, যে এগুলোকে রিফর্ম করা দরকার বা এগুলো একটু পরিবর্তন করা দরকার, কোন কোন বিষয় নিয়ে তুমি ভাবো?
0: তো ইয়ে বহুত ইম্পর্টেন্ট হ্যায়, কিউকি হামলোগ ইউনো মনুষ্য এক সামাজিক প্রাণী হতা হ্যায়, জো হামলোগ সোশিয়োলজি মে পড়তে হ্যায় ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমল, তো হমে সবসে পহলে আপনে চার দিওয়ার কে আগে জো হ্যায় ও দেখনা চাহিয়ে হামারে রিলেশনস কো, কিউকি সোসাইটি ল পে এস্টাবলিশড হ্যায় অর হামলোগ দেখেঙ্গে তো গ্লোবল ইস্যুজ, ন্যাশনাল ইস্যুজ, মাইনর ইস্যুজ সব মে কিতনে প্রবলেমস হ্যায়, আগর আপ দেখেগা মাইগ্রেশন, পভার্টি, ক্লাইমেট চেঞ্জ, ও সব ইন্টার রিলেটেড হ্যায়, সারে কন্ট্রি সে রিলেটেড, তো এসা নেই কি আগর আপ এক জগাকে অ্যাডমিনিস্ট্রেশন মে কাম কিয়ে তো ও চিজ সলভ হো জায়েগা, ইসিলিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস এক বিগর স্পট দেতা হ্যায় সব চিজ সে ডিল করনে কে লিয়ে, অর ফির আগর আসপাস মে দেখা যায় তো বচপন সে ম্যা বহুত পলিটিক্যালি অ্যাক্টিভ রহি হু অর ওপিনিয়নেটেড রহি হু, তো বহুত লোক কো লাগতা হ্যায় কি ম্যা টু পলিটিক্যাল ইয়া টু ফিলোসফিক্যাল হু, হ্যাঁ না, মেস বহুত স্ট্রং পার্সনালিটি হ্যায় কিউকি ম্যা ডিসক্রিমিনেশন কো সহন নাই করবাতি হু, আগর মেরে সামনে কুছ হো রা হোতা হ্যায় জেন্ডার, সেক্সুয়ালিটি, কুছ ভি হো তো মুঝে আওয়াজ উঠানা হোতা হ্যায়, তো ম্যা ক্লাস মে ভি বহুত ইয়ে সব চিজো কে বারে মে বাত করতি থি, তো ও মেরা রেপুটেশন থা কি জো জো ভি ম্যা লিখতি থি রিসার্চ পেপার, ম্যা স্ট্রিট প্লেস ম্যানে স্ক্রিপ্ট কিয়া হ্যায়, ম্যা অ্যাক্ট কি হু নুক্কড় নাটক মে, তো ও সব বুলিং, ফার্মার সুইসাইডস, ও সব কে ইস্যুজ মে, তো ও বহুত ইনএক্সট্রিকেবলি কানেক্টেড হ্যায় মেরা পার্সোনালিটি সে।
1: বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা শুনলেন তো, রাশি ওই যে বলেছিলাম অনুষ্ঠানের একদম শুরুতে যে ও প্রত্যেকটা কথাতে ভীষণভাবে সব প্রতিভতা ওর মধ্যে লুকিয়ে আছে, এবারে জানা গেল ওর সব প্রতিভতার উৎসটা কি। ও ভীষণভাবে সচেতন একটা নাগরিক হয়ে উঠতে চাইছে এবং ওর যে বিষয় ইন্টারন্যাশনাল রিলেশনস বা ওর যে পড়াশুনোর যে পরিধি তাতে ওর মনে হয়েছে যে এখনকার দিনের প্রত্যেকটা বিষয় যেভাবে জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটা বিষয় একে অন্যের সাথে জড়িত এবং এই জিনিসগুলোকে যত ভাবে ও ক্লিয়ারলি জানবে তত ও এগুলোর ওপরে কাজ করতে পারবে এবং এটার যে কাজ করার যেটা সুফল সেই সুফলটাও সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে, এইটার জন্যই ও ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়তে চাইছে। এবং ও আরও একটা বিষয় বলল যে ক্লাসের মধ্যে ও ভীষণভাবে বিখ্যাত ছিল সব বিষয়ে প্রতিবাদ করার জন্য বা কোনো রকম যে ডিসক্রিমিনেশন বা যেটা বলা যেতে পারে যে বৈষম্য তার বিরুদ্ধে ও কথা বলতো এবং আওয়াজ ওঠাতো, সেজন্য আশা করা যাচ্ছে যে ও যখন আরও অনেক বড় হবে

0: এবং ও সিভিল সার্ভিসকে ও নিজের কেরিয়ার হিসেবে মেনে নেবে, তখন সমাজ থেকে অনেক বৈষম্য ও মুছে ফেলতে পারবে। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ওর বাবার সাথে। সিদ্ধার্থ জি, ও কি ছোটোবেলা থেকেই এতটাই সচেতন?
1: छोटा से ही ये मेरा बेटा जो है बहुत ब्राइट, डिसिप्लिन्ड, वेल मैनर्ड, वेल बिहेव्ड, इंटेलिजेंट, ब्लेस्ड, मीन्स आई एम प्राउड टू हैव अ ब्लेस्ड चाइल्ड लाइक हर। इतना अच्छा ये है, अब क्या बोलूँ, तारीफ करना पॉसिबल नहीं है, इतना अच्छा है ये मेरे लिए। इसका पढ़ाई को लेके कभी टेंशन नहीं हुआ हम लोग को। जब भी ये इसको जो टास्क दिया जाता था स्कूल से, रेगुलर, वेल मेंटेन्ड, सब कुछ एकदम नीट एंड क्लीन। मीन्स एक्चुअली आई एक्ट एज अ प्राइवेट ट्यूटर, मैं पढ़ाता हूँ बाहर, तो अच्छा। मैं सारे फ्लॉज जानता हूँ स्टूडेंट्स के बाहर,
0: अच्छा।
1: कौन स्टूडेंट क्या कर रहा है, क्या नहीं कर रहा है, कहाँ किसका लैगिंग हो रहा है, तो मैं सारा इसको बताता था एंड सी यूज टू अचीव इट, एकदम बहुत अच्छा से मान लेती थी,
0: अच्छा।
1: और वो फिर प्रेजेंट करके दिखाती थी।
0: अच्छा।
1: सो ये मेरे लिए एक काम किया,
0: मीन्स
1: बहुत अच्छा से ये जो मैं बताता था वो एडेप्ट कर लेती थी। एंड सी इज़ अ गुड लिसनर और लर्नर, एक बार जो सुन लेती है क्लासेस में भी वो उसको रिप्रेजेंट कर सकती है, यानी बता सकती है। सो सी इज़ ब्लेस्ड, सी इज़ टैलेंटेड, और इसीलिए इसको ट्यूशन का कभी ज़रूरत नहीं पड़ा, क्योंकि ये रिकॉल तुरंत सुन के कर सकती है।
0: वाह, খুব ভালো। রাশির বাবা যেটা বললেন যে ও ছোটোবেলা থেকেই ভীষণভাবে যেটা একবার শোনে সেটা আর ভোলে না, এবং যেহেতু উনি প্রাইভেট টিউশন করেন সিদ্ধার্থজি, সেহেতু উনি বাচ্চাদের সবার সব রকম যে খামতিগুলো সেগুলো জানেন, যে কী করলে বাচ্চারা খারাপ করবে বা রেজাল্ট খারাপ করবে বা জীবনে এগোতে পারবে না, সেগুলো যখন রাশিকে উনি বলতেন, ও রাশি ঠিক সেটার মধ্যে থেকে যেটা ঠিক সেটা বেছে নিতে পারতো। সেই জন্যই রাশি আজকে ইন্ডিয়াতে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এবং ওর যে নাম্বারগুলো, ওর যে প্রত্যেকটা বিষয়ে প্রাপ্ত নম্বর, সেগুলো তো চোখ ধাঁধানো। কিন্তু যেটা ওকে আলাদা করেছে অন্যদের থেকে সেটা হচ্ছে ওর ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ওর সমাজকে দেখার চোখ, যেটা এই বয়সের ছেলে মেয়েদের কাছে মনে হয় না যে অত সহজে পাওয়া যায়। আমাদের খুব ভালো লাগছে রাশির সাথে আলাপ করে। এবার চলে যাবো একটু ব্যক্তিগত আলাপচারিতায়। রাশি, তুমি এই পড়াশুনোর বাইরেও আর কী কী করতে ভালোবাসো? এক তো বললে তুমি গল্পের বই পড়তে ভালোবাসো, এছাড়া?
2: তো মেরে লিয়ে একাডেমিক্স অর হবিজ একদম ডিস্টিঙ্কট নেই হ্যাঁ, বহুত ইন্টার রিলেটেড হ্যাঁ না। তো পড়াই সে হি রুটেড হ্যাঁ সারা চিজ, জেসে ডিবেটস করার। তো মানে পুরা হাই স্কুল মে বহুত রিজনাল ডিবেটস, ইন্টার স্কুল ডিবেটস মে পার্ট লিয়া হ্যায়, ও সব চিজকে রিসার্চ করার, পাবলিক স্পিকিং, और फिर रीबटल्स, वो सब मुझे बहुत अच्छा लगता है। फिर एमयूएन्स करना, और मैं पोएट्री बहुत लिखती हूँ, बहुत ज़्यादा एक्चुअली। और हाँ, तो सब चीज़ लिटरेचर से ही रूटेड है, अगर आप एक जगह से देखें तो। और बाकी टाइम में वो नेटफ्लिक्स देखना, शोज देखना, गाना सुनना, वही।
0: তো এগুলো তোমার বাড়িতে তোমার বাবা অ্যালাউ করতেন? মানে ওনার সাথে কথা বলে আমার মনে হলো যে এগুলো হয়তো উনি অ্যালাউ করেন না আর কি, সেগুলো করতেন নেটফ্লিক্সে সিনেমা দেখা?
1: মেরে সে জ্যাদা অ্যালাউ ইসকে মম্মি করতি হ্যায় ইসকো।
0: আচ্ছা।
1: ইয়ে এসা নেই হ্যায় কি ইসকো 6 ঘন্টা 7 ঘন্টা পড়না পড়তা থা, ইয়ে 1 2 ঘন্টা মে ইয়ে রিভাইজ কিয়া, ডে টু ডে ওয়ার্ক কমপ্লিট, কনসিস্টেন্সি মেইনটেইন করকে রাখতা থা। সো ইসকা মম্মি ইসকো বলতি থি, আরে বুক বন্ধ করো, কম অন, এনজয় এনজয় টিভি, এনজয় দিস, এনজয় দ্যাট, মোবাইল দেখো, খেলো তুম লোক। সো একদম চিল আউট, নো টেনশন, পড়াই কে লিয়ে এসা নেই, অনলি পড়াই পড়াই, ও নেই থা।
0: আচ্ছা। এইবারে আমরা বারবারই সিদ্ধার্থজির কাছ থেকে বা রাশির কাছ থেকে ওর মার ব্যাপারে শুনছি, যে মার গাইডেন্সে ও এত ভালো হয়েছে, ও এত ডিসিপ্লিন। এবার রাশির মুখ থেকে আমরা ওর মার কথা একটু শুনবো।
2: মেরি মম্মি কে বারে মে?
0: হ্যাঁ
2: হ্যাঁ, মেরি মম্মি নেই মুঝে বচপন মে পড়ায়া সব চিজ, মেরি হ্যান্ড রাইটিং ভি মেরি মম্মি নে সিখায়া, এ বি সি ডি মম্মি নে সিখায়া, 1 2 3 4 মম্মি নে সিখায়া। তো আগর ও সব চিজ ফান্ডামেন্টালি নেই হতা, তো অভি তো মে জেসে পড়াই করতি হু ও নেই হতা। আর মেরি মম্মি নে ও সব তো অলগ হো গিয়া, পড়তে ক্যাসে হ্যায় ও সিখায়া, পড়নে কা টেকনিক। মে দেখতি হু মেরে অরাউন্ড লোগো কো, ও লোক নেই জানতে, ও লোক দূসরে সে পুছতে হ্যায়, আপনা দোস্ত জো কর রহে ও করতে হ্যায়, क्योंकि सब लोग का समझने का टेक्निक अलग होता है, एक चीज सबके लिए नहीं। जैसे मेरे लिए एक बार क्लास में सुन लिया और फिर रिवाइज कर लिया, फिर मैं एग्जाम में जाके सेम चीज लिख सकती हूँ क्योंकि मुझे याद रहता है। लेकिन बहुत लोग के लिए रिटेंशन एक प्रॉब्लम होता है, तो वो लोग को बार बार याद करना है, तो वो लोग को पता होना चाहिए कि वो लोग किस वे में पढ़ाई करें। तो मेरी मम्मी ने मुझे सिखा दिया।

0: कि मुझे किस वे में पढ़ाई करना चाहिए। मेरी मम्मी ने मुझे क्लास 5 तक पढ़ाया है, और मेरी मम्मी ऐसे करती थी कि जो ऑब्जेक्टिव आंसर होता था तो मम्मी मुझे आंसर बोलती थी, तो मैं क्वेश्चन बता देती थी वैसे, तो इतना डिटेल में। जबकि उस समय जब सिर्फ जो क्वेश्चन दे रहे थे स्कूल से वो करने से भी मार्क्स आ जाता, लेकिन मुझे पूरा चैप्टर का डेप्थ में मेरे मम्मी पापा ने बहुत अच्छा से पढ़ाया, इसीलिए मैं अभी ऐसे।
1: वाह, খুব ভালো, খুব ভালো লাগলো। আর একটা জিনিস খুব ভালো লাগলো, রাশি যেটা বললো যে ওকে আনসার বলে দিলে ও কোয়েশ্চেনটা বলে দিতে পারতো, মানে কতখানি ডিপলি পড়াশুনো করতো ওই ছোট বয়সের বাচ্চা, সেটা ভাবলেই খুব অবাক লাগছে। এবং এই এই যে জিনিসটা, এই টেকনিকটা, তাহলে আমারও জানা থাকলো যে আমি যদি কখনো কাউকে যদি কখনো কখনো পড়াতে যাই বা কোনো মাকে আমি এই পরামর্শটা দিতে পারবো যে এইভাবে পড়ানো যায়। খুব ভালো লাগলো রাশি, তোমার মার জন্য রইলো আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আর এবারে আমি আসবো যে তুমি বললে যে তুমি পোয়েট্রি লেখো, তাহলে 4 লাইনের একটা পোয়েট্রি তোমার লেখা হয়ে যাক।
0: তো ইয়ে পোয়েম মানে অন দ স্পট লিখা থা 20 মিনিটস মে, টিচার্স ডে কা সেলিব্রেশন কে লিয়ে হাম লোগ কা কম্পিটিশন থা, তো ইয়ে প্রম্পট দিয়া থা অর অন দ স্পট স্কুল মে লিখনা থা। আ ক্লাসরুম কল্ড লাইফ, দ ওয়ারিং অফ দ ফ্যানস অবভ আওয়ার হেডস, The million stories stubbornly etched on benches, chalk dust settled like frost on the desks. What was our classroom if not a cathedral? The students, like so many wildflowers, clustered, evergreen in diversity, echoing prayers to the cosmos, yearning to be seen, breathing love and laughter and life through askew walls and awry windows. Here we learned our first rhymes and delved into various valiant kings' last rites. So when we read out Damned Spot, we knew it was less about blood and more about memory. The teachers embodied Prometheus, pressing knowledge onto our palms like flames, taught us that the sun is our ceiling, and like Icarus, we must reach, leaping towards humanity as if it were a near, graspable thing. Be it movement, of a buzzing ideas, metaphors, debates, be it stillness, the weight of wars, revolutions, recognition. In its contradictions, the classroom taught us there could be no end, only circles. Thank you.
1: Bah, khub khub sundor, khub sundor. Eto sundor kore ekta classroom ke bornona korecho jeta আমি কিভাবে বর্ণনা করব সেটা বলে বোঝাতে পারছি না। ভীষণ ভালো তোমার এই লেখার হাত, তুমি আরও লেখো, আরও তোমার নিজের মনের যে ভাবনাগুলো সেগুলো আরও পেন অ্যান্ড পেপারের মধ্যে ফুটে উঠুক, যেটা সবার কাছে পৌঁছে যাক। আমার আমাদের এই বেস্ট উইশেস থাকলো। আর রাশি, এবার তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে তোমার মতো করে তোমার আজকের এই অনুষ্ঠান দেখার পর বা শোনার পর অনেকেই হয়তো নিজের পড়াশুনোর ধরনটাকে একটু গুছিয়ে নিতে চাইবে বা ভাববে যে তোমার মতো করে এইভাবে পড়াশুনো করলে এইভাবে 100% অ্যাচিভ করা যায়, তো তাদেরকে তুমি কি টিপস দেবে বা কি সাজেশনস দেবে
0: স্টুডেন্টসকো? স্টুডেন্টসকো 100% লানে কে লিয়ে তো ফির এসে কোই টিপস নেই, কিউকি মেরা কবি ইয়ে নেই থা কি মার্কস লানা হ্যায়, মেরে মে ক্যুরিয়সিটি থি জাননে কি, তো মে সিলেবস কে অন্দর সিলেবস কে বাহার সব চিজ ডিটেল মে পড়তি থি, কিউকি মুঝমে ও ইন্টারেস্ট থা, তো ও জো মার্কস আনা ইয়া ন্যাশনাল টপার হোনা ও বস এক সাইড এফেক্ট হ্যাঁ। তো লেকিন আগর টিপস দেনা হ্যায় তো মে বোলুঙ্গি কি আইএসসি কা মে জানতি হুঁ, তো বুকস জো আপকা রেফারেন্স বুকস হ্যায় জো আপকে টিচার্স হ্যায় উনসে পুছিয়ে কি মার্কিং স্কিম ক্যাসে হতা হ্যাঁ, হমলোগ কা পিউপিল অ্যানালিসিস পব্লিশ কিয়া হতা হ্যায় পিছলে 6-7 সাল কা, তো উসকে থ্রু আপ জান সকতে হ্যায় কি ক্যাসা আনসার লিখেঙ্গে তো টিচার মার্কস দেগা। অর এগজামস কো প্রেশার কি তরহ মত লিজিয়ে, এসে বহুত হতা হ্যায় কি মানে বহুত এসে দেখে হ্যায় কি জো আচ্ছে স্টুডেন্টস ভি হ্যায় ও লোগ এগজামস মে কবি কবি ঠিক নাই করতে, কিউকি এগজামস বহুত রেস্ট্রিক্টিভ সর্ট অফ ফরম্যাট মে হতা হ্যায়, বচ্চে লোগ বহুত প্রেশার লে লেতে হ্যায়, লেকিন মুঝে ইন্টারেস্ট ভি থা আর মুঝে এগজামস দেনে মে মজা ভি আতা থা অ্যাকচুয়ালি, কিউকি মে উসে গেম জেসে দেখতি থি কি 100 মার্কস মেরে পাস হ্যায় তো মে কিতনা লুজ নাহি কর সকতি হুঁ, তো মে উস ওয়ে মে এগজামস দেতি থি। মুঝে যাদ হ্যায় মে বোর্ডস 3 ঘন্টা কা পেপার দেখ কে আতি থি, তো মেরি বহন মেরা মুহ দেখ কে বলতি থি কি

0: ये तुम इतनी खुश क्यों लग रही हो? तो मैं बोलती थी कि क्या बोलूँ, कल पेपर होता तो ठीक होता, हम लोग का बहुत बड़ा बड़ा गैप था 8-9 दिन का इसमें। तो वही मैं बोलूंगी कि जो आपको पसंद है वो आप कीजिए, तो आप उसमें उत्तीर्ण होंगे और उसमें अचीव करेंगे थिंग्स। हाँ
1: একদম। তাহলে রাশি যেটা বললো সেটা হচ্ছে পরীক্ষাকে, ও পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় শুধু পরীক্ষায় নম্বর আনতে হবে ভেবে পড়েনি, ও বিষয়টাকে জানার জন্য পড়েছে, কারণ ওর খুব জানার ইচ্ছে ছিল। সেই জন্য ও সবাইকেই বলছে যে পরীক্ষা তো নম্বর আপনি আপ চলে আসবে যদি বিষয়টাকে খুব ডিপলি পড়া যায়, জানা যায় এবং বিষয়টা নিয়ে ভাবা যায়। এবং ও পরীক্ষাটাকে পরীক্ষায় কোনো স্ট্রেস হিসাবেও নেয়নি, ও পরীক্ষাটা পরীক্ষার জন্য দিয়েছে এবং তার ফলে নম্বর বা 100% মার্কস ওর কাছে এমনিই চলে এসেছে, কিন্তু তার পেছনে ছিল প্রচণ্ড প্রচেষ্টা, পড়াশুনোর যে হার্ডওয়ার্ক যাকে বলে সেটা, এবং কিউরিওসিটি অর্থাৎ জানার ইচ্ছা, সেটার জন্যই কিন্তু হয়েছে। যাদের এই জিনিসগুলো নেই তাদের জন্য কিন্তু রাশির মেথডটা অ্যাপ্লাই করলে চলবে না, যেটা রাশির মা রাশিকে প্রথমেই শিখিয়েছিল যে এক একজনকে তার নিজের মতো করে পড়ার টেকনিকটা খুঁজে নিতে হবে, সেই খুঁজে নেওয়াটা কিন্তু নিজেদেরই করে নিতে হবে। এ বিষয়ে রাশির বাবার কাছে একটু যাচ্ছি। সিদ্ধার্থজি আপনি কি বলবেন? আপনি একজন প্রাইভেট টিউটর এবং রাশির বাবা, সুতরাং আপনি ছাত্রছাত্রীরাও দেখেছেন আর নিজের ট্যালেন্টেড মেয়েকেও দেখেছেন, এবার দুয়ের মাঝামাঝি যারা রয়েছে তাদেরকে আপনি কি সাজেশন দেবেন?
2: সব স্টুডেন্ট ব্রিলিয়েন্ট হোক পড়াই মে ইয়ে কই জরুরি নেই, সাম উইল বি গুড ইন ডান্স, সাম উইল বি গুড ইন পোয়েট্রি, সাম উইল বি গুড ইন অ্যাথলিটস, এসে হ্যাঁ। তো যো চিজ জিসমে জিসকো ইন্টারেস্ট হ্যাঁ উসকো করো 100% উইথ সাম সর্ট অফ অ্যাম্বিশন, টার্গেট, প্যাশন কে সাথ, তো ও হো জায়েগা।
1: একদম। আর যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা, অনেকেই তো হয় যে আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি সেই জায়গাতে পৌঁছতে পারলাম না, মানে আমি পরীক্ষা ওরিয়েন্টেড বলছে, রেজাল্ট ওরিয়েন্টেড বলছে, কিন্তু সে অন্য কোনো বিষয়ে ভালো যেমন জরুরি, তেমনি সবচেয়ে দরকার মনে হয় একটা সত্যিকারের সমাজ সচেতন মানুষ বা নাগরিক হিসেবে গড়ে ওঠা। এই বিষয়ে সিদ্ধান্তজি আপনি কি বলবেন?
2: সিটিজেন হিউম্যানিটি আগর আদমি সোচে রিলিজন আর ইয়ে সব দূর রাখে তো অবভিয়াসলি হি উইল বি এ গুড সিটিজেন। ও সবসে পেলে উসকো ইনসান আচ্ছা বননা পড়েগা, ও চাই স্পোর্টস মে হো ইয়া ইয়ে হো, ও ইগো, অ্যাটিটিউড, ক্লাসেস, ইয়ে সবকো দূর হটানা পড়েগা সবকুছ। আর হামলোগ কা এনভায়রনমেন্ট আর সবকুছ, মানে আব ক্যা বোলু মে, সবকুছ আগর এ গ্রেড হো তো ও অন্দর সে ভি ও ফিলিং ভি এ গ্রেড হয়ে যায়গা আর ওয়ার্ল্ড উইল বি এ ভেরি পিসফুল প্লেস টু সার্ভাইভ। নেই তো হামলোগ এক দূসরা সে আজকাল ওই মারা মারি কাটা কাটি এই সব কর রে, সো দিস আর অল ননসেন্স অ্যাকর্ডিং টু মি। আদমি লোক পিসফুল রহনা চাই, কোঅপারেশন কে সাথ চলনা চাই, যো জিও পলিটিক্যাল সিনারিও অভি হ্যায় উসমে তো বচ্চে লোক সার্ভাইভ, আগে ফিউচার যো হামলোগ পড়াতে হ্যায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ও তো হোনাই নেই হ্যায় জিস হিসাব সে অভি প্রেজেন্ট কা সিচুয়েশন হ্যায়। সো দি লিডার্স শুড সোচনা চাই উন লোকো কি কেসে হামলোগ ইয়ে করে তাকি ফিউচার ঠিক রে হামলোগ কা, নট অনলি ইকোলজিক্যাল বাট ইনসান ভি তো বচে।
1: একদম,
2: বাস এই হ্যায়।
1: একদম। তাহলে আমাদের প্রথমে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে হবে এবং তারপরে আমরা মানে নিজেরা যদি ভালো মানুষ হই তাহলে আমরা আর 5টা মানুষের ভালো করতে পারবো, তাদের ভালো রাখতে পারবো। এটাই হচ্ছে রাশি এবং সিদ্ধার্থজির কথা। এবং ওরা হয়তো মানে এই যে ভবিষ্যতে রাশি যে জায়গায় পৌঁছতে যাচ্ছে সেখানে হয়তো ওর এই ভাবনা, ওর এই চিন্তাটা অনেক মানে ডালপালা মেলবে, অনেক মানুষকে ভালো রাখবে এবং মানুষের ভালোর জন্য কিছু করবে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য রাশিকে এবং সিদ্ধার্থজিকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনগুলোতে রাশি চলার পথ আরও অনেক সুন্দর হোক, ওর প্রত্যেকটা স্বপ্ন সফল হোক। আমাদের তরফ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর রাশিকে আমরা যেমন দেখলাম তাতে আমি বলতে বাধ্য হচ্ছি, ওই যে সিদ্ধার্থজি যেরকম বলেছিলেন যে ও খুব ব্লেসড, খুব ইন্টেলিজেন্ট, খুব ডিসিপ্লিনড একটা মেয়ে, সত্যি সত্যি রাশিকে আর 5টা মেয়ের থেকে একেবারেই আলাদা। সুতরাং আমাদের ওর সাথে আলাপচারিতা করে কথা বলে ভীষণ ভালো লাগলো। আজকে সময় শেষ, আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য রাশিকে এবং সিদ্ধার্থজিকে জানাচ্ছি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
3: এতক্ষণ একটি বিশেষ অনুষ্ঠানে

শুনলেন রাশি চৌবের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

রাজা রানী আর তাদের ছোট্ট মেয়ে। মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে

এতক্ষণ শুনলেন আধুনিক গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

এতক্ষণ শুনলেন গজল রোশন ভারতীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
1: শ্রী বিউটি পার্লার প্রযত্নে রূপশ্রী সাহা, শক্তিগড়, শিলিগুড়ি। ফোন নাম্বার 9832422098। এখানে যত্ন সহকারে স্কিন কেয়ার করা হয়, এছাড়াও আইব্রো, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, গ্রুমিং, ব্রাইডাল মেকআপ ইত্যাদি করানো হয়। শ্রী বিউটি পার্লার।
2: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠানে আজ শুনবেন শিলিগুড়ি রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র পরিবেশিত সমবেত সঙ্গীতের সংকলিত অনুষ্ঠান বর্ষাবন্দন।

আমাদের বঙ্গভূমি ঋতু বৈচিত্র্যে ভরা। ছয়টি ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু বর্ষা। গ্রীষ্মের খরতাপ ও দাবদাহের শেষে যখন নেমে আসে বর্ষা, তখন জীবজগৎ লাভ করে পরম স্বস্তি ও শান্তি। রুক্ষ শুষ্ক ধরণীকে বর্ষার বাড়িধারা স্নাত করে, প্রকৃতি সজীব হয়ে ওঠে। তাই বর্ষাকে বলা হয় প্রাণের প্রতীক, নবজীবনের প্রতীক। নম নম নম করুণা ঘন নমহে। আজকের এই বর্ষা বন্দনায় বর্ষা ঋতুকে আমরা আহ্বান জানিয়ে নেব আমাদের গানের মধ্য দিয়ে।

আমাদের পরবর্তী নিবেদন একটি নজরুল গীতি, স্নিগ্ধ শ্যাম ও বেণী বর্ণা। গানটির রচনাকাল সম্পর্কে যদিও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বুলবুল পত্রিকায় গানটি প্রথম প্রকাশিত হয়। সেই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল 34 বছর। মহাকবি কালিদাস রচিত মালবিকাগ্নি মিত্রম নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র মালবিকা অত্যন্ত সুন্দরী। তিনিই ধরা দিয়েছেন কাজী নজরুল ইসলামের স্বপ্ন নায়িকা রূপে এই গানটিতে। কবিতাকে দেখতে চেয়েছেন প্রকৃতি অলঙ্কারে ও আভরণে সুসজ্জিতা রূপে। অর্জুন মঞ্জরি শোভিত তার কর্ণ এবং তিনি কদম ফুলের মালা ধারণকারিণী। তিনি ক্ষীণাতন্নী, জলের ঘড়ার ভারে আনতা। কবি এই গানের মধ্য দিয়ে আহ্বান জানিয়েছেন তার স্বপ্ন নায়িকাকে শ্যামল জম্বুবনে, অর্থাৎ জামবাগানে। কবির কল্পলোকের বাসনার ভিতর দিয়েই গানটির সমাপ্তি ঘটেছে।

শ্যামলা ধরণী, বর্ষা মানেই ময়ূর নাচ, বর্ষা মানে কৃষকের স্বস্তি, ধরণীর শান্তি, বর্ষা মানে প্রাণ, নবজীবন। বৈদিক যুগে কিংবা তার বহু বছর পরেও তথা বর্তমান কালেও দেখা গেছে বর্ষাকে আহ্বান জানানোর জন্য মানুষ নানান পূজাপাঠ, যাগযজ্ঞ ইত্যাদি করে থাকেন। যেমন ইন্দ্রপূজা, পর্জন্য যজ্ঞ, বসুধারা ব্রত প্রভৃতি। আমাদের ভারতবর্ষের উচ্চাঙ্গ সঙ্গীতের রাগরাগিণীগুলির অধিকাংশই সৃষ্টি হয়েছে প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হয়ে। আর মেঘ, বৃষ্টি বা বর্ষা এসব শুনলেই যে রাগটি আমাদের মাথায় আসে কিংবা কানে বাজে তা হলো মল্লার। মল্লার একটি গম্ভীর প্রকৃতির রাগ। এই রাগের মূর্ছনায়

আজ তোরা যাস নে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপার আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নে মেশা দিন। চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি যখন নামল আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাবো তোমার দেখা। হয়তো মেঘ বৃষ্টিতে বা শিউলি গাছের তলে, আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক।

সব ধুয়ে দিতে, চুপচাপ হেঁটে যাই, গান গাইবার গলা ভাঙা, বুক চাপা অভিমান ঠিক কারুর বিরুদ্ধে নয়, তবু মনে হয় কেন ভুল হয়ে গেল ভালোবাসা, কেন ভুল বোঝাবুঝির এত জটিল অরণ্য। বৃষ্টিতে দেখা যায় না পৃথিবী, বৃষ্টি গড়ে তোলে নিজস্ব দেয়াল, মুহূর্ত নিয়ে আসে নদীর পাড়ে ছুটে যাওয়া বালক বয়সী মুখ, দিগন্ত কাঁপিয়ে বেজে ওঠে ডঙ্কা, অন্য কোথাও অন্য কোনো গ্রহে শুরু হবে নতুন জীবন। বৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় আকাশ, আমি হেঁটে যাচ্ছি, আর কেউ নেই। এ সময় আমি কান্না ঝরাতে পারি, কাঙালের মতো বুক খালি করে দিতে পারি, আমার সব ব্যর্থতা অঞ্জলি ভরে দিয়ে যেতে পারি নদীকে। বৃষ্টি শুধু জানবে, কাউকে বলবে না।

বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া যুথির বনে কি কথা যায় কই। বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল। আধার রাতে প্রহরগুলি

0: এতক্ষণ শুনলেন শিলিগুড়ি রাগিনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র পরিবেশিত সমবেত সঙ্গীতের সংকলিত অনুষ্ঠান বর্ষা বন্দনা। অংশগ্রহণে সুতস্মিতা পাল, অরুন্ধতী কুণ্ডু, অনন্যা বসু, পামেলা চ্যাটার্জি, অমৃতা ঘোষ, কুসুমিকা গাঙ্গুলি, সুমিতা দে, মাধুরী ভট্টাচার্য, সোমা ভট্টাচার্য, প্রিয়া চক্রবর্তী। তবলা সঙ্গতে শ্রী পল্টু সাহা, কিবোর্ডে শ্রী সন্দীপন গাঙ্গুলি, ভাষ্যপাঠে শ্রীমতী ঋষিতা চক্রবর্তী, সামগ্রিক পরিচালনায় শ্রীমতী বুলবুল বোস।
1: শ্রী বিউটি পার্লার প্রযত্নে রূপশ্রী সাহা, শক্তিগড়, শিলিগুড়ি। ফোন নাম্বার 9832420098। এখানে যত্ন সহকারে স্কিন কেয়ার করা হয়। এছাড়াও আইব্রো, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, গ্রুমিং, ব্রাইডাল মেকআপ ইত্যাদি করানো হয় শ্রী বিউটি পার্লার।
2: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানে শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF-এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে OBC সংরক্ষণ নিয়ে 2টি বিল। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ওয়ার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদকে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মধ্যে। সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেসেলস রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি, সেদেশের সরকার এবং জনগণকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, 3 দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে। দেশে বিশেষ করে পিছিয়ে পড়া ও অনগ্রসর জেলাগুলিতে 23টি নতুন এইমস এবং 157টিরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।
1: অ্যাপ্লিকেশনস লঞ্চ ইজ গোইং টু প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ প্রাইম

0: Mr. Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country, and incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
1: শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনে তাঁর সফর শেষে গ্রীসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রীসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ভারত গ্রীস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ শিল্পক্ষেত্রের সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, দোহায় এ সংক্রান্ত বৈঠকের জন্য ইরান অনুরোধ জানিয়েছিল, তবে বৈঠকের ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিয়া বাবারি বলেছেন, কাতারের সঙ্গে তেহরানের স্বাভাবিক আলোচনাই হয়েছে। এদিকে ইরান ও ওমান আজ মাস্কাটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হেজবোল্লা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের তিন ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করেছিল। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জীবনী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। CA বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া হিংসার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোনো পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না।
2: বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করবো, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
1: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগার

0: খাজা, পঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ সহ অন্যান্যরা। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউজিসি সিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষস্থানে থেকে নক আউটে পৌঁছেছে। জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে দ্বিতীয় স্থান থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুচিত্রা মিত্র।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার রেকর্ডিং।

Tak,

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

পূর্বঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলার দুই একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুচবিহার এবং কালিম্পং জেলার দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের টুকিটাকি, 6:30 আরোগ্য অনুষ্ঠানে শুনবেন দৃষ্টিহীনতার কারণ, এ নিয়ে কিছু কথা, 6:35 প্রত্যুৎ রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন মনোজ মুরলী নায়ার, শিল্পীকণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 6:45, 7:00 প্রত্যুষা, নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে 7:45, 8:30 হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 10:00 মজদুর মণ্ডলী, 11:00 কিছু কথায় মাফ করবেন, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিশ, 1:45 ভাওয়াইয়া। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন আগামীকালের বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6:05 বন্দনবার এবং তারপর চিন্তন, 6:35 রামচরিত মানস, ভুলে বিশ্রে গীত 7:00 হাম হায় রাহি পেয়ারকে, 7:30, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, ইন্দ্রধনু 9:00, 10:00 বোম্বে টকিস। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13:40। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।